0: Aw, jini shal kamani panda tabuk siang zakha. Khana laika jen kholomung ra sapum khaklai norokbo. Jotono dini aimani phung kjang jorani. Jini jungno morangnai jungno nai nai rokno. Norok hambaiya pharkana. Tai kholomung boiya pharkana hane khaklaiyo. Phadike ojrao jeng laika jini shal kamani panda. Shal kamani panda phadi jeng dini shalayana public area no clean kheton mani kokrokno teine. Public area no clean kheton nani abo chini bahaino belai kheno bar jatongu jeng abo jeng chini jagaya chini tongthaiya chini nogya chini oro jaspanang thung nei jeng aheno manirok khibitai kri jeng arawobo sap sutra ni khatonani wanchuk mungchini jotoni thani no tongnani nangu jeng taburom di mol logo thanka haikaba hotel logo thanka haikaba tabu airport logo phan thanka tai kobang mo mo hai thai tongo je jagao jeng thango taburom di park rok phanangka kobang mano spot tongo arawo sap sutra borok to khlaiuno haipano jeng araw samung nangai thanka ba ba thagai kha বা চাউইখা নিখা আঙ্কে আরও সাপসুত্রা খেলাই সাপসুত্রা নিজে মেইনটেইন খাইনা নামানি আবো যেন বহাইন খাইনানি নাগু আক্রহণ তৈ সালাইনাই নরক বাহাইং যাক তাই নরকনি মকলো নুগুই দংখাঙ্কে অবাহাই রক নরক তামো সানা মুচুং অবাহাই সাপসুত্রা খেতংনানি কক রকন লুকু রকন তামো এডভাইস রকনা মুচুং ফাদি যেন তিনি অশাল কামানি পান্ডাতেই অকর্ণ সালাইনাই তে এডভাইস যে মানসাক যেন ইয়া ফারলাইনাই আপনি বাকি ডাক্তি ডাক্তি খেলায় ক্রিংডি অরও অরণে কোকদুক নিমারি 03-8123-26253 ও কোকদুক নিমারও ক্রিংডি সালাইনাই চিং তিনি পাবলিক এরিয়া ন ক্লিন খেতনানি কক রকন আও অজরাও কোকদুক ফাই দং খানাই নে সাবো দং Hello.
1: You are speaking with has put you.
0: Sao bo tong mani holot toni resiwo. Abani bagai kokduk rokhai kan ke no rok jepro zora ka ham hai ke ba kubun kok rok kol lok phai tong phano or on kok sai tong di tamni kor ok bang ma borok kokduk khlai se krungna nai krungi man ya kan ning le krungi man ma se holos ri rung kan ke abo belai kheno nai thogya haingo তমুং চামুরক

0: हेलो हेलो,
1: आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा
0: ए
1: है।
0: नरक खानाय नाय दि आं नरक न ताजिंग पुरा खाना रिया फाना ताबुक त नरक पुरा न खानाय मान खाना एंकै अर नि साइते नाकुक मानै साम कक रक तं खांके तो अर कक दु खलाया बा क्रिया तं खाना जानाय नायने ना हने कक दु साबदों। हेलो हेलो हेलो साहु जानी तो मानी कक तो सै बीना मोबाइल टेप खेमें तो खाई दंखा साहु बो सैमान लिया। हेलो हेलो बेलाई खान फूंग कहम दाखो आओ बेलाई खेला सको दाखो रविंद्र शादी द जिन सालाई तो मानी बेचे दाम साना मुझू सागरा दी
1: ก็ทํามาเวลาแค่นางมานี่ไปเลยเวลาแค่หําไปมาราคาไปเนี่ยหําไปหําไปหําไปก็ทําตัวมาบาเลยถึงแกเอาน้ออ่างให้จะไทยชานะไปอืมก็ซึ่งเสียเสียกระทั่งไงน้องก็ฟังตรงนี้ให้ได้อืมถึงอีลิงบริการดอกเกอร์ตามนี้อีลิงโรคทุกบ่อึ้งยังบ่อืมบริการก็ปรับมาตาเวลาสิเลยอีลิงสิเลยแค่ต้องให้ไปไปก็ทําจังไหน
0: ใช่ด่ะอืมไปเออทางนั้นเอาพนันนั่นแหละแต่เป็นแต่ซีว่าหาทางแค่ใครจะโง่คนนี้ซึ่งบอร์ดนั้นออกมาหาเราทำปุ๋ยอ่ะอืมสังบารีอ่ะตาบ้านเดฮ์บ้านเรามันน้ำมึงอยากจะว่าตัวจุกยาต้องหาแกอืมเอออามาหายนี้ท่านนี้เนาะมาเขาตาเอาพนันแล้วเดฮ์มันน้ำมือตัวยาตัวยาตัวตุกยาหาไม่รองมาทลายไปเลย
1: เออเอาบ่เนาะจึงตีนี่ชาไลมันแค่ตาคุกขนาดกระเดจึงปับลิกเพลสปับลิกเพลสบ่าปับลิกเอเรียเนาะสิใช้ตรงตาบ่บาจารพานังคาดุกานพานังคาจึงทางกลางไกจึงอารอก็ช่วยขี้บิจักในจากาตรงก็บาจารฮอดาแบบบักจากาวะเนาะอารอก็ทางกลางไกอารอนี่จะฉับสุตรเนาะเมนเทนไขยะนี่อากกสิชาไลจังมาในตาคุก
0: เออไปไทยมันเนาะไทยมันเนาะเอาบ่เนาะงั้นก็เอาบ่เนาะตีชาไลอย่างไปไทยมันเนาะโอเคซึ่งเจสซาจากาพานังคาเนี่ยใช่ด้วยป่ะซึ่งมาเนี่ยแค่ซึ่งตา
2: नांगो
0: बाहाय
2: थाय दोना बाय अरब अरब दङ अरब कासरा अदा बलेगिन सिगलेङ बाहाय थायले बाहायना मबाय नेरे थुगु
0: बेलायसे
2: याबना थाना मथ मथा बाय
0: आव
2: एकसन जेसा जागा फानो थानि सं परिस्कार खतों नान दरगा नांगो एकसन साबु रिङया नके साबु कासेन थानि बकरन तहा दिनि थानि फानो सिरनै मानो
0: খিবিয়াবই গ্রংসা জাগাকে খিবি না দা বেলাখানে হামবাই তাকু গরমানী বাকি আও আবন যিনি নগ নুখ সাবতন তৈন যিনি পাবলিক প্লেস যিনি পাবলিক এরিয়া রকম সাব সুতরা খাইতনা আবো যিনি যতনই বারজা যার আরও থাকে যই নুগ চামু রক চাও প্যাকেট চামু রক চাও হানকে আরও যাইন চাবি পাইখানো খিবিরিয়াবই খিবি জাগাই বি যে ঠাই দো আরও খিবি না নাগো খিবি জাগাই রক বহাইন গ্রান দো গ্রান খিবিজাকায় কিসি খিবিজাকায় তাই প্লাস্টিক খিবিজাকায় প্যাকেট খিবিজাকায় বেবাকন জুদা জুদা দো আবরকনব সিনে না নাই যাতারগো থাকা হাঁকাই আবো বেবাকন জুদা জুদাকে রাজাক সিম্বল রাজাক দো যাবরকন নাই নাই আবরকন সামু ফনাকায় হাইন হাই নাই নাই কক দো সাবো দো হ্যালো বেলাখানো ওয়ানমা সিং চাই যিনি বড় রক নাই নাই ফোন দা সামুও ফনাক না রেঙ্গে আং সাইমান

0: Yeah. Hello.
1: Hello.
0: Phunka ham takuk.
1: Bala kena phunka ham.
0: Bala kena phunka ham takuk na na. Lam shogo.
1: Kono kor kolan birja so phunka sang jarawo.
0: Au.
1: Na ko na mon ka ma khaki do.
0: Hmm.
1: Bala kena khana ai bar bar na khau. Bala kena ma ta ma ko kama pan da wo kor ro sa kor ko khamla ji da wo. Bala kena ji sa khana na bala kena ta da bala kena bar bar na ji ar jarona ma khau. আর যারা লোকজন খাই না পরে আব কি অ্যাডলি র বলেছেন কাহামকে মানে করেন থাকে বলেছেন জানি তো পাই
0: আবু ন তা চিংর ল চিংনাং মানে কক জরা গিসি চাও নাংকুক মানে কক রকন সালাই পাইলে নানি নাঙ্গো সরং লাই নানি নাঙ্গো আঙ্কে আরো সে কক ডুকলে খাইকা হুলো সে তনি রেখা গাইকে আবু তাম খাইছি নাই সাদি
1: আমন তাম ক বাই নানা তাম খানে ছিগা যতো ও আম ক মানে ক
0: অবু বেলাই খেন নাইদি আবু আনো দাসা আজা গিয়ান খা চিনি পান্ডানো দাসা আজা গিয়ান খা অবু আংগান সুগী মানিয়াঙ্গি দংখা তা নাকি আনি পান্ডানো দা খানা মুসং ইয়াঙ্গি দংখানকে বা সরাই সরাইকে বান আবু কব সাইমানো আংনি পান্ডা খানা দকজা গিয়ার ওখানে সানাকে সাইমানো হুল লগ খাই রইতা রুদি
1: না আমা খাইয়া বাই চাবে যা বলতে কোন আর যে ফাইপুর পানা মানে কো বড় পান্ডা না তাম আম নাং খাবন খা কোন ফাইপ মালে তা আম মানে কো বড় পান্ডা না চিকারা খানিয়ান বাজে দে বড় অব খাই
0: অব তো অমতি হিনি মারম নাই হায় দা অমতি হিনি চিং রমই মানা না হাই তো আনা চা যা গিয়া হাই কাবা চিনি পান্ডা না চা যা গিয়া হায় দা অমতি হিনি চিং মা ওয়ান সুনে বলে একবা সরাই সরাই সাইর দি হাই কাবা খনায়া তং নি চিনি পান্ডা না হাই কাবা কুবুন সামুং ন খলাই দি নাংকুক মানে সামুং ন অবরক তো নাংকুক মানে সামুং অঙ্গান হনে আংখা ওয়ান সু গিয়া
1: আমন তা বুয়াসি ইসি রে বাই কল খাবি মে তং বক কল খাবি কি দিতা তং গম
0: আও চিনি কবাং মা বরক খা হামিয়াঙ্গি তং কল হাবজা গিয়া খা দুই তং সং মাই কক মা সায়ানে অব হাই গে অরব মাই ডিস্টার্ব খলাম না বেলাই কেন সায়া বেলাই কেন হামাই তাকুক নং অব হাই কক সাইরে মানে বাগাই সাদি দা
1: না টপিক কি যে বেলেকেন বাজার খোদার অগনকে কি বাজার হাতি বারং কো বুক খালাই দিলে হেদব পরিষ্কার দে
0: হ্যাঁ
1: বাজার পরিষ্কার কো ফার্মা জাগো সিং জারা যে থানাই রগো মানে বাদি না নাঙ্গাই সিং জরি চা খাইতে কোন বাজার না করিং যে মগ তো খাইফা না কি ক মানে দাল কি নগ দাহাকে বেলেকেন জানা যা
0: আ বেলাই সে নি খিপ জাঙ্গাই জাগা জং মালি হাঙ্গা জং বেগো দাইফা না নগ তুই মা ফাইনাই প্যাকেট রক ন চা মানে প্যাকেট যে সাপন নাং মানে নং সামুং অফ ফনাং মানে প্যাকেট রক ন তা হে দিবা বেলাই আবো বেলাইখেন ওয়ান আমার সিংসা বো বাহাই বড় রগাবো নিজে চা মানে কুয়াই কুয়াই পেজিকে রকনো আরও ওর খিবি হইনাই লিগে লাগাই চাকসা চাকলাইনাই সেলংমা সিংসা খাই তো আও আও মাল মাতার বরংনি টংথাই চাথাই বরংনি আলাদা কুবুন জায়গা দো হাই দিবা আরও টংদি আরও বুদি বরং আরও খাদি অবাহিকে চাও মাল মাতার ফিওগে এরি মানে তো বেলা সে চাইয়া হ্যাঁ দিবা সুতৈমা রগো বেলা এখেন চিনি গবান কুক চিনি সারক নগো সুতৈমানী আরও আরও সুতৈ সুতৈ জানা জায়গাও থাঙে সুতৈয়া জায়গা মুসং কিসা কটন হাই মাংখা বাকসা কটন মাই ফানো সে আবহাই সামু খাই খিবি
1: বাজারও থাকে বাইকাম সেমা সিটি বা হাইটিলে বাজার খানাগেন সিটি বা হাইটাই ওয়া সিটি মনা মা সিটি মনা জং গলা
0: আবো না আবো না আবো না আবো আর সিমিয়া যত জাগা না হচ্ছে আবো হাইং টংখা
1: হামবাই বাই
0: বেলাই হামবাই আও চিং সাফ সুতরা নি বেলাই খেনা অ্যাওয়ারনেস টংনানি নাঙ্গো বেলাই খেন হজাক টংনানি নাঙ্গো অবো আনি ন গিয়া অবো আনি থাইয়া হানি নাই চিং যে জাগা মানো আরও ন চিং চিনি মানি হামিয়া চিনি সামু ফনাংজাক আবরক ন চিং খিবিনানি আবো খিবি থাই গরি কুবুন হা রগো হংকাঙ্কাই কুবুন হাক্ত রগো হংকাঙ্কাই নিং কয় বেচিগি তো খিবনানি হাসালি ক খুক্তি ফানে খিবি মানিয়া হাইকেফানো নং জেল মা খাতক না দো আবহাই প্যাকেট বহাই না মূসাবো নয়

0: 박 장롱으로 꽝뺏기.
1: 응.
0: 예, 슈토.
1: 응.
0: 예, 가 많이 하면 팀원이.
1: 응.
0: 아, 뭐, 가니, 구경하나, 야, 당한 키비 오모 하자.
1: 이 여보 하지. 기사 탕의 키비 작나이? 응, 그, 지금 탕이 왜 하냐, 키비리다가 나오노?
0: 응, 그, 지금, 지금, 안 지는 못다.
1: 응.
0: 이형 수레 받았던 거, 파티 받았던 거, 엑스레 받았던 거, 모카레 받았던 거도.
1: 응.
0: 나이 아무튼 받아 지금 지금 이러면 양 똑똑 받았던 거.
1: 응.
0: 아 부수면 되는 거다 받아 지금 지금 강 광고 너 아무 깨는 게 또 뭐 같다 지금 빨리 부수 하루를.
1: 응.
0: 아무래 이게 동으로 키우고 내 부수 받아 거토로 깨 미치는 게 못다.
1: 아 와 하이노 제스 우자 바자 거토르 아르노 모일라보 그방타.
0: 응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응
1: নুখা নুনু গিয়া বেলে হামবাই তাকু জরা কিসাং খা হামবাই আও আবন যাবন তৈনে হাই হাই সালাইনাই হায়ুনি খরাং পান্ডানি আগুলো তামুখে হাই হাই সানামু জঙ্গ যেফ্রপন সাফ সুতরা নয়ই যেফ্রপন হজাক দংনানি নাই যইলা সিতরা আবো নাইথগিয়া মনাম সিমিয়া আবো বাই গবং মাতিনি বড় রকমের সাগো বেমার মানজাগো আর নি গবং মা বেমার গনাং জীবাণু আবো নবার বাই বাকসা ও বাহাই বাই বাকসা কবনে বড় রকমের সাগো হাবো বেমার খ্লায়ু আবনি বাকি বেলাই খেন যেন সাফ সুতরা নদীনাই হজাক দংনানি নাই সাফ সুতরা দংনানি নাই তাই সাফ সুতরা তোমানে ফোরনাবো নাই।

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্কজং জরানী খা কাহামিয়া ফারি চেঙ্গো তিনি ফুংনি হাইংনি খরং পান্দা অপান্দা আওয়াইং দো সাসাই নৈরা দক চিচুকো কিলো হর্ষ নৈরা থামচে দক ফুটা বড়ি মিটারো সারাসা ফুটা দক মেগা হর্ষ বাক্সা খাই আওয়াইংই দো তিনি শালমারি তিনি চা শাল তালবাং তালনি শাল নচিচার চিবরিরা থামচি বা ত্রিপুরা বিশ্বী সেপ্টেম্বর তালনি সালচি চুকু নৈশাই নৈচি দক ইংরেজি বিশ্বী ফাইদি তাবো কুলানো খালাই নালাই ক কাহাম খালাই বাইবেল সাজাক মানে কিচ্ছা কগ্র তাকুক নুবুইন মাজরা দাবের নেসা ফানো অংথং নিনি খুক দৈকুবলুং নুবুইন মাজরা লেবের ইয়ং বড় খালাই মাহাইন খালাই দো আবো নংসাক ন মাজরা বের মাসে খালায়ো অমতই সামং খালাইনাই রগ্ন কাইতর মাজরা বেরখে আবো সহজে হনাই ছং সাইমানো তামুখে তাকুক নং কাছই অমতই সামং খালাইতে তৈসে বুইন মাজরা বেরই দো নাইতর বাই মাজরা বের জাগলাক দাহন এবার খে কাইতর ন বেলাই মায়া চাইতং মানো বহামা লগৈ দংমানো বখা লগৈ দংমানো নামং নাং জায়গায় নন সংসক ইয়াকারা বাকি কাইতন নন মায়া নাজাগৈ দঙ্গ অব নাইমানিয়া দেবা তামুখে নাসেয়া নক খায়া অববাই ন

0: কাইতো চলে যাগে সৈকে ইয়া গলসুই ফুনক না সাল তেইব আকল মানা বাকেছে নংবা লামা খালাই তংবলা তামনে হনকে কাইতো জানি যা সামু খালাইমাতেই ন যত বরকনি মানথাইন রাই বাকসা বড় রক সামু কাহাম খালাই দো হাইকে মখাং চং রাজাক না নায়ু কতর খালাইজাক না নায়ু গথাং টংলাই না নায়ু অমতই বরক রকন কাইতর মথাংফ্লাইনাই বাকসাবা শাকনি কাহামসিমি নায়ু বরক চামন খিবুই চায়া লামানো রমৈনা হারো ফিয়াবা সামু কাহাম খালাইনাই রকন কাইতর মখাং চংরনাই কতর খালাইনাই খা কচাংরনাই তামন হনবা কাইতর যতন বাকসাকে নগু বাইবেল অক কাহাম সামা রকন সং কেসা খানাই নালাইকে ফাইদে হাইকে সংতাবং নাই নালেন দিনেতেই হাই সালরগ পাই লাইথাং যাক সালরগ তামা তাম পাতিখা আবরং তুই কিচ্ছা কক থাইসা থাইনি
1: আও সাইমালায়ন তিনি নি সালো পাতি থাং মানে কক রক তাই পালাই যাক তো মানে কক রক তিনি পালাই যাক মারং নি বিশিং হংকাই তিনি ন্যাশনাল ডান্স ডে হনি ব পালাই যাক অবংখা মসামুং তাই সাকন ফিটনেস তাই সাকন অ্যাক্টিভ কে তনানি বাকে ডান্স ডে হনি তিনি পালাই যাকি দো আপনার কারিব তিনি ন্যাশনাল ক্লিন আপ ডে হনি ব পালাই যাকি দো অবংখা সাবসুত্রা খে তংনানি নতই নাই বড় রকন খা তংরুনানি তাই খা বাজারনানি বাকে অ সালন পালাই যাক তাই আবরকন কারিব তাই পালাই যাক মানে হিঙ্গাঙ্কাই যেন সুই রকন চামুং রানি আবো নকনি রিমানি সৈংথং তাই স্ট্রে ডগ হেকবা লামানি সুই রকন ফানংথং যেন বরকন চামুং রথাই হই নাই তাই চামুং সারনানি বাকেব বড় রকন খা তংনানি বাকে তিনি নিও সালন পালাই যাক মানে আবনো কারে তিনি হাই সাল পালাই যাক মারকনে বিশৃঙ্গ অবংখা তিনি ইংখা রাধা নি আসাইমানি সাল নেই মৈত খুজাগ অবংখা হিন্দু দংথার রেকনাই রকনি পৈতনি কক জন্মাষ্টমী সাল জীবানিয়াগুলো রাধা নি আসাইমানি সাল নেই নেই পালাই যাক আবো টংথার হিন্দু টংথার রেগনাই রক তিনি হাই সালো চায়া নিয়া খাইনে অ সালন পালাই যাক তাই মতাই রক রাক আবনো কারি তিনি পালাই যাক মারকনি বিশৃঙ্গ তাই মৈত খুজাংনাই রকনি বিশৃঙ্গ হংকাঙ্কাই তিনিতেই সালন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেননি রানী থেমানি বন তিনি হাই সাল আরও থাঙ্গি ব্রিটেন থাঙ্গি পাইথাকনি খুলমু ইয়া ফারিমানি তিনি তিহাই সালন লাইথাংজাক 2022 বিশু তাই তিনি হাই সালন বরি রক শিকলা তৈ প্রেগনেনখা হাঙ্কাই হাতি নৈজি চারনি বিশৃঙ্গ এবর্শন খাইনাকে খাইমান হুনৈনাই কুটৈখে সাকলাই যাক মানি তিনি তিহাই সালন সাকলাই যাক আবনো কারিব তিনি তিহাই সাল হায়ং বেড়ম মুগনাং রক আসাইমানি আসাইনাই রকনি বিশৃঙ্গ বঙ্গ লাকি আলী বঙ্গা খরকসা ফেমাস সিঙ্গার সংরাইটার তাই অ্যাক্টর বিনীতিনি আসাইমানি সাল আবনো কারি দো সলিল চৌধুরী বঙ্খা লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর কম্পোজার তাই বাংলা তকেনি তাই হিন্দি তাই মালয়ালম তকের ব গবংমা সামুং খাইজাক আবনো কারি দো শীতল মহাজন বঙ্খা খরকসা স্কাই ড্রাইভার পুইলা বরৈ ফ্রি ফেল জাম্ব ব সামুং খাইনে সাউথ বল আবনো কারি দো সারুজা বিদ্যানাথন বঙ্গা খরকসা ভারত নৃত্যম মশানাই তাই কোরিওগ্রাফার তাই পদ্মশ্রী অ্যাওয়ার্ড ব মানজাক আবনো কারে থেজানাই রকনি বিশৃঙ্গ তিনি তিহাই সালো দো জুবিন গার্গ তিনি ন তিনি তিহাই সালো ন ব থেজামানি বঙ্গা খরকসা আসামিস সিঙ্গার কম্পোজার তাই

0: আপুনি কালচারাল আইকন হিবব চিনিজাগ আপনি কারি দোক এস কে পদ্মাদেবী বংখা পিয়নির কানাড়া ফিল্ম নি একট্রেস তাই বেলা ইখেন ক্লাসিক গরং ভক্ত ধ্রুবা তাই সতী সলোচনা অবহাইরগব সামুখলাই দো তাই কক সও তাই দো পণ্ডিত বিষ্ণু নারায়ণ বখান্ডে বংখা খরকসা মিউজিকালিস্ট তাই লয়ার তিনি দেহাই সালো বিনি থৈজামানি সাল আশুক জরা চেন খালাইগা তিনি দেহাই সালো পাতি থামানি কক রক
1: ফাইদে হাইকে সঙ্গ তাবু খালায় সাকাম করানি কক রক বকিছা নাই নাইলে
0: আও ফাইদে জরাও চেন নাই নাইলে না এই ছিনো তৈ নাই সাইমালায়ানো তামনি হিকে সালনি সাল যেন চিনি মেডিকেল রিপোর্টও গবান কোকন এইচ বেমার বাই মানজাগি দমানি তাবুকনি শিকলা জরা রকন শিকলা জলায় রকন নুগুই দো এসআইবি ইংখা এসআইবি নতই লুকু রকন গবান মানো হজাকলাই জাগি দো হাইফানো সালনি সাল এইচ নি বেমার ন মানজাকমানি বাকি নাঙ্গই নঙ চিনে ভারত হাক্তর তাবুক বিশুব দশ লাখ নিশিমি তিরিশ লাখ অবাহাই বরক মানজাগি দো এইচ বেমার তাই চিনি ত্রিপুরা হাও বহাইন গবান কুখে মানজাগি দমানি যুগই দো রিপোর্টরগো মানজাগি দো এইচ আই ভি মানজাকে বিনি গবান মা সিমটম রক নুগজাগ ব কুলুমকানাই তাই বসাক গজাংনাই বখরক সানাই সাক ফানমায়া লেংনাই জয়েন এবা জোড়া জোড়া তাই মাসাল হাইকেবা বাহান রক তেই ততরা রক সানাই সাক হিলিকমা হাইকেবা ওয়েট লস হংনাই ডাক্তি ডাক্তি বিনি সাক কেরামুই থাকাই সাকনি বুকু রক জাক সানাই তাই ততরা রবনমানি রকব নুগজাক নাই তাই আবাই বাকসা বিনি সাগ ইমিউনিটি পাওয়ার বহাইন দ্রুক দ্রুক গ্রিং নাই অবরংখা হিউম্যানোডিফিসিয়েন্সি হইনাই হঞ্জাগ অব সাকনি ইমিউনি সেল রকন দেরার ও বিনি সাগ ও এইচ অংখা হংকাই তাই ও এইচ সলমানি রকংখা খরকসা বরক মানজাক খে তে খরকসান সলৈমানো এইচ আই ভি মানজাক বরক ভাই কন্ডোম গ্রেই খে সেক্স খাইকে এইচ আই ভি সলৈমানো সুচি সিরিঞ্জ এবার ইঞ্জেকশন মানি রকনি বিশিং দিব ও বেমার সলৈমানো বোমা মানজাকে বিনি বহগ দায় বসা এবার খাকলাপনি দুধ চাই দায় চেরাই বনব সলৈমানো এইচ আই ভি বেমার মানজাকে টিবি হা একেবারে টিউবারকুলোসিস ব মানজাগি মানো হেপাটাইটিস বি সি মানজাগি মানো তাই এস টি আইস ব মানজাগি মানো তাই লিভার কিডনি বহাইন দেরাই মানো তাই ইউরিনারি হা একেবারে সুতিও বহাইন ইনফেকশন এনানি বেলাইন কলাই কলাইঙি থাঙ্গ তাই সার্ভাইকাল হাইকাবা অরাল ক্যান্সার বহাইন এনানি বেলাইখানো কলাইসা হাইকে টক্সোপ্লাস মুসিস নি বতঙ্গ আও বহাইন মানজাগি মানো ডক্টর বাই গরঙি বিথি চাই টংনা নাংনাই ও বেমার বাই মানজাকা হংকাই তাই ডক্টরক যে বিথি রমানি আবনো জানা নাংনাই তাই ইমিউনিটি সিস্টেম স্ট্রং খাইনাই আবাহাই জামুরক জানানি নাংনাই তাই পদ্রে পদ ইনফেকশন রক বাই কাটিনানি বাকি জেফুরপানো তিয়ার মাতঙ্গাই আশুক জরা খালাইকা সাক হামগ্রাইনি কক এইচ আই ভি বেমার নতুয়ে
1: ফাইদে তাবুক সাইনাইলেন তং বিটিনি কক তাবুক তো মাসিং ফাইরে রক্ষা হানি বাকি মাসিংনি মৈকথং বলাই চামুং রকন তৈন কিসা নাইনাইলেন তিনি খালাইনাই পালং বেলাই চামান রকি কগলাম ও মৈকথং বেলাই খেন সিনে সাকনি বাকি নামানিব তাই কথক মৈকথং বহনি মানুষ ও পালং বলাই ন চাকা হাঙ্কায়

চিনি শাকনি বুকুর চুংরুব সাগ চিনি শাক ন কচাং খালায় তে থৈন কাহাম খালায় বন কাইনা নি বাকে এবার সারই জানা নি বাকে পুলিয়াও নসং হা কাহাম খাই চুয়ায় ময়রুই হান সুবুক সুবুক মা খালাইনাই আবনে ইয়াগুলো সান সকাং বুচলইন দাম নই চিব্রুই সুক এবার সকাংনি সালো তৈয় চমই তনখে বুচলি পেখাক থানি তেব কাহামকু সাইমান বুচলি এবার ও পালং বলাই চামংনি যারা আচাইখা হংকাই ওয়াইসু উসু জ্বর ওয়াতে গ্রিনে জ্বর তব রানসামা জ্বরবা হারক রানসাই থাঙ হাইমাঙ্গি জরা জ্বর খেবন তৈর কিসে কিসাকে সারচাই রায় সঙ্গ বুচলি এবার যারা আচাই মানে সালচার এবার সালচিনি ইয়াগুলো আবাহাইকে দই রানি নামায় আশোক জ্বর সঙ্গালাইখা পালং বলাই চামান রোগী কগলাম ফাইদি তাবো নাই নাই ককথম রোগ তামো তং আনি এফাও দো এডমিশন নি নোটিফিকেশন রকিসা সাকলাই জামানে কগ্র ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটি নি বখাক তৈনাই রংবিশি সাকলাই জাখা নৈসাই নৈচি দক নৈশিসি নি রংবিশি ন রুকসাউইনাই রংরেম দক তে রংরেম সিনি তে রংরেম চুকু ও কিসা বুক চাচুক থাইরক তলাং জাকনাই বুড়াতলি সাবরুম সাউ ত্রিপুরা আবো নি বাকিনাই কয়লাই রিমানাই রক ওখা এস টি ক্যান্ডিডেট রক বরক নি বিশ্ব নুকুঙ্গ আজিমা অংনানে নাংলাই রাংখক নৈরোজা বাতি সাই নি বিশৃঙ্গ বরক নি কয়লাই এবার রেজিস্ট্রেশন ফর্ম রোজাক ইতঙ্গ আবনি পাইথাক সাল অংখা অ সেপ্টেম্বর তালনি সাল নজিব্রুই নি বিশৃঙ্গ ফুংনি দামচারনি সুমি দিবনি দামনাইনি বিশৃঙ্গ থাঙে না হানানে নাংলাই তাই বরং ন এডমিশননি বাঙে সৈমং আমজকমং নাহার জাকনাই আবনি ইয়াগুলো বরং এডমিশন নাহার জাকনাই ইংলিশ তে বেঙ্গলি বেদেগো পিজি কোর্স এডমিশননি বাকে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর গুমতি ত্রিপুরানি বেখাক্তই কয়লা নাহার জাগি দো আর সাকলাই জাকা তিনি সেপ্টেম্বর তালনি সাল চিচার চিচুকু তিনি নিবিশৃঙ্গ অ কয়লাই রক রানি নামায় দিবনি দামনি নিবিশৃঙ্গ ফুংনি দামচিসার নিশিমি দিবন দামনি নিবিশৃঙ্গ কয়লাই নাহারাইনাই বরক আর রানি নামায় বেঙ্গলিতাই ইংলিশ কাইনাই সাবজেক্ট কন কাইচি কাইচি খালাইনাই এডমিশন নাহারজাকনাই বরংনি মেরিট লিস্ট সাকলাইজাকনাই সেপ্টেম্বর তালনি সাল নজি সাহ তাই বরংনি কলেজনি ওয়েবসাইট রাজাকা এইচ টি টি পি এস কুলন স্ল্যাশ

0: Aw ojarawani ya phowa tongo obungkha sports department o CRPF ni bisingo khatlang jak nai obani bagai reng mari tongana madhyamik pass tai thung mungo thung kreng nangani nangnai abani bagai umorongkha chichar ni simi noi ji thamni bisingo ongnani nangnai tai khatija rokni bagai kisase yakar mungo tongana online tei koimunglai remani paithak salmari September talni thamji salmari jora interview tei amjok mungrok ulo collateral ni bisingte saklai jaknai interview tei amjok mungtai skill test ni bisingte ke oro sebugo borok palang jaknai
1: assistant officer gramin banko bukta chuk thairo kisa supungnani bangi koila nahar jagai dongo bini bangai rengmari sanjakha graduate pass hayakaba ba hayake bcom hayake bsc hayake bba hayake bca hayakaba llb te umor khaira jakha bisi chi chane simi brujini bisungo ongnani nangnai te st sc obc hayakaba sakmang chukthaya hayakaba dibursi hayakaba লগিন ছং থাক এবার বরং নি বাকি হিংকে রাজ্য নরকসায় টিকিসা বরং মর ফলগ্র জাগান কয়লাই রানী পাইথাক সাল ও সেপ্টেম্বর তাল নি সাল নিচে সানে বিশুঙ্গ চং আসুক জর নাই নাইলেখা সেবক বরক লংমানি কক্র
0: আও ফারিগে তাবুক নাই নাইলে না তিনি নবর দেবের নাই খুনে কক্ত মারক তিনি নখাবো চুমুই গানখাই টঙানো তাই কিসে মিশা থাই রক ফেরাম গগৈ ওয়াতে ওয়াইফান হই সাকলাই জাকা তাই তিনি ফুং সাড়ে পাঁচটা জরা ওয়াতে ওয়া মানে ফাইভ পয়েন্ট নাকার দি জিরো পয়েন্ট টু এম এম হুনে সাকলাই জাকা তাই তিনি নি টুমারি টঙানো থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি টুয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাই মিয়ানি সিমি তিনি ফুং সাড়ে পাঁচটা জরা টুমারি সুজাকা থার্টি ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি টুয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস তাই তিনি বহাইন ওয়াতে ওয়াইফান মানো হই সাকলাই জাকা আসুক জরা খালাইখা নবর দেবের নাইকুনি কক্তমারক
1: সিনে ইয়াফবো জরা খচরি ফাইরে রেখাবা বাজানো সকাং রেচামুং তাংসা খনাই নাইলেন তিনি খনালাইনাই সুকুরাম দেববর্মানি খরঙ্গ

হাইংনাই তা যেন তো বাজার হাজার দোকান পাট যত না যত বরং নি বাকি নর নাখা বউ তে খরাক ও আর সামু নাগ বব ও আর নাগো আবার হাইতা হাই দিবা রই তো জানি যা দোকান বসকাং মূসে মূসা খিবনা বাকি যত ফালনক মালিক রক রই তো হাই দা আর জাগাও কলাইছু গিয়া জাগা আর খিবিজাংনাই সই সই জাগাও কলাইয়া হাই কিনারগ কলাইও গানারগ কলাইও আর বাহিরব দো বাক্সা জাগা খিকলাইয়া ও কিনারগ ন খিবিরু বেড়াইরু ই সাকসারি খিবে গানা থাকছে হাচাল তো খিতারি হকাতা জাগা কলাই খাব কলাই খে কলাই খাব কলাইয়া মাহাই খাই আও নাই চিনি বরক তো গবান কুকন আসে পারা বিসঙ্গ মাং টং নাই বাক্সা বাক্সা তা আসো অংখারতাইয়া গাং সালসা নৌকা আগরতলা একদম ওই ক অ চিনি অফিস গানাও ন বেশি চালিয়া গাড়ি কুপলুং খা বরক থাংলাই দো চিনি বরক নতা থাংলাই দমাসে গাড়ি জানালা তৈসে বটল তৈনি মানে বটল খিতারি কালাঙি থাঙ্গু অমর বেলাইখানা মশা গিয়া তা বেলাইখানা নাইথ গিয়া ঠান্ডা নংলাই মানে চিকন চিকন প্যাকেট রক বটল রক হাইখানে খিবি কালাংলাই খিতারি কালাং তারমানে গাড়ি কাজাক গাড়িখে চলেই দো গারা সরগ খিতারি কালাঙি থাকমানি নোকতা বেলাখানে মশাং জাগলি আঙাবো চিনি বড় রকম সিয়াঙি দা খিতারকা তামুং কাসাই মানলিয়া আবো না তা না আবো তো অবাখিন মা দানাই অবাখিনছে মা দানাই যেফুরু অংখরি চিনি নক অফান তালাঙে মা থানাই আবরক ন হেকাই যেন লামাও খিবি নানি জায়গা যেন বাথাক মানলিয়া গানকাই নক অফান তালাং মা থানাই হে দিবা বাজারও খিবি জাকনাই মানে রেজাক দো তাবো গভর্নমেন্ট রই দো হাই গা বাজার কমিটি রই দো আও আবাহাই নাই দি চিনি বড় রকমের আকল গাবো বেলাখানে বড় রকম বেলাখানে শাক নাঙ্গিয়া আকল ক্রিং মাকলাইতে হে দিবা

0: তখন শুনেছি তিনটখন পরকটা
1: আবু
0: বুনি তখন পরক নেই তো মন রুজই রুজই আবু গাবন তুম মা ওয়ান সব নাই বহু তা বহু তাইয়া বহু কাহাম বহু হাবিয়া আসি উই সঙ্গে তাবো তথন ও সাই সাই কলাই নুকুম নিশিমি চেং কামি কামি নিশিমি যে আমসাই আমসাই নিশিমি বেবা থানিও ন হাতি থাবা বেবা থানিও ন গাবা হেকলাই সাবসুরাকে টংলাই ই সং নাচত যেটা মতাং ফটো খাই তন্নানি বাগৈ আং যতনি থানি ন ওয়ান সব নিন বাগৈ আনি কই
1: বেলা খেনা হামবাই হামবাই
0: ম্যাডাম বিলাই বিলাই
1: হামবাই আও অবন যেন বেলাইখেন হজাক নানি নাঙ্গো বেলাইখেন সিজাক নুকজাক হাই যেন নানি নাঙ্গো যেন সিজাক নুকজাক নো সিজাক নুকজাক রকানো অবাহাই ইংমানি বেলাই বেলাইখেন যাইয়া শিয়া তাবুকনি অজরা রগত শিয়া সাবলে তং সাব সুতরা তং নানি যতন শিও শীততেই যে খ্লাইমানি অব বেলাইখেন যাইয়া তাই অ তং মুজামরং যেন বেলাইখেন সলাইনানি নাই যেন চিনি দ্বারা সাই থাকা মেঘালয়াবো সাব সুতরা তমানে আর যে ক্লিনেস এসিয়ানি যতনিছে ক্লিনেস ভিলেজ নিয়ে হঞ্জাকো আরও ব্লাই লাইসাফানো ক্লাই দং মাইয়া বুফাংনি ব্লাই ফানো ক্লাই খে বরক লগলগে ন খসাওই খিবজানাই থায় খিবিরব ওখানে নন থাকা অংকাই আরও নন বরক আবো আসে কোনো হাই পাকা মাং রোজাক টাইলস মাং রোজাক আমি বইয়া নেচারেল যে দমানি অবনো লামান ফারে সিবই বরক ডাস্টবিনকে দাওয়াই খিবি দন আং নিজে বাইথাংব থাঙে আং গুড়ি উই নাই আকু ইফাইকা ব্লাই লাইসাপনো ক্লাইজা ক্রী ক্লাইখা হাঙ্কে আবো তাবো যে নুক নাই আবু বিনি ন গানা বংনা নাঙিয়া বিনি বুফাং বংনা নাঙিয়া নুখান খসাই খিবিরু হ্যাঁকে আরও গোবংমান সৈরক বতন ডাস্টবিন ন ইউজ খাইদি হিনে নাই অরব খিবি দিয়া দেহের খিবজাঙাই মানে রব গোবং মানো রোজাক যতন আরও খিবু আর থাঙ্কা হাঙ্কে বেলাই কেন স্রাই স্রাই খা গজাং মাহাই থাঙ্গো নাইথকাহাই নেচারেল নি যে নাইথকমু নাইথকই থাঙ্গো বুফাংব গীসাইয়া আর বুফাংব গোবাং মানো খুমরকব কাইজাক নো লামা বতক ইয়ং ব্লাইজাত খুমরকব কাইজাক হাইপানো তলাও কাইসাবো ক্লাইজাক ক্রী ক্লাই হাঙ্কে লগো লগোন বরক খসাই খিবিরব আবাহাই থাংতে ফাইতে ন বরক নুখা হাঙ্কে খস খসাকা খসাও খিবজানাই জায়গা মালে হাঙ্কে পকেটও দাও ব্যাগও দাও আবাহাই বেলাই খেন যেন আবরক সরনা নো চিনি গানা অবশ্যই এসিয়ানি যত নিশ্চয় সাব সুতরা কুক কামি যেন সাইমানই দো নুই দো গাগায় চিনি কামি নব চিনি দংথাই জায়গা রক নব চিনি আমজাই রক নব যেন খ্লাই মানো তে গাইসা নুখা অমাহাই ন সাব সুতরা খে তনলাই মানে আবংখা চিনি আইন জাম্পুই হিল বখাক আরও আং নিজে থাং ফাইকে আরও আহাই না সাব সুতরা খে তন বরক আরও জরাই খনাই যত ন সারাই চিকুন সাপন তো হিমি থাকমানে ব্লাই ক্রাইজং নুগুই বনক খসাওই দায়রে মানে আবু আং নুখা সারাই রবিবার অ্যাওয়ারনেস হাক সারাই চিকুন চিকুন না হাম বিনি খাই খালজাগিয়া কুমদি হাই ফাইজাক রক সারাই রক গবমা দো হাইবানো লামা রক ন সাপ সুতরা খে তনি দরক আর সারাই চিকুন সাজব আসে খাসি যাক যত ন আরও খাসি যাক মানে হামিয়া কাইসাবো ফাতারও খিবিয়া লামাও খিবিয়া আবো চিনি ত্রিপুরানি যতনি সেই ক্লিনেস ভিলেজ হি মানো যে জাম্পুই হিল যে তো মানে আবো অবহাই ন যেন খ্লাই মানো চিনি কামি আমচাই রক সাব সুতরা খ্লাই মানো চিনি কামি আমচাই সাব সুতরা দো হাঙ্কে যেন তাবো যে জাগা রকনি কক ন সাই দো হাই যেনবো সাজাক নাই যেন অবহাই অ্যাওয়ারনেস হাঙ্কে যেন খাসি গাঙ্কাই অবনি বাকি সাব সুতরা দোনানি বেলায় এখানে নাও চিনি পাবলিক প্লেস গোবাং মা দো যেন আরও সামুং নাঙি থাঙ্গো সামুং নাঙি থাঙ্গা হাঙ্গাই যেন আরও যে সাব সুতরা আরও নি বড় রক যে সাব সুতরা খ্লাই তনমানি আরও বরক কিসা বাঙ্কা হাঙ্কাই ন লেটে পেটে এঙে থাঙ্গো মনাম সামুই থাঙ্গো হাঙ্কাই আবো বড় রক যতন অ্যাওয়ারনেস করি বাক্সা দংফানো বাক্সা করি আবাহাইনি বাকি আবাহাই সিতরা মেতরা আঙি থাঙ্গো হাঙ্কাই সাব সুতরা যতন দংখা হাঙ্কাই যেন গুবন হারগো গুবন হাক্তরগো যেন নুগুয়ো আরও খুকতে খিবনা পারে নেন খিবে রাগলা আসে গজন নাই নাইকে চিনি নকসিমি আর জাগানি সাই আর লামা রকনি সাই সিদ্রাই দো চিনি নকনি সাই আবো সে নাইথক দো আবাহাই কেউ ফানো মূসা মানেব খিবিয়া সিরিং সিরিং আসুকাবা আসুগুই দো হিমকাবা হিমি দো ককসালাই কেবা সালাই দো কাইসা পানো আসে বড় গমার থাঙ্গো ফাইং ফানো কাইসা পানো খিবিজাক আবাহাই রক নুগিয়া ফাইডি নাই নাই না হানহে কক দুবো সাবো দো

0: Hello.
1: Hello.
0: Funke Hamburg. Ha?
1: Ang mandan ni lo nasi.
0: Oh, bela kelam so. Sadi do.
1: Ko ang sana na imang kay ha si tung mandan yo bo. Lai kanyo abor zona kibla yo abor nok ni poriba ni dasbin no kayoy abor zona kipa yo. Kaya ang dasbin bo tole tono abor no kay tamgan sagan kay kibdan si do saro gawoy. Dasbin bo na bera zag ang dasbin no kay kikibi ya.
0: Aw, aw,
1: Kaya
0: abu bu kok
1: ang
0: soinyo.
1: kay do saro kibi. Eko yo bunyi no kina kina. Tak mo kalman ya kalway ya manam manam. Awa oko bandit bisung rawa si ma zaga rawa hay kibi
0: Lu
1: ya.
0: khlai ka lang thang uta.
1: Kaya tay yo to si ma zaga bo siwi ka lang nai. Te agar do na bong e yo nung rasura rawa bisung kalma ro kibi ka lang bayo. Duang nung de kapay ka lang bo. Te mo kina kina si do ka lang bayo bo hanyo. Tong na ni kaya hanyo manam ko so ko so ka ma tong. Saja gay bo saja gya mo khang tong som lai tong lai bayo. Kaya ta si gay di or ro bo tay bo di tak si di. Kaya tuy rui bo su tuy di hing saja bo ko khna ya ga. Aro ma mang kaya tong lai ro kaya ko so ta tong kaya ba. Kaya bo gang la ko so pa na kibi si nai. Ni ni kong to ko so pa na kibi si nai. Dia kuno mani ko so gara mang kibi lai ya la ma mang kaya
0: Hati
1: tong lai
0: gana
1: ta
0: ni
1: ro.
0: jagata na bo.
1: Kai abo kuno lama si borong i lama si bahay kaya abo dalan bo saro hayin kong kada si sama ni kaya bichar hayin jago tan boro winu ge chini no ki kibir payo ka ai kinu go ta
0: Kisha koto nung i tong ta.
1: ni ni o dalan koto nung tong ata ba ni ku saro ba ge to pan le koto boro ki mo tango manam sanam ya di ba ge para go bo su su ki bula yo agi ke te bo a gana tong le ro Horror than your horror, she should wait. She had a horror beat.
0: Ah, how?
1: Hello, Shari Chan. Better of any talent, not on letters or kick later. Better than I could wonder.
0: I wonder. Out of your luck, can't say.
1: Over here, came on Matom, cost of cost of Kayu. That would ring ya. I want no bomb decay. No, Shari is any never no mass. I took her over cost of now.
0: হাইন আবতো নং সীমা বাইসিমিং নং খা সীমা বাইসিমিং জিনি যত বরক সে সিনানি নাঙ্গ বড় খিবনা নাং বড় খিবনা নাঙ্গিয়া বাজার নি যে মানে হামিয়া খিবিজনা নি আবতো বাজার কমিটি ন সাইরে বলে ওর খিবি দি হ্যাঁ দিবা এ আবো আবা হাইন তা জেসপা নং তং তং হানি হমা হাই আং খিবি কেন পাইকা আবা হাইতা আবা হাইন তা বরক নি ওয়ান সুখ মানে ও বেলা কি বিনি ওয়ান সুক মুং করি অ্যাওয়ারনেস করি আবো রং তুই খাকামা করি ওয়ান সুকমা করি বেলা চাই আবো বেলা খেয়া আকল সিতরাং মানে কালাই আবো আবো
1: রাইসে
0: রং না আবো আবা হাইছে আবো নিবাগে লেখা পড়াবো নাঙ্গিয়া আবো নিবাগে ও বাইরে থাঙে পড়ি ফাইজাক না নিব নাঙ্গিয়া হাইছে সাফ সুতরা তংনানি ওয়ান সুক মূ বাই সাপ সুতরা নতে ওয়ান সুক মূ টং আবো লেখা পড়া গেন নানি নাঙ্গিয়া হে দিবা
1: আবো ন কাকাই আবো খাজং নাবো নাঙ্গিয়া তা নিজি মানে আন নগো বম থেকে টং বা পরিষ্কার ন টং নালে মনাম সনাম টং
0: আবো ন তা
1: বম তো মূ জাগা ন
0: এ
1: ইয়া বা হাকি ওয়ান সুক নাঙ্গো
0: আবো ন নগা নাও যে কাচরা ময়লা হামিয়া খিবি মানে আবো নি বাহাই তো বসুক জরা থাঙ্গি সগই আবো তো কাইসা বরক নি আন্দাজ রমইমান বলে হেদা বেলাই সে নাঙ্গো আবো ন আবো ন আবাই ওয়ান সুক মং রক বেলাই খেয়ে টংনানি নাঙ্গো বড় রকনো ট্রেক্টর মানে কালাইও আবো সিটে তৈ বেলাই চাই আবহাই মানে যেন সাফ সুতরা তৈ টংনানি ওয়ান সুক মং আবো যত বরকনি ন বারজা সাফ সুতরা খাই টংনানি বিনি খিবি থাই কাইসা জাগা দঙ থাই দঙ আরও নো খিবি নানি নাও বেলাখানে হামবাই বকক ন গরং মানি বাকি
1: হামবাই
0: হামবাই আও আবো নাইদি

0: অবাহাই চিং অবাহাই কক্রক সালাইকে চিং সাইমান হজাক টংনানি আবো কেব নাই ফরঙ্গে ফাইনানি নাঙিয়া লেখা পড়া গনাংনানি বনাঙিয়া হাইগাবা ফাতার হাও থাঙে নুকজাক বংনানি নাঙিয়া আবো চিনি বিশিং তৈসে চিনি ওয়ান সুকুং ফাইনানি নাঙ্গো। হ্যালো হ্যালো ফুংকাহাম তাকুক বেলাখানে ফুংকাহাম বড়নি সাইট অং সাবো সাইট অং সাগ্রা দি এসান না দশা দি কাই সাগ্রা দি
1: যে বাজার মানে মুসলিম পাইচুমার হানতাম তখন আমার পাইচুমার সেফর পাইচুমার গানে গানার বা কিবি এঁকে বেসার
0: আও আবো তো যাও না চিনি ন গানা গিয়ে খিবিকে জন বাহাই মানাই মানাম এটাই গুবন জায়গাও থাঙ্গা হঙ্গাই চিং চিনি জাগাইয়া চিনি ন গিয়া নেই হাই নি খিবি মানে অবরণ তৈ তাম সানা মুসং সাকারা দিয়া খাই যে তো ককরে চিনি তাকুক এসান কল কাটং থাঙ্কা। হ্যালো বেলাখানে ফোন কাহাম দাদি ওয়ান সুং সাই জায়গা আবো পাবলিক বরক সাই জায়গা সা চিনি প্রাইম মিনিস্টার ফান সাইটং রিজার্স ফান সাইটং আবো সাই জায়গা হে দিবা নং আংসে সাই জাগনা নাংনাই আবো কে কাইসা ওয়ান সুক মানে আবো নো আবো আনিয়া আবো নো আরো নি সই লেট্রে পেট্রে খাইনানি বুইনি ন আবো আনিয়া আবো নো কাইসা কক থাইসা
1: হসপিটাল থাকা আরো এই ছাগল তো খাইনেবলা আরো আং কইতে কি খিবি ইয়া নে ও প্যাকেট খিবি লাগে থাকে বড় মা খিবি বল মানে কক তো লাগে কেবা হসপিটাল নে আরো নি বাবে আবো ওয়াশিং ওয়াশিং ইয়াবলা তো ন আরো তেব মা খানা নে তো
2: জরাও চিনি
1: सराय रंग फंसे जो

0: wajah aku nak seng ani. Ani lama ani ani beskang ani lama nang sabtu saja tong aja. Nunggu ni ni beskang ni lama no. Ada beskang aku ni oh sini nak beskang lo besar je ang masa. Aku kan ada jodoh paket, tips paket, hari itu orang kan ada hari kelang kayu mahai.
1: Ah.
0: Aku dah. Aku baru betul sini.
1: Tunggu.
0: Yang ini kuki kiwi lemah sangat, mana masak? Oh, jadi orang nunggu.
1: Kukti kibi mani no jeng sanani pataro simi kibi laya. Baksa building ni bisingo siri kunarogo building o se nok bisingo. Apa tu nok bile? Office nok. Ah nok bisingo pun jo kibi layu.
0: Jadi ni o je siri o je kata ngarong nuk nama dam aro apa ni koi sesi kibi laya. Ah koi sesi kibi mani abung kagai aro
1: Maro building o bahena building bising o sekuna o kibilayo arawo batabu baksa baksa mutai ni photo ro relai maraka baba si kibilayo abahai
0: abong
1: chekin ni maro abong kajitini sulai lele sini yago jora kari khawa jeng
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন।
3: ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকে গতকাল অংশগ্রহণকারীরা তাদের পরামর্শ দিয়েছেন। গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। পাকিস্তানের খাইবার পাখতুনকোয়া প্রদেশে একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু। জাপানের নাগোয়ার পালোমো মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও থাকবেন রাজ্য জুডিশিয়াল একাডেমি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ কমিটি, পরিবেশ পর্যালোচনা সংস্থা এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের প্রতিনিধিরা। 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগের প্রতিনিধিদেরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। বৈজ্ঞানিক জ্ঞান এবং পরিবেশগত প্রশাসনিক পন্থা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মতবিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এর বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের 45টি স্থানে 20তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতা জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নবনিযুক্তরা কাজে যোগ দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর প্রকাশিত বার্ষিক সমীক্ষায় কম্পিউটার সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবার রপ্তানির দিকটি পর্যালোচনা করা হয়। সমীক্ষায় দেশের 7,569টি সফটওয়্যার রপ্তানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও 2,363টি সংস্থা এতে অংশ নিয়েছিল। এই সংস্থাগুলির রপ্তানি দেশের মোট সফটওয়্যার পরিষেবা রপ্তানির প্রায় 89%। এর মধ্যে সর্বাধিক রপ্তানি হয়েছে বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং পরিষেবা ক্ষেত্রে। উল্লেখ্য, ভারতে সফটওয়্যার রপ্তানির সবচেয়ে বড় বাজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রেখেছে। মোট রপ্তানি 54.1% হয় সেদেশে, এরপরই রয়েছে ইউরোপ। সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 40টিরও বেশি

আন্তর্জাতিক বাজারের মধ্যে সুলভে বাণিজ্য করার মতো পরিবেশ সৃষ্টিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে বাণিজ্যিক পরিবেশ স্থিতিশীলতা, বিকাশ এবং সহজে ব্যবসা করার ক্ষেত্রে সর্বোত্তম মান ধরে রেখেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দা সিধুর সঙ্গে গতকাল নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে কথা হয়। দুপক্ষই যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ তৃতীয় ও শেষ দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হবে। 600 বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসে নতুন দিল্লিতে গতকাল। এতে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। ওই বিলের বিভিন্ন সংস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা। পরে কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়েছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাঁদের পরামর্শ দিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডিএসইউর নির্বাচন শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত 39.86% ভোট পড়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে ইউনিভার্সিটি স্পোর্টস স্টেডিয়ামে মাল্টিপারপাস হলে আজ ভোট গণনা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ড ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনেই থাকবে, তবে সেখানকার নিরাপত্তা ক্ষেত্রে আমেরিকার ভূমিকা আরও বাড়বে। ডেনমার্ক জানিয়েছে, আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকার এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধিদের নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। গত 23 জুলাই রাশিয়ার বিরুদ্ধে ইইউ যে নিষেধাজ্ঞার 21তম তালিকা প্রকাশ করেছে, তার প্রেক্ষিতেই মস্কোর এই পদক্ষেপ। রুশ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইইউ এর এই অবৈধ সিদ্ধান্তের জবাবেই ইউরোপীয় প্রতিষ্ঠান, ইইউ ভুক্ত দেশ এবং ব্রাসেলসের রাশিয়া বিরোধী নীতিকে সমর্থনকারী কয়েকটি ইউরোপীয় দেশের প্রতিনিধিদের নাম নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশও করতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার প্রতি শত্রুভাবাপন্ন অবস্থান নেওয়া ইউরোপীয় দেশগুলির নাগরিক আন্দোলনের কর্মী ও শিক্ষাবিদদের বিরুদ্ধেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিরূপ সংবাদ পরিবেশনের অভিযোগে সিএনএন, এমএস নাও এবং পলিটিকো সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকটি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, এই সংবাদ মাধ্যমগুলি তাঁর প্রশাসন সম্পর্কে নিয়মিত মিথ্যা বা আংশিক সত্য খবর প্রচার করে আসছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলি আইনি চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুহাত জেলায় গতকাল একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু হয়েছে। কুহাত হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর তাহির শাহ জানিয়েছেন, 73 জন পুলিশকর্মী ও 30 জন সাধারণ নাগরিক এই ঘটনায় আহত। শুক্রবারে প্রার্থনার সময় অজ্ঞাত পরিচয় আততায়ীরা মসজিদের কাছে একটি চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। ঘটনায় 6 জন জঙ্গিও নিহত হয়েছে। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কর্মকর্তা লুক লিন্ডবার্গ রাষ্ট্রসংঘের খাদ্য বিষয়ক সংস্থার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং খাদ্য ও কৃষি

সংস্থার মহানির্দেশক কু দং উইউ যৌথভাবে এই ঘোষণা করেছেন। জাপানের নাগোয়ার পালামু মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। ভারতীয় সময় দুপুর 2:30 শুরু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। আজ থেকে শুরু হয়ে আগামী মাসে 4 অক্টোবর পর্যন্ত চলা এই গেমসের 37টি ক্রীড়া ইভেন্টে 500রও বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নেবেন। গোড়ালির চোটের কারণে বর্তমানে জ্যাভলিন থ্রো চ্যাম্পিয়ন নীরজ চোপড়া সরে দাঁড়িয়েছেন। সিওলে ডেভিস কাপ টেনিসের ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ের প্রথম দিন ভারত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 0-2 পিছিয়ে পড়েছে। প্রথম সিঙ্গলসে দক্ষিণ কোরিয়ার সুনৌ কেওনের কাছে পরাজিত হয়েছেন দক্ষিণেশ্বর সুরেশ। অপর সিঙ্গলসে হাইউন চুং সুমিত নাগালকে হারিয়ে দিয়েছেন। ডেভিস কাপে নকআউট পর্বে ওঠার জন্য ভারতকে এখন শেষ দিনে 3টি ম্যাচ জিততেই হবে। উল্লেখ্য, 2টি সিঙ্গলস এবং 1টি ডাবলস ম্যাচ হবে শেষ দিন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বৃদ্ধি পেয়েছে। আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলিমিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি চাকুরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে তিনি সমবেত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশজুড়ে 45টি স্থানে এই রোজগার মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। নবনিযুক্তরা কেন্দ্রীয় রাজস্ব, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আর্থিক পরিষেবা এবং প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে কাজে যোগ দেবেন। রোজগার মেলার মাধ্যমে এ পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় মোট প্রায় 12,75,000 নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নং 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজি মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। প্রয়োজনের বাইরে বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। গতকাল আগরতলার 79 টিলায় TPTL এর বিশ্বকর্মা পূজায় অংশ নিয়ে তিনি বলেন, যেখানে বিদ্যুৎ সাশ্রয় সেখানেই সমৃদ্ধি। সূর্যের আলো ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। উৎসবের মরশুমে রাজ্যবাসীকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিদ্যা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এতে পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি এবং জেলা আদালতের বিচারপতিগণ অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে 17টি দেশের বিশিষ্ট বিচারপতি এবং বিচার বিভাগীয় প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে NCC ক্যাডেটদের জন্য গতকাল সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করে আসাম রাইফেলস। ক্যাডেটরা বাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম সম্পর্কে জওয়ানদের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পান। যুব সমাজের মধ্যে সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ও দেশসেবার চেতনা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্প্রসারণে অব্যাহত সহযোগিতা ও সমন্বয়ের প্রতি উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল উভয় নেতা টেলিফোন বার্তায় পশ্চিম এশিয়ার ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেন। তারা জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। ADC-র ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামী 22 ও 23 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিস

ভোটারদের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোটকর্মী এবং ভিলেজ কমিটি নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট সমস্ত কর্মী ইলেকশন ডিউটি ভোট দেবেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গেছে। এদিকে ভিলেজ কমিটির নির্বাচনের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপারের পাঠানোর কাজ শুরু হয়েছে বলে কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন। ভারত লোহিত সাগর অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে সামরিক, অসামরিক ও অর্থনৈতিক সম্পদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। শ্রী জয়সওয়াল বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং বাব আল মান্দাব নিয়ে নৌ চলাচলের স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলে বলে তিনি উল্লেখ করেন। 20তম এশিয়ান গেমস আজ থেকে শুরু হচ্ছে। জাপানের আইচি নাগোয়াতে আগামী 4 অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 45টি দেশ এবং বিভিন্ন এশীয় অঞ্চল থেকে 43টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেবেন। 496 জন ভারতীয় অ্যাথলিট 36টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 0.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্সিং নি সেববাই ফিল নৈচি রোজগার বাণিগ কতাল সেবক মান্নাই খড়ক বাচিসা সাইনি গবাং শেখলা রকন অফার লেটার ইয়াফারানো আবনরগী মন্ত্রীবক্রক বরকনি বখা কক বনারগানো হাকতর গনাঙ্গই কাইব্রৈচি বা থাইও ভার্চুয়াল তৈ রোজগার বাণিগ যুগালি জাগানো জুদা জুদা বেদেগ সেবক মান্নাই রোগ আরো মান জাগানো শিখলা রকন তাং সামুং মান থগ্রমানী সেবস নামনা তৈ হাকতনি হামক্রায় কতর ইয়াপ্রি অংখা অ রোজগার বাণিগ রোজগার বাণিগ তাবুকসুক জরা জুদা জুদা হাপাংনি নাইক মতাও বেবাগ কাইচি নেই রাসায়নীচি বা সাই অফার লেটার ইয়াফার জাখা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল দ্য ফিউচার অফ এনভাইরনমেন্ট এন্ড ক্লাইমেট ডাইনামিক্স কুচুকবেরামনি কুথুম লাইমং চেঙ্গে দেওয়ানো বসং গ্রীন ট্রাইব্যুনাল বাইলুয়াজিজাক সালনিনি অ কুথুম লাইমাও তংঘর নাইচের ক্রং সুপ্রিম কোর্ট হাইকোর্টনি দরবার ফাং তৈ হাংকর নাইকল ফাংনি দরবার ফাংসং মান জাগানো অ কুথুম লাইমাবো তংখরতে নবার তিবার গদালজাক জুদা জুদা নাংকুকমা দেখিল নতুই ককলাম সালাই জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈ কথাজাক আরব আমির শাহনি রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমচাইনি তংকসাং নাইমথাং তৈ হামক্রায় চুবাচু তৈ কথামুং বাংরানী সাকা ফান বক্সিন লাইকা আবনকারী খড়কনি অজা ককদুকনি বিশিংতৈ সালথাং এশিয়ানি তং হালকনতুই ককলাম সালাইকা খড়কনি অজা সকজাকনাই নাইমথাং তাং সেপ রাং বক্সিন মুং তৈ সাকামন খবৈ জুদা জুদা দেখিলন কনৈ হাকতনি মানজাক মুং নতৈব হামক্রাই খাইনানী সাকা নাংমানী ইয়াপ্রী নাহারনানতৈব ককলাম সালাইকা। মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও তালনি নৈচি নৈ সালমারিও আগরতলানী বটতলা রিভার ফ্রন্ট ন চেঙ্গে দিওয়ানো আগরতলা পুরনাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা হাওড়া তৈমা নারস নামৈ তিসাজাক ও রিভার ফ্রন্ট আগরতলা আউলি নতৈব নাইথক তাই বেড়াইক্রি থাইস নাম তিসাওয়ানো চং ফেরাং এরাং সামুঙ্গ ফনাং ইয়া তংনানী কবক মুংনারেখা চং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ মিয়া আগরতলানী সেভেন্টি নাইন তিলাও পিটিএল নি বিশ্বকর্মা মতায় মানজাগৈ চং ফেরাং মন্ত্রী সাকা জেথায় চং ফেরাং খাতিজাগ আর ন হামক্রাই শালনি পহর্ন সামুঙ্গ ফনাঙ্গই চং ফেরাং আচাইরিমা বাংরানী সাকথার মুং নাহারজাকাহনী বসাকা ব এডিসি নি বিলেজ কমিটি নি চংবাড়ি ইলেকশনস ডিউটিও ক্লাইনাই রকনি বোর্ড নাহার জাগানো অ তালনি নৈচি নৈতৈ নৈচি থাম সালমারি করংজাক যত্ত রিটার্নিং অফিসার রকনি নাইকল মুংবাই ফুংনি দাম চিসানি সিমি শারীরিক দামরি জরা বোর্ড ইয়াজাক জাগানো বোর্ড সেবুক খাইনাই তৈ বিলেজ কমিটি চংবাড়ি সামুংবাই গদালজা কুবুনি সেবুক খাইনাই রক ইলেকশন ডিউটিও বোর্ড রুয়ানো হাস্তে চংবাড়ি কমিশন নি বখাক্তৈ অকক তোমার সাবৈমান খা আয়ঙ্গ কমিশন নি সচিব অনুরাগ সেন সাকা বিলেজ কমিটি

0: তিনি চংবাড়ি বাকি ক্রাক নাইমা থাকে বিশিংতই রিটার্নিং অফিসার রক নিথানী ব্যালট পেপার রহরনানি সামুং চ্যাং জাখা বাই থাংচুকজাক বদলনি ইয়াক থানী সামুং বাই গদাল জাক বরী রকনি স্নামজাগরি উনকৌটি হাঙ্করনি হাতি ও ফালনানি সাকথার মৌ নাহার জাখা বাই থাংচুকজাক বদলনি লুমিউনো ক্রাফট ব্র্যান্ডনি স্নামজাক অরি অশানি সেকাং হাতি ও কারি জাগানো অ কক নো সাইখানা রেখা উনকৌটি হাঙ্করনি ইয়াকবারা হাঙ্কর নাইকলফাং অর্গ সাহা আবনি বাকি কুমারঘাটনি পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটর শালথাম চিবানি ফ্রংমুং রোজাগৈ টঙ্গো অ ফ্রংমা ও মানজাখা আসাম ব্রী রং নগিয়ংনি ফ্যাশন ডিজাইন তৈ টেকনোলজি বেদেকনি বক্র গোল্ডি বরা ফিল নেইচি এশিয়া গেম তিনি নিসিমি চ্যাংজাগানো জাপানী আইচি নাগুয়াও বুসকাং তালনি ব্রী সালমারি জরা তঙ্গানো অ বাতাইলাইমুং কাইব্রী বাচি হাকতরতে জুদা জুদা এশিয়া আঞ্চাইনি কাইব্রী চি থাম ইভেন্ট বাতাইনে রোগ মানজাগানো খরক ব্রীরা চুকু চিদক ভারতনি এথলেটিক কাইথাম চিদক জুদা জুদা ইভেন্ট মানজাগানো তাবুক নবাটিবানী ককতুমা তিনি নখা কিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতৈ ওয়াউইমা নহেনই হজাক মংরেখা নবাতিবা নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীজিবাব
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের আকাশবাণী আগরতলার অভিজ্ঞাপন অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে। আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যা সরাসরি মানুষের সঙ্গে এবং জনকল্যাণের সঙ্গে যুক্ত। শ্রোতা বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে গোটা দেশ জুড়ে চলছে সেবা সংকল্প অভিযান। জনসেবা, মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়া এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করার ভাবনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকারি বিভিন্ন প্রকল্প এবং পরিষেবার সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত মানুষের কাছে পৌঁছায়, সেই জন্যই সচেতনতা এবং মানুষের অংশগ্রহণ অত্যন্তই গুরুত্বপূর্ণ।
1: ঠিকই বলেছ, সেবা শুধু সরকারি পরিষেবা পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ তো নয়। মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনে সময় সহযোগিতা করা এবং সমাজ ও দেশের উন্নয়নে নিজের দায়িত্ব পালন করাও সেবারই তো অংশ। তাই একজন সচেতন নাগরিক হিসেবে সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে জানা এবং অন্যদেরও সঠিক তথ্য জানানো আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেকের ছোট ছোট উদ্যোগই একদিন সমাজে বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
0: আর শ্রোতা বন্ধু, সামনেই তো পুজোর মরশুম, আর এই আনন্দের সময়ে আমাদের আশপাশের মানুষগুলোর মুখে যেন হাসি ফুটে ওঠে, সেই দিকেও আমাদের নজর দেওয়া উচিত। স্থানীয় কারিগর, শিল্পী, তাঁতি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বনির্ভর গোষ্ঠীর তৈরি সামগ্রী কেনার মাধ্যমে আমরা কিন্তু তাঁদের পাশে দাঁড়াতে পারি। একটি স্থানীয় পণ্য কেনা মানে শুধু একটি জিনিস কেনা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একজন কারিগরের পরিশ্রম, একটি পরিবারের স্বপ্ন এবং আমাদের মাটির সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য মানুষের জীবিকা।

0: তাই প্রচুর কেনাকাটায় দেশীয় এবং স্থানীয় পণ্যকে অগ্রাধিকার দিয়ে আমরা তাঁদের মুখে হাসি কিন্তু ফোটাতে পারি।
1: একেবারেই উৎসব তখনই আরও সুন্দর হয়ে ওঠে যখন তার আনন্দ সবার ঘরে পৌঁছে যায়। আমাদের কেনাকাটার সামান্য একটি সিদ্ধান্ত যদি কোনো স্থানীয় শিল্পী, কারিগর বা ছোট ব্যবসায়ীর ঘরে একটু বেশি আলো জ্বালাতে পারে, তার চেয়ে বড় আনন্দ আর কী বা হতে পারে। তাই আসুন, সেবার মানসিকতা, আত্মনির্ভরতার ভাবনা এবং নিজের মাটির মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে এবারের পূজোকে আরও অর্থবহ করে তুলি।
0: শ্রোতাবন্ধু, আসুন আমরা নিজেরাও সচেতন হই, অন্যকেও সচেতন করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ভোকাল ফর লোকালে সামিল হই। আমাদের পছন্দের প্রতিটি দেশীয় এবং স্থানীয় পণ্যের মাধ্যমে উৎসাহ দিই আমাদের কারিগরদের, শিল্পীদের, তাঁতিদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের। এবারের পুজোয় আনন্দ হোক নিজের মাটির মানুষের সঙ্গে, নিজের দেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবার আনন্দ।
1: সেবার সংকল্পে, স্বনির্ভরতার অঙ্গীকারে এবং ভোকাল ফর লোকালের বার্তায় আসুন আমরা একসঙ্গে এগিয়ে চলি।

0: তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে কিন্তু চলে যেতে হবে আমাদের ইভেন্টস অফ দ্য ডে পর্বে, অর্থাৎ আপনাদের জানিয়ে দেব ইতিহাসের পাতায় আজকের দিনে কী কী ঘটনাবলী রয়েছে। তো প্রথমেই নজর রাখি যে আজকের দিনে কাদের কাদের জন্ম হয়েছিল। বিশিষ্ট ভারতীয় বাঙালি চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদারের আজকের দিনে কিন্তু জন্ম হয়েছিল, আর সালটা ছিল 1894। আর আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি কবি, ঔপন্যাসিক এবং সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্ত, আর সাল 1903। 1919 সালে আজকের দিনে বাংলার চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা জহর রায় আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। আর আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট বাঙালি লেখক এবং ঔপন্যাসিক বিমল কর, সাল 1921। 1924 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পী এবং বিশেষজ্ঞ সুচিত্রা মিত্র,
1: সেই সঙ্গে বাঙালি অধ্যাপক, লেখক ও লোক সংস্কৃতি গবেষক। 1934 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সুধীর চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেতা কৌশিক সেন। 1968 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই সঙ্গে ভারতীয় অভিনেত্রী ঈশা কোপিকার। 1976 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। শ্রোতা বন্ধুরা, প্রত্যেকটা দিন যেমন আনন্দের হয়, খানিকটা বিরহেরও হয়, ঠিক তেমনই আজকের দিনে আমরা হারিয়েছি বাঙালি আইনজীবী, অধ্যাপক ও সাহিত্যিক নরেশ চন্দ্র সেনগুপ্তকে 1964 সালের আজকের দিনে। সেই সঙ্গে আজকের দিনে ঠিক এক বছর আগে 2025 সালে আমরা যে মানুষটাকে হারিয়েছি, যে মানুষটা আমাদের মাঝে রয়েছে তার গানের মাধ্যমে, তার শিল্পের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে, তিনি জুবিন গার্গ, ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার, সেই সঙ্গে চলচ্চিত্র ব্যক্তিত্ব। সেই সঙ্গে আজকের দিনটা আপনাদের যাদের যাদের জন্য বিশেষ, তাদের প্রত্যেকের জন্য।

0: তো শ্রোতাবন্ধু, এই মুহূর্তে কিন্তু সময় হয়ে গেছে চিঠিপত্রের পালায়। তো প্রথমেই আমরা চিঠিপত্রে চলে যাব।
1: লিখছি তোমায় পর্বে আজকের প্রথম চিঠিখানি, যিনি লিখে পাঠিয়েছেন তিনি কৃষ্ণা কর্মকার। কি লিখেছেন এবারে আপনাদের পড়ে শোনায়। শ্বেত শুভ্র অভিজ্ঞাপন, এসেছে শরৎ, তাই আকাশে বাতাসে আজ এক অপূর্ব শিহরণ ভেসে বেড়াচ্ছে। সমগ্র প্রকৃতি যেন আনন্দে উতলা, গাছে গাছে পাতায় পাতায় এক অপরূপ উন্মত্ততা। আকাশ বাতাসের কানাকানি চুপ কথা, কৈলাস পর্বত থেকে বাতাস যেন বয়ে এনেছে মায়ের আগমন বার্তা, আর পৌঁছে দিয়েছে প্রকৃতি সহ জনজীবনে বাঙালির প্রাণের উমা। পুত্র কন্যা সহ আসছেন পিত্রালয়ে, তাই বাঙালির আজ ব্যস্ততার অন্ত নাই। সারা বছর ধরে নানাবিধ দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে অধীর আগ্রহে বাঙালি তার আনন্দময়ী সর্বদুঃখ হারেনি, মায়ের আগমনের প্রতীক্ষার কাল গুনে এসেছে। আজ বুঝি তার কাল গোনা হবে সমাপন, সেই মহেন্দ্র ক্ষণ একটু একটু করে এগিয়ে এসেছে। এ যে বাঙালির স্বর্গসুখ, সব যন্ত্রণা কষ্টের অবসান। তাই বাঙালির ঘরে ঘরে আর জোর তৎপরতা। মা আসছেন যে, মাকে তো বরণ করে ঘরে তুলতে হবে, তারপর মায়ের অবস্থানকালে যাতে মায়ের কোনো কষ্ট কোনো অসুবিধা না হয় তার দিকে প্রখর দৃষ্টি রাখতে হবে। মায়ের পছন্দ মতো খাবারের ব্যবস্থা করে মাকে তৃপ্তি সহকারে খাওয়াতে হবে। পুত্র কন্যা সহ মাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। মাতৃবন্দনার সুমহান যজ্ঞে সামিল হতে প্রকৃতিও সেজে উঠেছে অপরূপ সাজে। আমিও ব্যক্তিগতভাবে শুরু করে দিয়েছি মাতৃবন্দনায় সামিল হওয়ার প্রস্তুতি। বাড়ির চারপাশ সুন্দর করে পরিষ্কার করিয়েছি, বাড়ির অন্দরমহল সুন্দর করে সাজিয়েছি, গেটের সামনে রেখেছি ফুটন্ত শিউলির টব। হাসনুহানা জুঁই কামিনী কেতকী কদমও রয়েছে আশেপাশে, গন্ধে বাতাস যেন মাতোয়ারা। সকলের জন্য কিনছি নতুন জামা কাপড়, নতুন জুতো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্যও আছে অনেক উপহার সামগ্রী। বাঙালির ঐতিহ্য মেনেই করেছি খাবারের ব্যবস্থাও, এখনও অপেক্ষা সেই মহেন্দ্র খানের। সকলকে আগত শারদীয়ার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কৃষ্ণা কর্মকার, খড়ার পশ্চিম মেদিনীপুর, সূচক 7-2-1-2-2-2।

এবারের চিঠিখানি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে অনুষ্ঠি মান্না। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, কাল সকালে হঠাৎ দেখি আমাদের শিলাবতীর তীরে কাশ ফুল ফুটেছে। খুশিতে মনটা নেচে উঠল। এখন শিলাবতী যেন পূর্ণ যৌবনা, তার উপর সাদা কাশের মেলা। এক অপরূপ লাবণ্যে ভরেছে শিলাবতীর রূপ। ভাষা ভুলে দাঁড়িয়ে দেখি স্রোতের আনাগোনা, হিমেল বাতাস মনকে দুলিয়ে যায়। আকাশে ভেসে চলে সাদা মেঘের ভেলা, নদী বক্ষের উপর উড়ে বেড়ায় বক উচিলেদের দল। তারা যেন চিৎকার করে বলে, মা আসছেন। শিশির ভেজা ভরে শিউলি করুন সেই ছোট্টবেলা মনে পড়ে। পাড়ার সবাই মিলে ফুল কুড়াই, মালা গাঁথি, হাতে গলায় মাথায় পরি। খুশিতে মন ভরে যায়। মা ঘরদোর পরিষ্কার করে দেওয়ালে গোবর মাটির জল করে নাতা দেয়। মাকে বলি, এসব কেন করছো মা? মা বলেন, মা আসছেন যে গিরি দিতে হবে, তাই তো ঘরদোয়ার পরিষ্কার করছি। মাঠের বিলের জলে কত পদ্ম আর শালুক ফুটেছে। জন্মাষ্টমীর দিন আমাদের স্কুল মাঠে খুঁটি পূজা হয়, তখন থেকে শুরু হয় দিন গোনা। মন্দিরের আট চালায় প্রতিমা গড়ে ওঠে। প্রত্যেক দিন মায়ের রূপ কিভাবে যে পাল্টে যায় তা দেখার জন্য ভিড় করে থাকতাম আমরা পাড়ার ছেলেরা। এখনকার ছেলেদের সে মন বা সময় কোথায় বলুন তো? অনলাইনে জামা প্যান্ট অর্ডার করছে, তিনটে চারটে। তাদের এখন স্টাইল, একদিন এক একটা জামা পরা হবে। বাজার দোকান যেন সেজে উঠেছে নানা সাজে, কারণ মা আসছেন। প্রকৃতির রূপের বৈচিত্র্য এবং মানুষের মনের আনন্দ, সমাজের এই আয়োজন সবই আগমনীর আগমনের জন্য। সবাইকে আগমনীর আগাম শুভেচ্ছা। অনুষ্ঠি মান্না, কনকপুর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে এবারে পরের চিঠিখানি। অচিন্ত চক্রবর্তী যিনি লিখে পাঠিয়েছেন, কি লিখেছেন এবারে শোনাই। প্রিয় থেকে অনেক প্রিয় আকাশবাণী আগরতলা, যাকে সব কথা বলতে পারি মন থেকে, আর চিঠি লিখে ব্যক্ত করতে পারি মনের ভাষা। বিষয় পেলাম মা আসছেন, কি আনন্দ! শরতের শারদ প্রাতে সেজে উঠবে প্রকৃতির রূপ রস গন্ধ, বয়ে যাবে খুশির আনন্দ ধারা হাওয়া, নতুন পরিবেশে আপ্লুত মর্তবাসী এক

রকম পরিবেশে মুছে যাবে সকল আবর্জনা। ক্লেদ গান গ্লানি মুছে একেবারে আমরা মেতে উঠব মায়ের আগমনে, নির্বিশেষে অপেক্ষার দোরগোড়ায় অপেক্ষাই করব মা যে আসছেন। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছায়। আশ্বিনের শারদুপ্রাতে বেজে উঠবে আলোর বেণু, প্রকৃতির অন্তর আকাশে দুতি মায়ের আগমন বার্তা। মন্দিরে মন্দিরে ধ্যান মগ্ন মহামায়া সনাতনী শক্তিরূপা গুণাময়ী, তাই চিরন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন। আশ্বিনের শারদপ্রাতে সেজে উঠেছে আলোক মঞ্জিল, ধরণীর অন্তর আকাশে ও বহিরাকাশে অন্তরিত এক নতুন দিনের মুখরিত আলোক মায়া। এসো এসো আমার ঘরে, মাত বেজে ভুবন, বাজবে মায়ের আলোর বেণু, সে সুর শুনে খুলে দিল মন। কি মূরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসী হে সুদূর উদাসী, আর শিউলি কাশের আবির্ভাবে প্রভাত শিশির বিন্দুতে মায়ের আশার পথ মসৃণ হোক, আমাদের অন্তর হোক শুভময়। মায়ের কাছে সন্তানদের আদর, সন্তানদের কাছে মায়ের কদর, শিশু ফুল গানের মতো মা মানুষের হোক, ধর্ম থাক অন্তরে, নামাজ হোক মসজিদে ঘণ্টা বাজুক মন্দিরে, সবাই তৈরি থাক মা আসছেন, শঙ্খ উলুর ধ্বনি দিয়ে বরণ করতে হবে আর বলতে হবে আহা কি আনন্দ আকাশে বাতাসে। অচিন্ত চক্রবর্তী, চুয়া মসিনা সর্দারপাড়া, বিষ্ণুপুর, মাকুড়া। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম লিখছি তোমায় পর্বে আজকের শেষ চিঠিখানি।

0: লিখছি তোমায় পর্বের পর। এবারে চলে এসেছি পরবর্তী পর্ব নিয়ে, সেটা হচ্ছে এবারে জানিয়ে দেবার পালা তথ্য। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে খোয়াই জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএনএসএস 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী খোয়াই জেলার জেলাশাসক রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত এই সময়ে মানুষের চলাচলের উপর এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ 16ই সেপ্টেম্বর 2026 থেকে কার্যকর হয়েছে এবং তা আগামী 14ই নভেম্বর 2026 পর্যন্ত বলবৎ থাকবে। জানিয়ে দিলাম একটি তথ্য।
1: এবারে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। সীমান্ত এলাকায় জনজীবনে শান্তি এবং সংহতি বজায় রাখতে সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা এক আদেশে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলে কিছু বিধি

বিচ্ছেদ আরোপ করেছেন। সিপাহীজলা জেলার বিশালগড় এবং সোনামুড়া মহকুমার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 500 মিটারের মধ্যে অবস্থিত এলাকায় এই বিধিনিষেধ কার্যকর হবে। গত 13 সেপ্টেম্বর থেকে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে এবং চলবে 12ই ডিসেম্বর 2026 পর্যন্ত। এই আদেশ অনুযায়ী রাত 8টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ থাকবে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 163 ধারার অধীনে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সামরিক বাহিনী, আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশের সদস্যদের চলাচলের ক্ষেত্রে সিপাহীজলা জেলার পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকদের অনুমোদিত সাধারণ মানুষের চলাচলে জরুরি সরকারি দায়িত্ব পালনের প্রয়োজনে সরকারি কর্মচারীদের চলাচলে এবং জরুরি পরিষেবায় এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

0: শ্রোতা বন্ধুরা, একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। পশ্চিম ত্রিপুরার খুমলুঙে অবস্থিত খুমপুই একাডেমিতে 11 মাসের চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী একজন যোগা শিক্ষক, একজন নৃত্য বা ডান্স শিক্ষক এবং একজন থিয়েটার বা নাটক শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্যই প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ যোগা, নৃত্য বা থিয়েটারে ব্যাচেলার ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা থাকা আবশ্যক। এই পদগুলির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি ঘণ্টায় 200 টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে। আপনারা পৌঁছে যাবেন। ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে আগামী 23 সেপ্টেম্বর সোমবার ঠিক দুপুর 12:30। আর এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে স্কুলের কাজের সময় খুমপুই একাডেমির অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
1: আরেকটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। গ্রামীণ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার, IBPS RRB অফিসার স্কেল 1A অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। পদের নাম অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শূন্যপদ রয়েছে 4256টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আবেদন শুরু হয়ে গেছে 1 সেপ্টেম্বর থেকে এবং যা শেষ হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর। আরও বিস্তারিত জানতে আপনারা তাদের ওয়েবসাইট দেখতে পারেন www.ibps.in। তো জানিয়ে দিলাম কাজের খবর। তো এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কী বলছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতায় সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় অর্থাৎ আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য।
0: শ্রোতা বন্ধুরা, এবারে যাবার পালা হয়ে গেছে। তবে যাবার আগে একটু ছোট্ট করে জানিয়ে দিই যে এই সময়টা সব থেকে বেশি যেটা হচ্ছে ঘরে ঘরে ভাইরাল জ্বর, আর সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম হচ্ছে না। আর পর্যাপ্ত ঘুমের জন্য যেটা দরকার, শরীর আর মনকে সতেজ রাখতে হবে। প্রতিদিন মনে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে অন্তত সুস্থ থাকতে সপ্তাহে অন্তত 150 মিনিট হালকা বা মাঝারি

0: এই ধরনের শারীরিক পরিশ্রম করতে পারেন কিংবা হাঁটতে পারেন। আর সেই সঙ্গে যেটা করতে হবে, যেটা আমরা সবথেকে বেশি করি, অতিরিক্ত দুশ্চিন্তা, তার থেকে একটু বিরত থাকুন, মানসিক শান্তি বজায় রাখুন, তাহলে দেখবেন শরীরও ভালো থাকছে।
1: আর এরই সঙ্গে আমাদের আজকের মতো অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ অভিজ্ঞাপনের এই গোটা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
0: আর সেই সঙ্গে আমি অঙ্কিতা।
1: আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দিনটি আপনার শুভ হোক।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উচ্চায়ন্তে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমায় গান শোনাবো পর্বে। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চুমকে দাও চুমকে দাও। এই গানটা শুনলেই যে মানুষটার কথা আমাদের মনে পড়ে যায়, যে মানুষটার মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেই অভিনেত্রী আজ থেকে বহু বছর আগে আমাদের এই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। সেই সময়কার আধুনিকা যাকে আমরা বলতে পারি, তিনি হচ্ছেন আর কেউই নয়, অপর্ণা সেন। আজকে তোমায় গান শোনাবো পর্বে এমন কিছু গল্প আপনাদের শোনাবো যা তাঁর জীবনের সঙ্গে জড়িত। তার জীবনের থেকে ছোট ছোট গল্প, কিছুটা জানা, কিছুটা আবার অজানা, এমন কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে শ্রোতা বন্ধুরা, আর সেই সঙ্গে বলতে হচ্ছে যে মেয়েটা একটা সময় লেখিকা, যে মেয়েটা আবার অভিনেত্রীও বটে, যে মেয়েটা আবার ডিরেক্টরও বটে, আবার ম্যাগাজিনের সম্পাদক বলতে পারি, আবার বলতে পারি সত্যজিৎ রায়ের মৃন্ময়ী, কিংবা সৌমিত্রের আমি মিস ক্যালকাটা।

মিমিস ক্যালকাটা। শ্রোতা বন্ধুরা, একেবারে ছোটবেলা যে সময়টা পড়াশুনো করার সময়, সে সময়টায় সে মেয়েটা তার বাড়িতে পেয়েছিল একটা অন্যরকম পরিবেশ। হ্যাঁ, সে মেয়েটা বাড়ির মধ্যেই যেন সিনেমার আবহে বড় হয়ে উঠেছিল। বাবা মা প্রেফার করতেন সিনেমা দেখতে এবং বাড়িতেই চলতো তার সিনেমা দেখা। আর সেইভাবেই একদিন সে মেয়েটা ওয়ার্ল্ড সিনেমার প্রতি একটা কি বলবো, মানে অন্যরকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল এবং তার বাবা মায়ের সঙ্গে হাত ধরে পৌঁছে যেত কোনো সিনেমার শুটিংয়ে কিংবা কোনো সিনেমা দেখতে থিয়েটারে, এবং যার ফলে সিনেমার মধ্যে থাকা যে একটা সুপ্ত যে ঘটনা রয়েছে সেটা তার চোখে নির্দ্বিধায় ধরা পড়ত। যখন সে মেয়েটি এই জগতে, চলচ্চিত্র জগতে পা রেখেছিল, তখন হয়তো সেও ভাবেনি যে সে এতটা দূরে গিয়ে যাবে, কিন্তু গিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্বে আজ আমি মিস ক্যালকাটা, অর্থাৎ অপর্ণা সেনকে নিয়ে তার জীবনের কিছু কিছু ঘটনা, কিছুটা জানা আবার কিছুটা অজানা। তবে একটা কথা বলতেই বাধ্য হচ্ছি যে মেয়েটা ছোটবেলা থেকে এই সিনেমার আবহে বড় হয়েছিল, সে মেয়েটা তাই তো যখনই সিনেমা করতে যেত, মানে সিনেমার অভিনয় করতে যেত, তখনই একটা দৃষ্টিভঙ্গি তো তার অভিনেত্রী হিসেবে ছিলই, আরেকটা ছিল তার ভেতরে লুকিয়ে থাকা সেই সুপ্ত প্রতিভা, অর্থাৎ ডিরেক্টর। হ্যাঁ, আর তাই তো সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করার সময়ও স্ক্রিপ্ট নিয়ে নির্দ্বিধায় প্রশ্ন তুলেছিলেন অপর্ণা সেন। কবে কখন সেটাও বলবো, এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন তোমায় গান শোনাবো পর্ব।

তোমায় গান শোনাবো পর্বে রয়েছি। শ্রোতা বন্ধুরা, আজ কথা বলছি অপর্ণা সেনকে নিয়ে। বলছিলাম যে সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করার সময় স্ক্রিপ্ট নিয়ে তিনি নানা প্রশ্ন তুলেছিলেন, আর এরকম যদি কেউ করে তখন, আর বিশেষ করে মেয়েটা একেবারেই ছোট ডানপিটে, সে মেয়েটা যদি প্রশ্ন করে তখন অনেক ডিরেক্টরই রেগে যাবেন। এবং এখানেও কিন্তু বলা যায় যে অপর্ণা সেন এতটাই ছোট ছিলেন সেই সময়, মানে সত্যজিৎ রায়ের মৃন্ময়ী ছবিতে কাজ করার সময়, তখন সে ডানপিটে মেয়েটা নানা প্রশ্ন তুলত আর সেটের যত মানুষ ছিল সবাই চমকে যেত এই ছোট্ট মেয়েটার এত প্রশ্ন শুনে। মনে পড়ছে সেই সিনটার কথা, যে সিনটায় রাতের বেলায় মৃন্ময়ী বেরিয়ে যাবে আর একটা দোলনায় দুলতে থাকবে, এবং সেখানে বলা যায় একটা রাতের এফেক্ট ছিল, কিন্তু সেই শুটিংটা করা হয়েছিল দিনের বেলায়। তখন অপর্ণা সেন জানত, মানে গল্পটা তো শুনেছিল, এবং অপর্ণা সেন যখন শুটিং করতে গেল তখন দেখল যখন দিনের আলোয় সেই ছবির শুটিং হচ্ছে, অপর্ণা সেন নির্দ্বিধায় প্রশ্ন তুলে বলল যে এটা কেন, এটা তো রাতের বেলা হওয়ার কথা, দিনের বেলা কেন? উপস্থিত সকলেই চমকে গেছিল, এবং চমকে যাওয়ার পর যিনি ক্যামেরাম্যান ছিলেন বংশীবাবু, তিনি তখন বলেছিলেন যে কিছু করার নেই, কারণ রাতে ক্যামেরার যে এফেক্টটা আসবে সেটা তুলনায় একটু খারাপ আসবে, এবং তারপরেই তাকে শুটিং করতে হয়েছিল দিনের বেলায়। কিন্তু যখনই আমরা দিনের বেলায় শুটিং হলেও যখনই ছবিটা দেখতে পেয়েছি তখন কিন্তু এটা মনে হয়েছে রাতের বেলায়, এবং এই জিনিসটা অপর্ণা সেনকে এতটাই আকৃষ্ট করেছিল পরবর্তীকালে যখন সে নির্দেশনার কাজে যুক্ত হয়েছিল তখন সেও চেয়েছিল এরকম কোনো একটা এফেক্ট দিতে। কিন্তু ওই যে যুগ বদলে গেছে, সময় বদলে

চলে গেছে, আমরা ধীরে ধীরে সত্যি অর্থেই বদলে যাই। আর তাই তো এখন আর রাতের শুটিংয়ে সেই ক্যামেরার যে সেই একটা অন্ধকার ভাব থাকবে সেটা আর হয় না, রাতেরটা রাতেই আমরা শুটিং করতে পারি। শ্রোতা বন্ধুরা, এরকম নানাবিধ গল্প নিয়ে আজকে রয়েছি তোমায় গান শোনাবো পর্বে, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে। চলুন আবারও গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়।

কম্প্রোমাইজ যে শব্দটা তার ডিকশনারিতে কখনোই ছিল না। যখন যেই সিদ্ধান্তটা নিয়েছিলেন তখন সেটার মধ্যে দৃঢ়তা রেখে নিয়েছিলেন। যথেষ্ট বোল্ড যিনি ছিলেন তিনি অপর্ণা সেন, এবং প্রতি মুহূর্তে যিনি ভালোবাসতেন মাটি ও মানুষের কাছাকাছি থাকতে তিনি অপর্ণা সেন। এবং ভাবতে পারেন যে এই যে আরাধনা ছবি, সেই আরাধনা ছবির অফারও কিন্তু এসেছিল অপর্ণা সেনের কাছে, কিন্তু তিনি তখন সেটা না করে দিয়েছিলেন। এবং সেই না করার ফলে যে তার ক্যারিয়ারে কিছুটা পরিবর্তন এসেছে তা কিন্তু হয়নি, কারণ তিনি কখনোই তো কম্প্রোমাইজ করতে পছন্দ করেননি। আর তার ফলস্বরূপ আজকের এই অপর্ণা সেন, যাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি একজন অসামান্যা অভিনেত্রী, অসামান্যা লেখিকা, এবং সেই সঙ্গে বলতে পারি যে অসামান্যা গায়িকা নয়, অসামান্যা ডিরেক্টর। শ্রোতা বন্ধুরা, আজকের মতো তাহলে তোমায় গান শোনাবো পর্ব এখানেই শেষ করতে হচ্ছে, কারণ তোমায় গান শোনাবো পর্ব থেকে এবারে বিদায় নেবার সময় এসে গেছে। অপর্ণা সেনকে নিয়ে আরও অনেকটা সময় কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু আজকে সময় তো আমাদের কাছে বাঁধা, তাই আজ আর এগিয়ে নিয়ে যেতে পারছি না। তবে আপনারা সঙ্গে থাকুন, চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে, আর আছি আজ অঙ্কিতা আপনাদের সঙ্গে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এবারে আপনাদের জানিয়ে দিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি চাকুরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে তিনি সমবেত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশজুড়ে 45টি স্থানে এই রোজগার মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিদ্যা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্প্রসারণে অব্যাহত সহযোগিতা ও সমন্বয়ের প্রতি উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল উভয় নেতা টেলিফোন বার্তায় পশ্চিম এশিয়ার ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামী 22 ও 23 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট কর্মী এবং ভিলেজ কমিটি নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট সমস্ত কর্মীরা ইলেকশন ডিউটি ভোট দেবেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গেছে। প্রয়োজনের বাইরে বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। গতকাল আগরতলার 79 টিলায় টিপিএলের বিশ্বকর্মা পূজোয় তিনি অংশ নিয়ে একথা বলেন এবং বলেন যে যেখানে বিদ্যুৎ সাশ্রয় সেখানেই সমৃদ্ধি। 20তম এশিয়ান গেমস আজ থেকে শুরু হচ্ছে জাপানের আইচি নাগোয়াতে। আগামী 4 অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 45টি দেশ এবং বিভিন্ন এশীয় অঞ্চল থেকে 43টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেবেন। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। চলে এসেছি আপনাদের পছন্দের যে পর্ব, সেই পর্ব, যে পর্বটির নাম হচ্ছে বলছি তোমায় পর্ব। শ্রোতা বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজ অঙ্কিতে আপনাদের সঙ্গে রয়েছি। এবারে ভাবছেন যে আজকে কি বিষয়। ইতিমধ্যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা দেখতে পেয়েছেন আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত, সেই নামে একটি FM উজ্জয়ন্তের পেজ রয়েছে। সেখানে আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন, আর যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি, সেই বিষয়টা হচ্ছে পুজো এলেই আমাদের সকলের সামনে যে ভাবনাটা সবথেকে বেশি বার চলে আসে সেটা হচ্ছে নতুন। হ্যাঁ, নতুন জামা কিনতে হবে, নতুন জুতো কিনতে হবে, বাড়িঘরটাকে একটু নতুন করে সাজাতে হবে, কিংবা নতুন কোনো স্বপ্ন, কিংবা নতুন কোনো সম্পর্ক, কিংবা বলা যায় যে নতুন কোনো ভাবে

0: এগিয়ে যাওয়া। আবার বলতে পারি যে এই পুজোয় হয়তো মনের মানুষকে পেয়ে গেলেন নতুনভাবে। শ্রোতা বন্ধুরা, এরকম নানা কথা রয়েছে, তো সেখানেই আমি যেটা জানতে চাই আপনাদের কাছে, যে এই যে পুজোয় নতুন এই শব্দটা শুনলে আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের মনের কথা জানতে চাই। আর তার জন্য যেটা করতে হবে, আপনাদের ডায়াল করতে হবে আমাদের ফোন নম্বরটি, সেটি হচ্ছে 0381-232-6253। আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও কিন্তু খোলা রয়েছে, 9482169406995। আরেকটি নম্বর রয়েছে আমাদের 9485007172, সেখানেও আপনারা ফোন করতে পারেন। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে একজন রয়েছে, দেখা যাক তিনি কি বলেন। নমস্কার, কে রয়েছেন? গুড মর্নিং, কে বলছেন? রবীন্দ্রবাবু, হ্যাঁ বলুন।
1: পুজো এসছে,
0: হ্যাঁ,
1: পুজোর আনন্দ এই বয়সে আমার কম নাই।
0: আচ্ছা,
1: বেশ আনন্দ। এখন তো যথেষ্ট বয়স হয়েছে আমার,
0: হ্যাঁ,
1: তারপরেও পুজোর একটা আনন্দ, আলাদা একটা অনুভূতি, এটা সবসময় টের পাই।
0: আচ্ছা,
1: উপলব্ধিও করি। এবার আসছি নতুন,
0: হ্যাঁ,
1: নতুন জামা কাপড় কেনার ব্যাপারটা এখন নিজে কিছু কিনি না, অন্যের জন্য কিনতে হয়।
0: আচ্ছা,
1: আমি আবার পাইও, নতুন পাইও।
0: আচ্ছা, নতুন
1: ফলে নতুন আমার কিনতে হয় না, আমার জন্য।
0: আচ্ছা, মানে নিজের কিনতে হয় না, পেয়ে যান, তাই তো? মানে আপনার কাছে যদি বলি রবীন্দ্রবাবু, যে আপনার কাছে পুজোয় নতুন এই শব্দটা শুনলে যেটা মনে হয় সেটা হচ্ছে নতুন জামা কাপড়, তাই তো?
1: হ্যাঁ, নতুন জামা কাপড়। আগের কথা যদি বলি তাহলে তো বলে শেষ করা যাবে না। আগে আমরা কলেজ থেকে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে দুর্গাভবনে যেতাম, আগুনের মূর্তি দেখতাম।
0: না, সে ঠিক আছে, আমি যেটা জানতে চাইছিলাম রবীন্দ্রবাবু সেটা হচ্ছে পুজোয় নতুন বলতে আপনার কাছে কি মনে হয়। অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তিনি বলছেন তার কাছে পুজোয় নতুন বলতে নতুন জামা কাপড়। এরকম বিভিন্ন মানুষের কাছে বলা যায় বিভিন্ন কিছু ধরা দেয়। কারোর কাছে নতুন স্বপ্ন, কারোর কাছে নতুন কোনো সম্পর্ক, কিংবা কারোর কাছে বলা যায় যে নতুনভাবে বাড়ি ঘরটাকে সাজানো। আবার কখনো বলা যায় যে নতুনভাবে নিজেকে নিজের সঙ্গে চেনা। হ্যাঁ, নিজেকেও আমরা হয়তো ততটা চিনতে পারি না যতটা আমরা বলে থাকি। শ্রোতা বন্ধুরা, ফোন লাইনের ওপারে আরও একজন রয়েছে, দেখা যাক কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
2: শুভ সকাল অঙ্কিতা।
0: শুভ সকাল, হ্যাঁ বলুন।
2: তুমি বিষয় রেখেছো পুজোয় নতুন।
0: হ্যাঁ,
2: পুজোয় নতুন বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু জামা কাপড় না।
0: আচ্ছা,
2: প্রথমত বলবো যে পুজোয় নতুন মানে এইবার কোন প্যান্ডেলে কি নতুন আমারও কিছু একটা লেখা থাকে, এটার একটা মানে অসম্ভব একটা নতুন আনন্দ। তারপর জামা কাপড় তো আছে, এছাড়াও পুজোর নতুন বলতে অনেক কিছুই বোঝায়। নতুন অনেক কিছু আমরা গান আগের দিনে ছিল, যেগুলো পুজোতে নতুন গান বেরোতো, গানের ক্যাসেট বেরোতো, সেরকম নতুন গান বেরোয়। তারপর আমাদের ধারণা অনেক সময় কি হয় যে বাড়ি ঘরে, হ্যাঁ, যারা দূরে থাকে তো তারা বাড়ি ঘরে আসে, তাদের কাছে পাওয়ার একটা নতুন বা অন্যরকম, নতুন বলবো না, অন্য রকম একটা আনন্দ হয়। তো এবার নতুন একটা পাচ্ছি সম্ভবত, যে আমার নিজের দিদির বাড়িতেই পুজো হওয়ার কথা, যদি হয় সেখানে একটা নতুন আনন্দ,
0: নতুন আনন্দ ধরা দেবে, তাই তো?
2: সেখানে তিন না, চার পাঁচ দিন সেখানে থাকতে হবে, নিজের হাতে কাজকর্ম করবো, এটার একটা দারুণ উন্মাদনা আছে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক শুক্লাদি
2: মিলিয়ে আমরা প্রত্যেক বছর পুজোতে

0: নতুন কিছু পাই,
1: একদমই তাই।
0: সেটা বুড়ো বয়স বলি আর ছেলে বয়স বলি আর বুড়ো বয়স বলি, পুজো মানেই আনন্দ,
1: পুজো মানেই আনন্দ, একদম একদম একদম। অনেক ধন্যবাদ শুক্লাদি, আপনিও ভালো থাকবেন আর এভাবেই আমাদের এফএম উচ্চহান্তের সঙ্গে জুড়ে থাকবেন। শ্রোতা বন্ধুরা, শুক্লাদি যেটা বলল, তিনি এবার নতুন করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে তার দিদির বাড়িতে পুজো। সেই সঙ্গে পুজো এলেই আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে বনেতি বাড়ির পুজো। কিংবা যদি মনে হয়, মানে আমার মন বলছে হয়তো আমার বাড়িতে পুজো হচ্ছে, এটা একটা নতুনভাবে আপনার কাছে একটা নতুন আনন্দ নিয়ে আসবে। আর সেই সঙ্গে যদি পুজোর গান, হ্যাঁ আজকের দিনে পুজোর গানের মানেটা একটু পাল্টে গেছে ঠিকই, কিন্তু তারপরেও আমরা আজও পুজোর গানের অপেক্ষায় থাকি। এই যেমন হেমন্ত বলুন, লতা মঙ্গেশকর বলুন, আশা ভোসলে বলুন, এরকম কত কত শিল্পী রয়েছে, সেই 90-এর দশক, সেই 80-এর দশক আমাদেরকে উপহার দিত পুজোর নতুন অ্যালবাম, নতুন গান। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? না, যিনি ফোন করেছেন তিনি কোনো কথা বলছেন না, রেডিওটার সামনে নিয়ে গিয়ে মোবাইলটাকে রেখে দিয়েছেন। কী লাভ হয় বলুন, আমাদের কথা আমরা শুনতে পারি, আমরা তো আপনাদের কথা জানতে চাই। আর তার জন্যই তো আমাদের এই বলছি তোমায় পর্ব, যেখানে আপনারা ফোন করতে পারেন 03-81-232-6253। আর সেই সঙ্গে যদি কথা বলতে ইচ্ছে না হয় তাহলে মেসেজ করুন, আর না হলে অনুষ্ঠানটা ভালো করে শুনুন। কিন্তু ফোন করে কোনো কথা না বলে আমার কথা আমাকে শোনানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে চলুন একটা অসাধারণ গান আপনাদের শোনায়।

0: 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, স্টুডিওর ঘড়িতে সময় 9:25 হয়ে 30 সেকেন্ড। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
1: আমি প্রমোদ সরকার রয়েছি।
0: প্রমোদ সরকার, হ্যাঁ বলুন।
1: উজু, আমাদের প্রেম ভালোবাসা এবং শ্রদ্ধার নিদর্শন আর উৎসবের যে আনন্দ ভাগ করে নেওয়া, সেটা ছোটখালে ছিল একরকম খেলাধুলা বা বিভিন্ন ঘুরে বেড়ানোর মাঝে। এবার পূজায় আমরা যতদিন যাচ্ছে ততদিন আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি।
0: আচ্ছা,
1: যেমন শিল্পী যারা আমরা, তারা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, নিজের পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর মতো সময় নেই, প্রোগ্রাম করতে হবে।
0: আচ্ছা, আপনি যদি, আমি যে বিষয়টা রেখেছি প্রমোদ বাবু, সেটা হচ্ছে পূজায় নতুন বলতে আপনার কাছে কি মনে হয়? তো আপনি যেটা বলছেন, তো সেটাও তো বলতে পারি যে একটা নতুন কিছু, একটু পুরনো থেকে একটু নতুনভাবে এগিয়ে যাওয়া, তাই না?
1: অবশ্যই অবশ্যই, আমরা তো অনেক আপডেট হয়ে গেছি। সেই হিসাবে এখন আমরা যা নতুন পাই, যে আগে আমরা যে কষ্ট করে পুজো দেখতে হতো, এখন তো আর সেই পুজোতে এত কষ্ট করতে হয় না। আমরা ইচ্ছে করলে ঘুরতে পারি, আবার ইচ্ছে করলে মোবাইলে ইন্টারনেটে দেখতে পারি, টিভির পর্দায় আগে দেখতাম, এখন আমরা মোবাইলে দেখতে পাচ্ছি। আমাদের বিভিন্ন মণ্ডপ আমরা না গিয়েই উপভোগ করতে পারছি, সেটা তো বিশাল বড় একটা। তাছাড়া এখন শিল্পীদের যে গান যা বেরুচ্ছে, অনুভূতি যদিও একটু পাল্টেছে, কিন্তু চেষ্টা যে চলছে একটা নতুনত্বের এবং একটা নতুন শপথ আমাদের। এবার যেমন অনেক পুজো ফেন্ডেলে দেখা যায় তারা সামাজিক বা পরিবেশমূলক ইত্যাদি ইত্যাদি থিম নিয়ে ক্লাবগুলিকে সাজানো হচ্ছে, এটাও তো আমাদের একটা নতুনত্ব।
0: একদম একদমই তাই।
1: আগে তো শুধু ছিল যে বড় বড় মূর্তি বানানো, যে কে কত ফুট উচ্চতায় মূর্তি তৈরি করতে পারে, কে কতটা দেবী প্রতিমা বেশি তৈরি করতে পারে, সে নিয়ে ভাবনা। এখনকার পূজায় খরচ যতটাই পারে কমানো, আর বিভিন্ন থিম যেমন তামাক ধূমপান নিয়ে সচেতনতা, পরিবেশ নিয়ে সচেতনতা এবং রক্তদান শিবির, বস্ত্রদান আগের তুলনায় তো অনেকটা বেশি হচ্ছে।
0: ঠিক তাই,
1: তাই না? এইগুলি আমার কাছে যথেষ্ট আনন্দদায়ক।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রমোদ বাবু, আপনি কি বলতে চাইছেন সেটা বুঝতে পেরেছি, ধন্যবাদ ফোন করার জন্য। 03-8123-26253 তিনি বলছেন যে নতুন অর্থ যেগুলো আসছে তার কাছে ভালোই লাগছে। যাই হোক, ফোন লাইনের ওপারে আরো একজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
2: আমি আমি মনি পাল।
0: হ্যাঁ বলুন।
2: গান আছে না, নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, তো এখন সবই তো নতুন, সবকিছু একটু পরিবর্তন হচ্ছে, তবে আনন্দটা কিন্তু একই রয়ে গেছে, এটা কোনোদিন আর পুরনো হবে না। আনন্দটা নতুন ভাবেই মানুষের মনের মধ্যে বছরে একবার আবির্ভাব হয়। যেমন আমাদের দুর্গা পুজো বড় উৎসব, এই উৎসবে আমরা মানে দিনটির জন্য আমরা আশা করে বসে থাকি, ছেলে মেয়ে নাতিপুতি সবাই, আমরা যে বৃদ্ধ হয়েছি এখনো কিন্তু আমাদের আনন্দটা মুছে যায়নি। আনন্দ এই মা আসছেন, মাকে মাকে আসছেন যে মা, এই ভাবনাটাই আমাদের ভীষণ আনন্দ দিচ্ছে। তো যাই হোক, পুরনো পুরনো দিনের আনন্দটা ছিল একরকম আমাদের সময়, এখনকার দিন আনন্দটা আরেক রকম। তবে আনন্দ আনন্দই, এর কোনো বিকল্প নেই।

0: একদমই মনে দেবে।
1: হ্যাঁ, কোনো বিকল্প নেই, আমরা মা আসছেন,
0: হ্যাঁ
1: আমরা ঘরে বসে বেরোতে না পারি, ঘরে বসে মাকে আমরা উপভোগ করি মনে মনে, এবং মাও আমাদের নিশ্চয়ই যদি বিশ্বাস ভক্তি নিষ্ঠা একাগ্রতা চারটি দিয়ে যদি মাকে আমরা আবাহন করি, মা আমাদের ঘরে বসে মা আমাদের সারা দেবেন।
0: অনেক ধন্যবাদ মনি দেবী। সত্যি অর্থেই পুজো এলে একটা নতুনভাবে সব কিছু যেন শুরু হয়, সেখানে বারবার মনে হয় সেই গানগুলোর কথা। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। পুজো, পুজোর সঙ্গে যে জিনিসটা সব থেকে বেশি জড়িয়ে সেটা হচ্ছে নতুন কোনো সম্পর্ক কিংবা ভালোবাসার মানুষটির সঙ্গে রাত্রিভর পুজো দেখে বেরোওয়া। শ্রোতা বন্ধুরা, এরকম কত কত গল্প রয়েছে বলুন তো আমাদের। এই মুহূর্তে আরও একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, না, যিনি কথা বলতে চাইছিলেন ফোন লাইনটি তো বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, 03-81-232-6253। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল,
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হুম, বলুন।
2: ম্যাডাম, পুজো তো চলে এলো,
0: হুম,
2: ফলে ক্লাবের মানে পুজোর রসিদ পেলাম, ঝাঁকও বেড়ে গেছে বিশ্বকর্মা পূজা গণেশ পূজার মাধ্যমে। 62 বছর পার হয়ে গেল।
0: আচ্ছা আচ্ছা,
2: তো চিন্তা করি, মানে নতুন তো পুজো মানেই তো সবকিছুই নতুন।
0: হ্যাঁ,
2: ছেলেবেলায় বাবা যদি নতুন জামা জুতো কিনে দিত কি আনন্দ, তারপরে সেই নতুন জামা পরে বন্ধুদের সঙ্গে ঘোরা, আনন্দ করা, কত কিছুই। আর তারপরে একটা সময় 80-এর দশকে, 70-80-এর দশকে বা 90-এর দশকে পুজো এলো মানে নতুন নতুন গান, তখন আকাশবাণী কলকাতা থেকে বা এর থেকে যে নতুন নতুন গানগুলি শুনতাম, মানে পুজোর গান মানে আর তারপরে ক্যাসেট এসব,
0: ঠিক
2: এগুলি মানে সাংঘাতিক আমাকে আকৃষ্ট করতো, সেই জিনিসটা এখনো পর্যন্ত টিকে রেখেছি।
0: এখনো আপনার কাছে সেই জিনিসটা, মানে আপনি এখনো এই নতুনত্বের মাঝে পুরনোকে বাঁচিয়ে রেখেছেন, এটা বলতে পারি, তাই তো শ্যামল বাবু?
2: একদম, এখনো সেই যে আগের দিনে সেসব গানগুলি,
0: হ্যাঁ,
2: কুমার লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, অন্যান্য শিল্পী, কুমার শানু, এদের গানগুলি এখন যে রিমেক হচ্ছে, নতুন নতুন শিল্পীরা নতুন নতুন ভাবে গান গাইছে,
0: হ্যাঁ,
2: আর আপনাদের আকাশবাণীর মাধ্যমে যে আমরা গানগুলি শুনতে পাচ্ছি, যে আর পুজো আসছে মানে মানে একটা আকর্ষণ থাকে,
0: ঠিক,
2: যে আরো কত কত গান শুনতে পারবো পুজো উপলক্ষে গান, এটাই আমাকে এখন বেশি খুব মানে ধরে রাখে নতুনত্ব বলতে। আর জামা কাপড় বলুন, এ বলুন, সেগুলি তো এখন এখন আর যেতেই ভালোবাসি,
0: ঠিক,
2: মেয়েরা আছে, নাতি আছে, এবার নাতি এলো আজকে 9 দিন হলো মেয়ের ঘরে, তো তাদেরকে দিয়ে এখন আনন্দ,
0: ঠিক,
2: এই এই আপনাদের সঙ্গে আছি, গান শুনি, ইয়ে করি।
0: হ্যাঁ,
2: একটা সময় কিন্তু খুব যে নতুন পুজোর সময় যে সাহিত্য ও সেই আনন্দ,
0: বুঝতে পেরেছি বুঝতে পেরেছি শ্যামল বাবু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। 03-81-232-6253 আমাদের টেলিফোন নাম্বার। কাশফুল, শিউলি ফুল আর নীল আকাশের ছোঁয়ায় আমাদের সকলের প্রাণ যেন মেতে উঠেছে, আর বাড়ির অন্দর মহলে সেই পুরনো ধুলো বালি ঝেড়ে ঘর যেন নতুনত্বের ছোঁয়ায় উঁকি দিচ্ছে। আর সেই সময় আবারও নতুন করে যেটা ধরা দেয় সেটা হচ্ছে ঘরের একটা কোণায়

0: পড়ে থাকা হয়তো আজকের দিনে সেই রেডিও। রেডিও মানেই তো দুর্গাপুজোর আগমন বার্তা যেন নিয়ে আসে। সেই মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়ার, সেই মহিষাসুর মর্দিনী শোনার রীতি কিন্তু আজও এই নতুন প্রজন্মের মধ্যে রয়েছে। আজও সেই ভোর চারটায় আমরা উঠতে ভালোবাসি। আজও রেডিওর নবটা ঘুরিয়ে সেই মহিষাসুর মর্দিনী শুনতে ভালোবাসি। যতই আমরা নতুন নতুন বলি, তারপরেও পুরনো তো আমাদের সঙ্গে থাকে, সেই পুরনোকে আমরা একটু নতুনত্বের ছোঁয়ায় ভরিয়ে দিই। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আপনি কালকে রাতে ফোন করেছিলেন? হ্যাঁ, তাই তো। যাই হোক, আপনি যেহেতু কথা বলেছিলেন, তাই আজ রাতে অনুষ্ঠানে আবারও কথা বলবেন। আজকের বলছি তোমায় পর্বে আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি না, দুঃখিত। ঠিক আছে, ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই নিয়মটা যে আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করবেন তারা বলছি তোমায় অনুষ্ঠানে সকালে ফোন করতে পারবেন না, আবার পরের দিন ফোন করতে পারবেন ইচ্ছে করলে। আর সেই সঙ্গে বলছি তোমায় অনুষ্ঠানে যারা ফোন করছেন তারা আজকের রাতে 9:30 থেকে যে আজ রাতে অনুষ্ঠান রয়েছে সেখানেও ফোন করতে পারবেন না, আবারও আগামীকালের বলছি তোমায় অনুষ্ঠানে আপনারা কথা বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, না, ফোন লাইনটি হয়তো একটু যন্ত্রণা করছে। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, দুর্গাপুজো নিয়ে কথা বলছি, পুজোয় নতুন নতুন সব কিছু কথা বলছি, সেখানে কিছু কালজয়ী গান রয়েছে যে গানগুলো আজও আমাদের কাছে নতুনভাবে ধরা দেয়। চলুন সেই গানে যাই, তবে তার আগে আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন? দেবব্রত কর্মকার। আচ্ছা ঠিক আছে, আপনি একটু জোরে কথা বলবেন, শোনা যাচ্ছে না। আপনি একটু জোরে কথা বলবেন দেবব্রত বাবু, কিছু শুনতে পাচ্ছি না। আপনার কাছে পুজোয় নতুন মানে আকাশবাণীর নতুন নতুন অনুষ্ঠান, তাই তো দেবব্রত বাবু? ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, এক একজনের কাছে পুজোয় নতুন বলতে তার মানেটা এক এক রকম।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি রানী খামার থেকে গোবিন্দ বাহাদুর রায় বলছি।
0: গোবিন্দ বাহাদুর রায়?
1: হ্যাঁ
0: হ্যাঁ, বলুন।
1: আচ্ছা, আমার পুজোর অনুভূতিটা হচ্ছে যেমন ছোটবেলায় ওই মানে মহালয়া শোনা।
0: না, আমি পুজোর অনুভূতি নিয়ে জানতে চাইছি না গোবিন্দবাবু। আমি যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে পুজোয় নতুন বলতে আপনার কাছে কি সেটা।
1: নতুন এটাই তো, এখন তো দিন কাটাচ্ছি এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি। ওই ছোট ছোট বাচ্চারা যেমন একটা বেলুন পেলে নিজের কাছে আর সেই অনুভূতিটা তেমন কোনো আসে না, একটু বয়স হয়ে গেছে তো।
0: আচ্ছা, মানে আপনার কাছে নতুন কিছু নেই পুজোয় বলতে, তাই তো?
1: ওই বাচ্চাদের জন্য আছে, অন্য মানে আছে ওই যে যারা ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তায় হাঁটে তাদেরকে বেলুন কিনে দেওয়া, চকলেট কিনে দেওয়া, বাজি কিনে দেওয়া, এটাই আমি আনন্দ করি পুজোর সময়।
0: আচ্ছা ঠিক আছে, মানে এটাই আপনি বলতে চাইছিলেন, তাই তো?
1: হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গোবিন্দবাবু বলছেন তার কাছে পুজোয় নতুন বলতে এমন কিছু নেই। তিনি ছোট ছোট বাচ্চারা যে বেলুন কিনে কিংবা বাজি ফাটায় এই যে আনন্দ, সেটাই তার কাছে একটা অন্যরকম আনন্দ। এই পুজোর

0: সঙ্গে বাজি ফাটানো কিংবা সেই বন্দুকগুলোর কথা মনে পড়ে? একটা ক্যাপের বাক্স, সেখানে সেই ক্যাপটা বন্দুকের মধ্যে লাগিয়ে একটু পরপর সেটাকে পোড়ানো। আমাদের ছোটবেলাটা এইভাবেই কেটেছিল। দিন বদলেছে, যুগ পাল্টেছে, পুজো আমাদের কাছে নতুনভাবে ধরা দিয়েছে। এখন আর সেইভাবে আমরা বন্ধুকে ক্যাপ লাগাই না। এখন আধুনিকতার ছোঁয়ায় মিউজিক লেগে গেছে, সেখানে একটু একটু করে যেন নতুনত্বের ছোঁয়ায় পুজোর আমেজটা কিছুটা হলেও পাল্টে যাচ্ছে। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
1: আমি শম্পা দেব বলছি, চারিপাড়া থেকে।
0: শম্পা দেব বলুন।
1: আমার কাছে পুজো মানে নতুন অনুভূতি।
0: আচ্ছা,
1: প্রত্যেকটা মুহূর্তই নতুন।
0: আচ্ছা,
1: যতটা দিন যাবে তত প্রত্যেকটা সকাল নতুন হয়ে ওঠে। দিন করে কমে আসছে, পুজো আসছে, আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত নতুন। তার পাশাপাশি কাপড় চুপড় কেনা আরো মানে আমার কাছে প্রত্যেকটা দিনই নতুন, আমি এটাই বলতে চাইছি। থ্যাংক ইউ।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ শম্পা দেবী। তার কাছে প্রতিটা দিনই নতুন। শ্রোতা বন্ধুরা, নতুন কথা যখন আমরা বলি, নতুন ভাবে যখন আমরা এগিয়ে যাওয়ার কথা বলি, তখন দুর্গাপুজোটাই বোধহয় সব থেকে বেশি ধরা দেয়। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার,
0: বলুন।
2: আজকের প্রসঙ্গ রেখেছ পূজোয় নতুন, তাই তো? হ্যাঁ, মা শারদী আসছেন প্রতি বছর, কিন্তু মা আসেন এবং মনে হয় যেন প্রতি বছর নতুন ভাবে আদিকাল থেকে চলে আসছেন চিরন্তন, তবু যেন মনে হয় যেন নতুনত্বই হয়েছে। এই যে সকালবেলা বীরেন্দ্র কৃষ্ণপদের যে আগমনী স্তোত্র গান, সেটা যতবার সেই যে আগে শুনেছি এখনো ঠিক সেই রকমই লাগে, মানে এটা পুরনো হয় না। আবার পুজো দেখতে বেরিয়ে পা ফুসকা পড়া, আমাদের হয়েছে বর্তমানে ছেলেদের একটু কম হয়, ওরা যেহেতু বাইক টাইক হাতে কম, তবুও যাতে সেটা বলছি না। তবে একটা জিনিস, যে নতুনত্ব পুজো মণ্ডপ গুলোর নতুনত্ব অনেক বেড়েছে, স্বাভাবিক, দিন যাচ্ছে, দেখো সবকিছুতেই উন্নত প্রযুক্তি, সবকিছু আমাদের সময় যা ছিল সেটা চিন্তা করে বসে থাকলে হবে না, হাজার প্লেটে পুজো হতো এগুলি বললে হবে না। এই যে ডেকোরেশনের যে নতুনত্ব মানে দেখবার মতো, হ্যাঁ খরচ আছে ঠিকই, সত্যি কথাই আমাদের মধ্যে মানে সমাজে এটা খরচ মনে হয়, কিন্তু এই যে চাঁদা তুলে পুজো, হ্যাঁ কারো হয়তো বেশি পড়ে যায়, চাপ পড়ে যায়, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা অর্থ রোজগারের সংস্থানও হয়, এটাও সত্যি কথা। তবে ডেকোরেশনের নতুনত্ব এটাকে মানতেই হবে না?
0: ঠিক।
2: তারপরে যে তোমার যেন 70-80 দশকে, 90 দশকে যে মন মাতানো যে নতুন গান পুজো, এই জন্য যে আমরা মানে এখনো পুজো মণ্ডপ গুলিতে মানে সেই গানগুলি কিন্তু চালানো হয়, নতুন গান যদি 10টা চালানো হয় তো 90টা চালানো হয় পুরোনো গান,
0: পুরোনো গান, পুরোনো গান,
2: চিরন্তন,
0: চিরন্তন।
2: নির্মলা মিশ্র দেখো এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত হয়।
0: হ্যাঁ,
2: এই ধরনের গানগুলো কি কোনো পুরোনো হয় বলো?
0: সত্যি অর্থে এই শ্রোতা বন্ধুরা মনে হয় যে পৃথিবী আজ বদলে যাচ্ছে, যা দেখছি সবকিছুই নতুন লাগছে, কিন্তু তারপরেও সেই নতুনত্বের মাঝে সেই পুরনো আনন্দ, পুরনো আমেজ এখনো কিন্তু কিছুটা রয়ে গেছে। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: গুড মর্নিং অঙ্কিতা।
0: গুড মর্নিং বাচ্চুদা, বলুন।
3: কেমন আছো অঙ্কিতা?
0: খুব ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ চলছে আর কি।
0: আচ্ছা,
3: চলার নামই তো জীবন।
0: হ্যাঁ,
3: থেমে যাওয়াই মরণ।
0: আচ্ছা,
3: আজকের

0: চব্বিশটা গেছো পুজোই নতুন।
1: হ্যাঁ
0: দেখো পুজোই তো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পূজা, এর মধ্যে তো জামা কাপড় এগুলি তো নতুন কিনতেই হয়, কিনে সবাই কিনে, আমরাও কম বেশ কিনি। তার উপর আছে বিভিন্ন আমাদের আগরতলা শহরের যে পুজোগুলি হয়, বিগ বাজেটের পুজোগুলি, যেমন আমাদের ক্লাব রাম ঠাকুর সঙ্গের পূজা হয় বিগ বাজেটের পুজো, এখন বিভিন্ন ধরনের নতুনত্ব ডেকোরেশন বিভিন্ন থিম তুলে ধরা হয়, এগুলিও তো নতুন, এগুলি দেখতেও তো ভালো লাগে তাই না? আচ্ছা কিন্তু আমার কাছে যে আকর্ষণ, নতুনের আকর্ষণ দুর্গাপুজো, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাগাজিন,
1: বিভিন্ন ধরনের মানে শারদীয়া সংখ্যা,
0: শারদীয়া সংখ্যা ম্যাগাজিন,
1: হ্যাঁ,
0: যেগুলি পুজোর সময় বিভিন্ন ক্লাব বা সংস্থা থেকে বেরোয়,
1: হ্যাঁ,
0: এগুলি আমার মধ্যে খুবই আকর্ষণ,
1: যেহেতু
0: আমি একটু সাহিত্যপ্রেমী সেই জন্য আমার এটার মধ্যে খুবই আকর্ষণ। ওয়ান্স আপন এ টাইম আমাদের ক্লাব থেকে বেরিত, ক্লাবের থেকে একটা ম্যাগাজিন বেরিত, স্মরণিকা বেরিত, যেটা আমি পরিচালন এডিটর ছিল।
1: আচ্ছা হ্যালো হ্যালো হ্যালো হ্যালো বাচ্চুদা, হ্যালো, না কথা শোনা যাচ্ছে না, হয়তো ফোন লাইনে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে তাই কথাটা সম্পূর্ণ হয়নি। তবে এটুকু আমরা জানতে পেরেছি বাচ্চুদার কাছে পুজোয় নতুন বলতে আকর্ষণ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে শারদীয়া সংখ্যা। হ্যাঁ সেই আকর্ষণটা অনেকেরই রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার, বলছি আমি দীপক মোহনপুর থেকে বলছি।
1: দীপক?
2: হ্যাঁ
1: হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
2: বলছি পুজোতে নতুন বলতে আপনাকে সবার আগে ধন্যবাদ বলছি যে আপনি এত সুন্দর এক্সপ্লেইন করে সবাইকে বলছেন পুজোতে কি স্পেশালি কি করতে হয়, ছোটবেলার দিনগুলো কেমন ছিল তাই না? তো আমার কাছে নতুন বলতে আপনি যে এগুলো বলে দিয়েছেন তো আমার বলার কিছু নেই। আমাদের কাছে এখন নতুন বলতে পুজোতে একটু ঘোরাঘুরি করা, বন্ধু বান্ধব নিয়ে একটু ড্রিঙ্ক করা, একটু এনজয়, এটাই আমাদের কাছে নিউ। আর পুজো তো সবসময় নিয়েই থাকে।
1: ঠিক, অনেক ধন্যবাদ দীপক বাবু। শ্রোতা বন্ধুরা, পুজোয় নতুন বলতে এক একজনের কাছে এক এক রকম। বাচ্চুদা যেটা বলল যে তার কাছে পুজোয় নতুন বলতে শারদীয়া সংখ্যা, কারোর কাছে পুজো মানেই নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, সত্যি অর্থেই আজকের দিনের পৃথিবীটা বদলে গেলেও, সব কিছু নতুন দেখলেও পুরাতন আমাদের মাঝেই থেকে যায় কিন্তু।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম চূড়ান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময় সকাল 9:57 হয়ে 30 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, খুব বেশি সময় আর হাতে নেই, বড় জোর একটা ফোন নিতে পারি যদি আসে। এই মুহূর্তে যদিও ফোন লাইনের ওপারে আর কেউ নেই, তো শ্রোতা বন্ধুরা, পুজোয় নতুন মানেই তো এক একজনের কাছে এক এক কিছু, তবে দুর্গাপুজো মানেই নতুনত্বের ছোঁয়া। এই যেমন নতুনভাবে আমাদের কাছে ধরা দিয়েছে কার্নিভাল, হয়তো একটা সময় ছিল যখন পুজোর দশমী মানেই সেই দিনই প্রতিমা নিরঞ্জন যাত্রা বের হতো, যেখানে একের পর এক লাইনে লাইনে মূর্তি থাকতো, সারি সারিভাবে থাকতো, আর সেখানে একেবারে প্রথমে থাকতো প্রভু বাড়ি, তারপর দুর্গা বাড়ি, তারপর ধীরে ধীরে বনেদি বাড়িগুলো, বিভিন্ন ক্লাব, তারপর ধীরে ধীরে এগিয়ে যেত। আর প্রত্যেকেই তখন হয়তো ডিজে ছিল না, তখন হয়তো সেই রকম বক্স ছিল না, সেরকম আওয়াজ ছিল না, প্রত্যেকের গালে কপালে সিঁদুরের ছোঁয়া, আর সেখানেই একটা গান বারবার ভেসে উঠত, রাঙিয়ে দিয়ে যাও যাও গো, এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। দুর্গা প্রতিমা প্রতি বছর আমাদেরকে নতুন রঙে রাঙিয়ে দিয়ে যায়, নতুনভাবে নতুন কোনো কিছু নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, সেই রাঙিয়ে দিয়ে যাও গানও আর শুনি না, সেইভাবে যদি বলতে হয় সেইভাবে আমরা নিরঞ্জন যাত্রাও দেখি না। এখন হয়তো লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত বিসর্জন আমরা দেখতে পাই, সেখানে নতুন নতুন ভাবনায় নতুন নতুন ভাবে সকলে প্রতিমা নিরঞ্জনের জন্য বের হয়, সেখানে কার্নিভাল আমরা দেখি, নাচ থাকে, গান থাকে, সব কিছু থাকে, কোথাও যেন সেই আমেজটা মাঝে মধ্যে হারিয়ে যায়। কিন্তু তারপরেও একটা কথা বলতেই হয়, পুজো মানেই সব কিছু নতুন। নতুন জামা পরে বেরোনো আজও আমাদের মধ্যে হয় রয়ে গেছে আর থাকবে। শ্রোতা বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শেষ করবো আজকের বলছি তোমায় পর্ব, আর চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্বটা হচ্ছে তুমি অনন্যা, সেই পর্ব। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো তাহলে বলছি তোমায় পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত।

কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। শ্রোতা বন্ধুরা, গানকে যিনি চোখের সামনে ভেসে উঠতে দেখেছিলেন, যিনি এ কারণে রবীন্দ্রসঙ্গীতে তার জাগরণ ঘটেছিল, তাঁর উচ্চারণ, তাঁর স্বরক্ষেপণ, তার কণ্ঠ দিয়ে তিনি হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথের গানের মূর্তি স্বরূপ, তিনি সুচিত্রা মিত্র। আজকের দিনে যখনই আমরা রবীন্দ্রসঙ্গীতের কথা বলি, তখনই আমাদের সে মানুষটির কথা মনে হয়। সত্যি অর্থেই বলা যায় যে মানুষটির নাম সুচিত্রা মিত্র। বিশেষ কোনো সাজসজ্জা তার কখনোই ছিল না, শুধুমাত্র একটা জিনিস সবাইকে আকর্ষণ করত, সেটা হচ্ছে অসম্ভব অসম্ভব ব্যক্তিত্বের অধিকারী। দৃপ্ত কণ্ঠে রবীন্দ্রনাথের গান, আর সেই গানের শব্দকে, সেই শব্দের অর্থকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে সুচিত্রা মিত্র। রবীন্দ্রনাথ ছিলেন যার জীবন দেবতা, যার গান ছিল তাঁর সাধনা, জীবনের ওঠা পড়ার সঙ্গে যিনি আজীবন যুদ্ধ করে গেছেন, নিজের আদর্শ কখনই বিফলে যেতে দেননি। তার যুদ্ধের হাতিয়ার একটাই ছিল রবীন্দ্রসঙ্গীত, যিনি আমাদের সে সময় থেকে পথ দেখিয়েছিলেন, আজও প্রতিটা মেয়ের কাছে একটা স্বপ্ন। তুমি অনন্যা অনুষ্ঠানে আজকে শ্রোতা বন্ধুরা কথা বলবো সুচিত্রা মিত্রকে নিয়ে, তার জীবনের নানা জানা অজানা ঘটনা, সেই সঙ্গে কিছু কালজয়ী গান। আবারও গানে যাব, তবে গানে যাবার আগে একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবারও ফিরে আসবো।

0: দিদি চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Pace Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 liter dual jet, dual vivity engine and spacious interior.

0: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Pace Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series 1.0 litre dual jet, dual VVT engine and spacious interiors.
1: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
0: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: I love my Eco because it's got more power.
3: And it also comes with all new safety features.
4: We love our Eco because we can bring all our friends.
5: We love our Eco because it's made every journey special.
6: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.
7: তুমি অনন্য অনুষ্ঠানে রয়েছেন আরজে অঙ্কিতার সঙ্গে। কথা বলছি সুচিত্রা মিত্রকে নিয়ে। শৈশব থেকেই পরিচিত হয়েছিলেন গান আর সাহিত্যের সঙ্গে। অনেকেই জানেন যে বাবা সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায় পেশায় ছিলেন উকিল, আর নেশায় সাহিত্যিক এবং রবীন্দ্র অনুরাগীও বটে। তাঁর এক স্মৃতিকথায় তিনি বলেছিলেন, একবার বাবার সঙ্গে জোড়াসাঁকোর বাড়ির বিচিত্রায় গিয়েছিলাম, মনে পড়ে জোব্বা পরা দীর্ঘ দেহী রবীন্দ্রনাথকে, কিন্তু কি বলেছিলেন আজ আর মনে নেই। এর কয়েক বছর পরে কর্নওয়ালিস স্ট্রিটের এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সচল চোখে দেখেছিলেন কবির শেষ যাত্রা, শুনেছিলেন বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। তখন তারপর আপনজনদের বলেছিলেন, আর শান্তিনিকেতনে গিয়ে কি হবে, রবীন্দ্রনাথ তো আর নেই। কিন্তু বাবা সৌরেন্দ্রমোহন বলেছিলেন তিনি নেই, কিন্তু তাঁর ভাবনা তার আদর্শটা তো রয়ে গেছে। এর কিছুদিন পরেই ট্রেনে চেপে বসলেন লাল মাটির দেশে যাওয়ার জন্য। শান্তিনিকেতনের মাটিতে গিয়ে দেখলেন সাত ঋতুর সাত রং, শালবিথি আম্রকুঞ্জ তিন পাহাড়ের প্রাঙ্গণে অবাধ বিচরণ, গান শুধু গান, সারা জীবনই কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারা জানেন যে বিভিন্ন সময়ে তার ব্যবহারে তারতম্য দেখা যেত, যাকে আমরা বলি মুড সুইং। অনেকে এতে বিরক্তও হতেন আবার দুঃখও পেতেন। আসলে জীবনের ঘাত প্রতিঘাত সম্ভবত মাঝে মধ্যে তার মনের উপর অনেকটাই প্রভাব ফেলত। অন্যদিকে দেখা যেত যে পূর্বে যে মানুষ

তাকে এড়িয়ে গেছেন, আবার তাঁকেই স্নেহ দিয়ে কাছে টেনে নিয়েছেন। তখন আবারও সুচিত্রা মিত্রের চোখে জল। এমন ঘটনা বহুবার চোখে পড়েছে। রবীন্দ্রনাথের কৃষ্ণকলি সুচিত্রা মিত্র সেই দিনগুলোতে গেয়েছেন, শুধু নিজে গান করেননি, গান শিখিয়েওছেন। রবীন্দ্রনাথ তার জীবনের যে কতটা জুড়ে ছিলেন সেটা বোধ হয় আজও আমরা বলে বোঝাতে পারব না। রবীন্দ্রনাথের চলে যাওয়াটা যিনি একদমই মেনে নিতে পারেননি, তার চোখে বারবার জল চলে এসেছে, আর তিনি বারবার বলে গেছেন, কাঁধালে তুমি মোরে।

রবীন্দ্রনাথের গান সম্পর্কে সুচিত্রা মিত্রের অনুভূতিটাই ছিল স্বতন্ত্র। তিনি সবসময় বলতেন, আমার সবসময় মনে হয় এই গান তো আমার নিজের গান, আমার সমস্ত অনুভবের কথাই যেন লেখা আছে ওই গানে, মানে আমার কথাই যেন উনি নিয়ে নিয়েছেন। এরকম বহু সময়ে তিনি বহু কথা বলে গেছেন। সুচিত্রা মিত্র প্রথম 3 বছর গান শিখেছিলেন উমা দেশিল, রথীন চৌধুরী এবং তুষার ভঞ্জ প্রমুখের কাছে। 4th এবং 5th বর্ষে তিনি গান গাইত এবং গান দেখে, মানে খাতা দেখে গান গাওয়াটা তিনি একদম পছন্দ করতেন না। বলতেন, গান সবসময় মুখস্থ করে গাইতে হয়, চেষ্টা করতে হয় গানের প্রতিটা কথার মানে বুঝে তারপর গান গাইতে। গান করার পাশাপাশি তিনি বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত রেখেছিলেন নিজেকে। এ বিষয়ে তাকে বহু মানুষ সহযোগিতা করেছিলেন। জীবনের প্রান্তবেলায় পূর্বাচলের দিকে তাকিয়ে এক ব্যক্তিগত স্মৃতিচারণে তিনি অকপটে জানিয়েছিলেন, সেদিন বুঝেছিলাম যে রবীন্দ্রনাথের গানকে হাতিয়ার করে পৌঁছে যাওয়া যায় লক্ষ লক্ষ জনতার মাঝে। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণের পরে তার অনেক ঝুমে থাকা ছবি

একত্র করে একটা অ্যালবামের মধ্যে সাজিয়ে তিনি রেখেছিলেন। একদিন কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে অগণিত ছবির মধ্যে প্রচুর ছবি এমনও রয়েছে যে ছবি সুচিত্রা মিত্রের ছিল হেমন্তের সঙ্গে। হ্যাঁ, তিনি মজা করে বলেছিলেন যে আমার হেমন্ত দাদু। সত্যি অর্থেই সুচিত্রা মিত্র গানের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ছড়াও শিখতেন আর ছবিও আঁকতেন। পরিবার পরিজনের প্রতি কর্তব্য, নিজের সংসারের খুঁটিনাটি দেখাশোনা সবই তো করেছেন নিয়ম মেনে। তবে জীবনে অনেকবারই তিনি গান গেয়েছেন আর রবীন্দ্র সদন তখন কানায় কানায় পূর্ণ। সুচিত্রা মিত্র আনমনে গান গেয়ে যাচ্ছেন একের পর এক ঋতুপর্যায়ের রবীন্দ্রসঙ্গীত, আবার সেই সঙ্গে বাল্মীকি প্রতিভার সবকটি গান। তবে তার জীবনের সব থেকে স্মরণীয় অনুষ্ঠান বোধহয় সেই অনুষ্ঠান যেদিনটা 1987 সালের 19শে সেপ্টেম্বর রবীন্দ্র সদনেই উপমা সংস্থার নিবেদনে ছিল রবি ঠাকুরের গান বনাম রবীন্দ্রসঙ্গীত। সত্যি অর্থেই সেদিনটা ছিল সুচিত্রা মিত্রের জন্মদিন, যেখানে সুচিত্রা মিত্র ছাড়াও হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, অশোক তরু বন্দ্যোপাধ্যায় সকলে উপস্থিত ছিলেন। প্রেক্ষাগৃহের মেঝেতেও লোক বসে সেদিন শুনেছিলেন রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, সত্যি অর্থেই সেদিনটা ছিল আজকের দিন, অর্থাৎ 19শে সেপ্টেম্বর, যেদিনটায় জন্মগ্রহণ করেছেন সুচিত্রা মিত্র। তুমি অনন্য অনুষ্ঠানে রয়েছি শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, সুচিত্রা মিত্রের জীবনের নানা ছোট জানা অজানা কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে আবারও গানে যাবার পালা, তারপর আবারও ফিরে আসছি কথায়।

সুচিত্রা মিত্রের গান আর গায়কই বরাবর প্রশংসিত হয়েছিল শাহানা দেবী, কনক বিশ্বাস, ইন্দিরা দেবী চৌধুরানীর কাছে। শান্তিদেব ঘোষের মতন ইন্দিরা দেবী চৌধুরানীর কাছেও তো সুচিত্রা মিত্র গান শিখেছিলেন। আর মজা করে তিনি বলতেন, বিবিদি অর্থাৎ ইন্দিরা দেবীর কাছে গান শিখতে গিয়ে দেখতাম বিবিদি আর প্রথমবাবু প্রমথবাবু নিজেদের ভেতর ফরাসি ভাষায় ঝগড়া করছিলেন। শ্রোতা বন্ধুরা, শুধুমাত্র কি রবীন্দ্রসঙ্গীতের গান গিয়েছেন, রবীন্দ্রনাথের গান গিয়েছেন? না, রবীন্দ্রসঙ্গীত যেমন শুধুমাত্র গান গায়নি তিনি, রবীন্দ্রনাথের গান যেমন শুধুমাত্র গায়নি, ঠিক তেমনই বাংলা চলচ্চিত্রের নেপথ্যেও তিনি কণ্ঠ দিয়েছেন। হ্যাঁ, তার ছাত্রছাত্রীরা কাবুলিওয়ালা ছবি কিংবা বউ ঠাকুরনির হাট ইত্যাদি ছবিতেও গান গেয়েছেন। প্রবাদ প্রতিম কবি, গীতিকার, চলচ্চিত্র পরিচালক গুলজার বলেছিলেন, বাংলা গান বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শুনতে হলে মনে পড়ে যায় দুজন শিল্পীর কথা, একজন হেমন্ত মুখোপাধ্যায়, আরেকজন সুচিত্রা মিত্র। হ্যাঁ, তবে শ্রোতা বন্ধুরা, আজও যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন, আজও যারা রবীন্দ্রনাথের গান পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে গান তো বরাবর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রিমিক্স হয়ে এসেছে, কিন্তু রবীন্দ্রনাথের গান বহু শিল্পীরা গেয়েছেন, আজও গাইছেন। কিন্তু কিছু এমন শিল্পী থাকে যাদের গলা আমাদেরকে মনে করিয়ে দেয়, হ্যাঁ, এটাই তো রবি ঠাকুর বলতে চেয়েছিলেন, তিনি সুচিত্রা মিত্র। তুমি অনন্য অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব শ্রোতা বন্ধুরা। একটা কথাই, যে আজ থেকে বহু বছর আগে সুচিত্রা মিত্র আমাদেরকে পথ দেখিয়েছিলেন, এরকম বহু সুচিত্রা মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমরা মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারি, এই কথাগুলো মাথায় রেখে এগিয়ে যাবেন জীবনে। শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কিতা আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন আর কিছুটা দিন, তারপর সব থেকে বড় বাঙালির উৎসবে আমরা মেতে উঠব, দুর্গাপুজো। দুর্গাপুজোর আনন্দে আমরা মেতে উঠব, তাই এই কটা দিন নিজের শরীরের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, আর সবাইকে নিয়ে ভালো থাকুন। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। তবে ককবরক অনুষ্ঠানে যাবার আগে সুচিত্রা মিত্রের আরও একটি গান দিয়ে শেষ করছি আজকের আমাদের অনুষ্ঠান।

0: Nó có a su ra mà có mò ra ra có học nó về khắp bằng khắp ra. Thế nó bằng tăng. Nên có tăng lấy mai à khá nó thế. Thế tôi mai à khá thế.
1: Ào ào.
0: À nì mà phá lê. Mở tay chơi.
1: Khám
0: sát vậy. Mà phá tông với xe. Giải trí nì mò con.
1: বেলাই বেলাকে খানা তখা নিনি আনি কামিনো লবুই নং সৈমানি নিনো সৈজাক নং তিসাউই তন্দি মান খাংকে ওলো সালসাসে সিনর টুবির ফাইদি তা দো বেলাই বেলাই বেলাই হামবাই নন বেলাই খানা তখা নিনি কগলব বেলাই হামবাই আও খাপংনি মারে কিসিং আনি কামি ও আনি কামি কামিনি কক সাকা হংকে কবি কবি ন লং মারক বিয়াং বা কমাইথাং সাবন মুইতমান আং সেমেনিয়া খাবনে মারে গেছিং তামজানি ওসুডিও আসুগুই কক সাবুই দংফন কামিনি আ হাতাই কামিনি আ বুফাং ওয়াফাং আ হাসুক বেসারতে হিমি লাই থাংমানি সেকাঙ্গ আসু আসুই সংন কুয়ানি তৈ খগুই গলাবাই খ্লাই রকমা নুকমানি আবরক মকল বুসকাঙ্গ পাশাই ফাইও খাবনে মারে গেছিং তামনি হনকে কামিন কারই সং এসেকপন কুসুগ কাদি খাবনে মারে গেছিং বেবাগ নুয়াফাংলে কামিনী সিমিং সেসং কানানি চেঙ্গ কামি আও নাইগারে সিনাই কক দোগ হাইন হাই সাবো তংফি হ্যালো আও ফুংকাহাম ফুংকাহাম আও আও আও বেলাই খানা তখা বেলাই খানা তখা নাহাদে আও
0: মতম কুম্বার বাহাই বাই
1: খানা তখা নিন মব বেলে বাহাই বসে জরতে নিন কামিনো হামজাক আসকে হামজাগ না বাহ বেলাই হামাই বিশ্রাই বেলাই হামবাই কাহামনো সৈকিয়া তাইব সৈদি বেলাই হামবাই আও খাবংনি মারে গেছিং নরকব খানা বাইখানা কামিনো সাব বসে জরতে হামজাক উফ হামজাক বাই মানে সালাইও আন কামিনি লামা হামথাইয়া আন কামিও অমহাইর গ্রৈ হাইফানো কামিনো হামজাগো খাবনে মারে গেছিং তামনি হামজাইয়া তং নাই কামিনি বড়রক তং কসং খা কাহাম মংসাসে গঙ্কাঙ্কে বাগলাই সালায়ো রিংলায়ো ফাইদি অংখরলায়ো নক নুখং সিনি হামিয়া হাইফানো খালে কাইসাসে সিনি ওয়ান সুমালে থানসাসে খাপনে মারে গেছিং হ্যাঁ দিবা মন বাগিন কামিনি কক সাকাঙ্কে আও তাই তামনি সাজিনানি তাইব সাজানাই দো কক দুগো সাবতং নাই নাইগার সিনাই সাবংখানা হ্যালো

0: 아오 까미 승노 어머 하이누 푸른고 승노 땀 푸른간게 신이 똥몽 싸몽 그상 그상 클라이 똥나니 신이 원충마록 노 그상 그상 클라이나니 고플롱 모두 클라이 똥나니 다이 지니 오 까미니 오 하록 증노 어머 하이 코토마록 사이카나로 이제 코토마록 신이 카 탕사로 아르니 베박 버럭노 খরকসা তাই খরকসা বাই ক্রঙ্গই টংলাইও তাই আসকে বরনি বিশঙ্গ হালক মানজো লাইজাক অমন অংকা কামি আও হাকে নরনি কক দুখ তো ফাইন টংগ নাই নাই গর্না হাকে হাইনো হাই সাবতং হ্যালো
1: হ্যালো দিবর কাহাম
0: বেলাই দীপর কাহাম
1: আং তো দিনেশ
0: দিনেশ বা হাকে নং মোসাইছি নাই
1: আং তো কোন কগল পটমা সানা বগিয়া গাইছিনি বুকো বিদি বাজানে লক মিন কোন আং কিচা আন কল খাই দি নে ইয়াং তাই ভার মা কব খা মানে কেব হামিয়ার গো বুখার কারম তো দো তোমার কইব গাবো নাং বনা কিচা আন কল খাই যাবা তো আং কিচা সামুং নাং তো কথা
0: বেলাই হাম ভাই
1: নামন ভাই
0: আও হাকে খাপনি মার গিছিন নাই দি সিং ও কামিনি কক রকন বহাইকে যগি মানাই যে কামিও যর্খা যে কামিনি নবার যে কামিনি নবার বুফাং ওয়াফাং আর নি চামুং নুমুং মানে যর্খা আ কামিনও যগি মানিয়া কামিনি সে ত্রিক ত্রিক খাই বড় রক সঙ্গী তাবুক দলি সামু হাকে আও কামি কামিলে কামিনু তৈমানারনি হাতাই বুফাং ওয়াফং মাই কপলুং চিকনছা আবন আনি খাসুকনি কামি কামিনি লামা কইরেং বাইরেং থলুক বালুক ল্যাং লামা হাতি বাইব আসুক সালথাইয়া টংথার জুদা জুদা খেক লাইমালে নুকজাগিয়া সাল পাশাখা ইয়ং বেলপতি ইয়ং

0: 抱えたと、아부하이정하게띠볼시니보러감정만오고두고가까면하이마도
1: 나아까하이노꼭탕꼭러브럭보는스리도
0: 이니완성마로헬까
1: দ আকো বেলাই হামবাই সম্প্রাই বেলাই হামবাই
0: আউ হামবাই হামবাই হামবাই
1: হামবাই কুবুন ছালন নং মসি দি দো
0: আউ
1: আউ ই নং মসি দি কুবুন ছালন হামবাই আকো হামবাই আউ সম্প্রাই সাহরকা কামিনি কক ন বব মুইতু মানজাখা খাবনে মারকিসিং কামিনি কক আও কামিনি কংখা কামিনি বড় রক ওয়াক রাথার কাহংকে আও আসুক ফালনানি বাগাইনে খাতুং লাইয়া আনি নক গানাঙ্গিনী নক সা নক আরিনি বড় রক আং সিমি ওয়াক বাহান চাহাকে বাকিং নাই কামিনি বড় রকবো আনি নক সা নক আরিনি বড় রকবো মাসানা নাঙান হানি ওয়ান সগুই নাই আও বখরক নক ফালাইয়া ববু গিয়া থেক রক ফালাইয়া আবো চাকৈ সঙ্গুই নাই নক ব্রুম ব্রুম তুন লাই বাগলাই সালাইও অমহাই কেন বলংনি মুই রক মামুখাংকে রমদি মাই মাগ্রুম রক মুসৈ রক পালকে কগলাই মাংখাংকে বরক আবনব রাথারৈ বরক বাগলাই সংলাই ফোন চালায়ো হায় দিবা অমহাই খ্লাইন আসু হিসাব খ্লাইলাইয়া নং আং নি নারাস মানথাই নং আনো আসং মার নাই হাই রকনৈ আসু খুনলাইয়া তাই খরকসা বৈ খরকসানি বিসিংগ বখা তৈলাই মারক আসু নুকজাগিয়া হায়া দিবা আও অম হাইখলাইন টংলাইও হাকে খাবংনি মারগিসিং অজর ফাইদি যেন সামু টং সা খাই নালাইগার সিওন সামু টং সা খামানে উল হাইন হাই কক টং কক লব সঙ্গ থাইফিনাই অজর নরনি বাকি গৌতম বাইর সাবজাক সামু টং সাং
2: Titi, titi, titi.

0: কোয়া বিশ্ব দিন শিলং নি ভাই তিনিখাই তো মাসপ্লা নি স্কুল ননত তিনিখাই পারা নি সামো বাহিনী কল খাই নেই কল খাই
1: দাঁড়া কামিনতি কক্টং কগলক
0: ইংলিশ রোগ পরিমানো
1: মারকিসিং ককটং কগলব সৈনানি আবো কলাইসানি কক গিয়া আও গবাং বরকনো সৈনা রংবায়ু হাইফনো ককটং সৈদি কগলব সৈদি হিনকে কাহামকে সৈনানী রঙিয়া গজা সৈনানি অব কাইসা টালেন্ট আব আর্ট নো হ্যাঁ সৈ নাই রমদি নরক তিনিও আসে খাইনাই ককটং কগলব সৈলাইখ্যা নরকনি কামিনো তৈ লবৈনাই নরক সৈখ্যা আব আং অরক খাতে তৈ নরংনি কামিনো নহরুই তঙ খাবংনি মারকিসিং আনি মকল বুসকাঙ্গ নরকনি কামি দাগ দাগ খাইনে পাশা ফাইমা হাইমা দো তামনি হিনকে নরক গ্রঙই সাহরকা নরকনি কামিনো লব সাবই খরকসা খরকসা নরকনি কামিনো হামজাগৈ লবই সাহর মানে ন জুদা জুদা নরক জেফরু সাহর নরকনি কামিন আং নহুর মাহাই নরকনি কামিও আং থাঙ্গি বেড়ায়ী মা তো মাহাই ইংই দো হাকে আবন বাগাইন ও সৈমানী সৈকং ফান হই লাই থাই সা সালো সালাইকা হাকে অম হাকে সৈ সৈকং মাই সৈ ককটং কগলব সৈ সিন মকল বুসকাঙ্গ সবিরি মানো সিন কামিনো তাইব লব সাবই সানো হ্যাঁ দিবা জে কামি সর রেখা লগ রেখা জে কামিও সঙ্গই জে কামিনী হাদুলই বদলই জে কামিনী তৈসাও টকুই সরখা লখা আ কামিনো স আও আবো সবিমানিয়া হ্যাঁ আর নিনে লংমা গরঙ্গই গদালই দো আও নাই নিগার না হাইকে কক দুগ সাবতং নাইন হ্যালো বা দিবর কাহাম ওহো দ আক হাইকে তা বলে মাংখা নিন কামিনী নিনি কামি আনি কামি আও নিন কামিনী মং তামো এ বসন্ত সদার নতুই গরং তৈসা নিনি কামি আ কামিনো লবই নাবো সানাই দ আক
2: কামিলা নাই থাকি

বেলাই হামবাই নুনব বেলাই হামবাই খনাতকা নিনব সৈদিতাইব সৈনা রং হাও হাইকে কামি কামি বাইথাংনি কামি কামিনি হাদুলই কামিনি তকসা তলোয়া পুমানি খরাং কামিও ন মানো মামি মাইতাং মামি ওয়াতলক মামি হাঙ্গার ও কামিনো বড়রক বগিমানো হাইদা বড়রক বগনানি মুংসা লামা করি যা কামি আব দলি বাইব দলি বাই হাকসাল যে কামি দলি বাই হাইকাবা আগুলি বাই হাকসাল ফিয়াবা আ কামিলে আনি খানি বেলাই গানাব আও নাইফিনাই জরাতে কিচ্ছা তোমাবা ককদুগ সাব তংফি নায়না ক হ্যালো হ্যালো আও দীপর কাহাম দীপর কাহাম বেলাই হামবাই কিসাসে ককটাং কগলব রক সাবই জমান ককরই নাজে সাশিদি অলকে মা সাকলাকি জরা আসে বাংথালিয়া জরা আসে বাংথালিয়া দো খনাতকা খনাতকা নিন মব খনাতকা মহাইখ্লাই সাবৈ সৈদি সৈদি সৈতে সৈতে তাই বসানাই হামাই হামাই আক হামাই আও খামনি মারে কিসিং কামি বাইন মাইসু হুক নি দরম পাই থাইসুমু অমর ক্রংজাক হগো থাঙ্কা হংকে আও

0: হোক বলং হালং অরাই মুসিং নিম বাহাই সেন কামিনি লংমা আর গদাল যাক কামিনি বড়কনি আও খা কসং গজাং গজাং সিম্পল সরল হি হলায় অবহাইন বড়নি বখা রংসে গ্রেঙি মানো হাইফোন বখালে গনাংসে নক হোক সে হামিয়াঙি মানো বখালে কাহামসে কামিনি বড়কনি বন বাকি নাপনি খাবনে মারে কিসিং কামিনি তমুং সামুং রক নাকচাং মা রইমানো সঙ্গন ফ্রেশ এয়ার নবার কাহাম রইমানো আও নাই নতে গেছে ককদগো সাবো তংফি হ্যালো হ্যালো গ্রি মানলিয়া হে আও ইয়ং সিনি স্টুডিওনি জরাখক বহাইন দীপরনি দামচি নই তাই সতি নুচি থাম উংলাহা দীপরনি দামচি নই সতি নুচি থাম হাকে খাবনে মারকিসিং তিনিও সঙ্গ কক সাই টংলাইও হাইকবা ককটাং কক লব খাই টংলাইখ্যা খালাইখ্যা আনি কামি সাক সাকনি কামি ন লবুইনাই নরক সৈমানী ককটাং কক লব রক খাকা আসে খাইনাই খাকচাং খা আসে খাই টংথকা আং নরক আসে খাইনাই সৈনা রংমাইমানী বাকিনাই আবো খরকসা খরকসানী খানাকা হাঙ্কে তাইবো খানানা মুসঙ্গো কবৈ কবৈন কবৈ কবৈন নরক আসে খাই সৈনা রংমাইমানী বাকি নাইনা ক তে কেসা কক দুগো সাবতং হ্যালো
1: হ্যালো দারা নো বেলা কিন দিবর কাহাম দারা কত
0: দিবর কাহাম
1: আরাং বকক টাং টাং সা সানানি কল খার মানে
0: সারি সাদি
1: আমি কক টাং গুংখা আনি কামি আনি কামিলে বেলাই ন মসাং যা বেলাই ন গথক যা বাই বেলাই ন মসাং যা আপুং খাতা
0: খোলাইয়
1: মুড়ি রুমা আঠু কিরি
0: বেলাই খানা থাকা ব্রিজেস আও খাবনে মারে কিসিং কামি কামিনি ক গ আও মিখুমু সকা মুড়ি নি কগ্র কাসাই ফাইও চেংখরু সঙ্গমানি কগ্র হ্যাঁ দিবা না আও হাইকে কামি অমহাইন নাই দ্য সিটি হেজ বিল্ডিং নিশাও বাট দ্য ভিলেজ হেজ স্কাইস দ্য সিটি হেজ নয়েস বাট দ্য ভিলেজ হেজ মিউজিক নাইগ্রাদি আও দলিও হাঙ্কে বিল্ডিং দো ফিয়াবা কামিও হাঙ্কে নখা দো দলিও চিরমকরক নি খরাং খানাও ফিয়াবা কামিও হাঙ্কে অমহায় মিউজিক খানাতক সে খানানাই নাইগ্রাসিদি আসে খাইনাই কামি চিনি কামি আ কামিও নাই রক ফ্রু থাইমানী চিনি খাও মুইতু টংরকমানি জরা দহা কাইকে পাইন নগ নাই কক দুগ সাবো তংফি হ্যালো কিনই মানলিয়া কিনই মানলিয়া হে আও খাবনে মারি কিসিং বসকাংনি চা সালো হাঙ্কে চিনি কক বথমা টংনাই চিনি হুকুমু নরকনি বুকু গুসা ফাইনাই আর চিনি হুকুমু নতুই নরক সৈমান বাইও ককটাং কক লব সঙ্গিও তো আনি কামি নতুই লব সাবই সঙ্গ সৈলাইকা হায় দিবা হে আও জরা পাইনানো উংনি টংখা নাই নেফিয়ানো সাবতং ওলো হাঙ্কে খাহামিয়াং মাইনাই আংমা

0: normal ani bagay ay mandani ani nana modu nana soyati bagay kita kay chotong chini rakani ani yang onalaki ani chini kaya muran chini yang ongali chini taka dolan chini baikoto baikoni chani bagay kita chini adutorson তাই চিনি দাদু রবিরাম কলোনি বিন গোসাদালা চিনি মামা সুভাষ কলোনি বাগৈ খাই টাই রঙাম বাই
1: তুমি মিল না অ রুসামুং দা
0: তুমি মিল না বাকি আর না
1: দা কহে কে খানা দি ব্রিজেস নাম খানা দক জাগমানি রুসামুং দো।

0: খাপনি মারিগিং হাইকে সাইমা সাইমা রসা মানাকা রুমি মোরা সিং তাই মনোজ নি খরাঙ্গ হাইকে নাইফিন অজরাব ককদুগ সাবতং হ্যালো হ্যালো
1: ব্যক্তি
0: মালিয়া আও হাইকে নরক নরক নি খানাতক জাকমানি

আও খাবনে মারকি সিং হাইনু হাই নরনো লামসকবিরো খনাতত খরাঙ্গো খনাতত খরাঙ্গো নরনো লামসকবিরো হাইনু হাই নরক আংমাই ক্রঙ্গই তংদি নাইনাই নরকনো নরনি খনাতক জাকমানি রসামংগ্র খনার বইনাই নরন খানো সরাংরানি তংথগ্রানি হাকে খনাই সিনাগ্রসিদি রসামং তাংসা নরনি বাগৈ অজরো বখানি মায়াও

खिख्लाई मानी बफा इमान नुक मानी कखनो वानसुगुई जेफ्रु बसारक सरंगान परिवान जेफ्रु कल कतरंगान सेबुक मानान आफ्रुसे बफानी आ इमान मुखथांग नाय हायदाना खापनि मारकिचिं हाके बम बफा हनजांनाय संर बसारनो दै गबां नु इमान नुबायो इमान नुगो बसारनो इमान नुगो आ इमान मुखथांग नाय बसारक जेफ्रु आव মা ফানি কক খা ওই বরক বখার ওই পরি ওই যে ফ্রো বরক বরক কল কত রঙ্গান সেবক মানান বরক হাম গান আফ্রু সে বাবুনি বু ফানি ইমাং মুখথাং নাই আও হাকে খাবং মারকিসিং নরক অমহাইন রসামুং তাংসা খনারই দঙ্গ খনার নাই ও রসামুং হামসকাং তাই খানি বাই সাবজাক হামসকাং খানি চুখানি লাইমি বারসা সময়ের সাবজাক অর সামুং নরনি বাকি ইংরাসিত খাফুং মার্কেসিং আও নরনা খানারই দঙ্গ উইলেন সিমিং খানার নাই এক খানাই নেমে গারসিদি বাবুনি ইমাং মুখ থাকায়

শুভ দুপুর শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন। আজকের দিনটি খুব ভালো যাচ্ছে, আর যাদের যাচ্ছে না তেমনভাবে দিনটি ভালো, তাদের জন্য শুভেচ্ছা রইল, ভালো যাবে, অবশ্যই যাবে। তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর আপনার প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে পর্বে রয়েছেন, মানে আপনার পছন্দের হিন্দি গান শুনবেন। শোনাবো, অবশ্যই শোনাবো, তবে একটু কয়েকটা কথা না বললেই নয়, কারণ আজকের দিনটা

একটা বিশেষ দিন। আজকের দিনে আমরা একজন বিশিষ্ট শিল্পীকে হারিয়েছি। শ্রোতা বন্ধু, কিছু মানুষ চলে যান কিন্তু তাদের কণ্ঠ থেকে যায়, কিছু মানুষ থেমে যান কিন্তু তাদের গান থেমে থাকে না, আর কিছু মানুষ এমনভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নেন যে তাদের অনুপস্থিতিও এক ধরনের উপস্থিত হয়ে ওঠে। আজ 19 সেপ্টেম্বর, ঠিক এক বছর আগে এই দিনে থেমে গিয়েছিল এক প্রাণবন্ত কণ্ঠ, আমাদের সবার প্রিয়, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের গর্ব। মাত্র 52 বছর বয়সে তাঁর আকস্মিক প্রয়াণ শুধু অসম নয়, গোটা ভারতীয় সঙ্গীত জগতের জন্য এক গভীর শূন্যতা তৈরি করেছিল। হ্যাঁ শ্রোতা বন্ধু, ঠিকই ধরেছেন, শিল্পী জুবিন গর্গ। জুবিন গর্গকে শুধু গায়ক বললে হয়তো তাঁর পরিচয়টা সম্পূর্ণ হয় না। তিনি ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক, প্রযোজক। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন নিজের মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত একজন শিল্পী, একজন মানুষ। নিজস্ব ভাষা, সংস্কৃতিকে তিনি এমনভাবে নিজের সৃষ্টির মধ্যে ধারণ করেছিলেন যা তাকে প্রজন্মের পর প্রজন্মের কাছে আপন করে তুলেছিল। তার গান শুনলে মনে হয় তিনি শিল্পী, শুধু গান গাইছেন না একজন, যেমন মনে হয় তিনি নিজেই সেই সময়টাকেই ধরে রাখছেন। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী, হয়তো আমাদের মনে পড়ছে তার গাওয়া অসংখ্য গান, মনে পড়ছে তার প্রাণ খোলা হাসি, তার স্বতন্ত্র ব্যক্তিত্ব, তার নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা। কিন্তু একজন শিল্পীকে স্মরণ করার সবচেয়ে সুন্দর উপায় শুধু তাঁকে নিয়ে কাঁদা নয়, তার সৃষ্টি এবং তার স্বপ্নকে বাঁচিয়ে রাখা। তো শ্রোতা বন্ধু, আজ সুরের আকাশের পর্বে হোক জুবিন গর্গকে নিয়ে শুরু, ঠিক না? তো একজন শ্রোতা বন্ধু ফোনে ফোন করছেন, কিন্তু এই মুহূর্তে জুবিন গর্গকে নিয়ে হচ্ছে কথা, তার একটা গান না শোনালে কি হয় বলুন। চলুন, হোক তারই একটি গান দিয়ে শুরু আজকের এই আসর।

0: শ্রোতাবন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর আরজে চিন্ময়ের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুরের আকাশে পর্বে। নমস্কার শ্রোতাবন্ধু, কে রয়েছেন, কে বলছেন?
1: আমি কুমারগঞ্জ থেকে বলছি দাস।
0: আপনি কি আমাদের অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে?
1: এই মুহূর্তে শুনছি না দাদা ভাই, আমি তো ফোন করছি।
0: আচ্ছা, না আপনি তো ফোন করছেন, ঠিক আছে, আমি তো গানের মাঝখানে ফোনটা নিতে পারি না। না হ্যাঁ, তাই তাই বললাম কি, আপনি কি শুনছেন অনুষ্ঠান?
1: হ্যাঁ, ফোন করে করে শোনা যায় না।
0: ও, আপনি ফোনেই শোনেন তাহলে, ঠিক আছে, বলুন আপনার অনুরোধ কি।
1: অনুরোধ হলো দাদা ভাই, সানাই ছবি।
0: হ্যাঁ, সানাই ছবি, না এই গানটা এই মুহূর্তে শোনানো যাবে না, কারণ হচ্ছে সুরের আকাশের পর্বটা শুধু হিন্দি গানের জন্য। এই কারণেই জিজ্ঞাসা করলাম, আপনি তো শোনেনই না অনুষ্ঠান, শুনুন আগে তারপর ফোন করুন। তো শ্রোতা বন্ধু, সুরের আকাশের পর্বে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন এই মুহূর্তে, আর আজ শুরু করেছিলাম আমাদের জুবিন গার্গকে নিয়ে, কারণ তাঁর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। আর এইভাবে গান দিলে আমি কীভাবে বুঝব, ছবি তুলে ছবির গান দিয়ে দিয়েছেন একজন লালন ঘরানি, তো এভাবে নেওয়া যায় না, খুব অসুবিধে হয়। যাই হোক, শোনাবো আপনার পছন্দের গান, একটু অপেক্ষা করতে হবে। নমস্কার।

0: আর কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন?
1: আমি
0: না, আপনার কথা শোনা যাচ্ছে না একদম। লালনবাবু, আপনি দয়া করে লিখে পাঠাবেন কি গান শুনতে চান, ওভাবে ছবি তুলে পাঠাবেন না। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ দাদা, আমি সুমন বলছি নিমসংঘ থেকে।
0: সুমনবাবু, কি গান শোনাবো বলুন।
1: হ্যাঁ দাদা, শুভ দুপুর।
0: শুভ দুপুর।
1: হ্যাঁ, জুবিন কটকের
0: হুম,
1: বিগ বস থেকে যে কোনো একটা গান শুনে দিই।
0: না, গানটা বলতে হবে একদম, না হলে আমি গান বের করব কি করে।
1: একটা শুনিয়ে দেন, মুভির যে কোনো একটা গান শুনিয়ে দেন।
0: বিগ বস?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, বিগ বস টিপলেই তো সেই বিগ বস ওই রিয়েলিটি শো চলে আসে, বুঝলেন না? তাই আমি গানটার কথা বললাম।
1: আগে ঠিক আছে, আপনার পছন্দ হতো শুনিয়ে দিয়ে একটা
0: বিগ বস,
1: শক্তি গান,
0: বিগ বস ছবির কোন গান?
1: যে কোনো একটা গান শুনিয়ে দিলেই হবে, সবটি গান একটু ভালো লাগে দাদা।
0: আচ্ছা, অপেক্ষা করুন।
1: ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, নমস্কার। তো সুমনবাবু এই মুহূর্তে ফোন করে জানালেন বিগ বস ছবির কোনো গান জুবিন গর্গের কণ্ঠে অবশ্যই শোনাবো, সে একটু অপেক্ষা করতে হবে, অনেকগুলো রিকোয়েস্ট রয়েছে। আরেকজন জম্পুই জলা থেকে, বিশু রায় বাবু, আপনিও গানের রিকোয়েস্টটা ঠিক করে পাঠাবেন, কি গান বুঝতে পারিনি আমি সত্যি। তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে, শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে।

শ্রোতা বন্ধু, আমাদের ফোনের সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাক্টিভ রয়েছে এবং সেখানে শ্রোতা বন্ধুরা ফোন করে মেসেজ করে জানাচ্ছেন একজন টাকার জলা থেকে কণিকা দেববর্মা, তিনি রিকোয়েস্ট করেছেন এই গানটির জন্য, আপনার জন্য এই গানটি, জানে ভালো যারা মোড়কে দেখো মুঝে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার স্যার।
0: কে বলছেন?
1: এলাকাটি থেকে বিরজাস হইতেছি স্যার।
0: বলুন।
1: আমি জানতে চাই কিশোর কুমারের গাওয়া আর নেওয়ালা পান জানেওয়ালা হে গান শুনতে চাই স্যার।
0: ব্রিজেশ আনে কিশোর কুমারের আনেওয়ালা পাল।
1: স্যার
0: ঠিক আছে, শুনিয়ে দেব, একটু অপেক্ষা করবেন। ধন্যবাদ ফোন করার জন্যে। তো শ্রোতা বন্ধু, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত টিউন করে আছেন, আর এই মুহূর্তে আপনার প্রিয় অনুষ্ঠান সুরের আকাশের পর্বে রয়েছেন। আপনার প্রিয় গান শুনতে হলে ফোন করতে হবে 2326253, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? হ্যাঁ বলুন অবনীবাবু। বেতাব থেকে কোন গান? ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। এই মুহূর্তে যে গানটি শোনালাম, লালন ঘরামি হাওড়া থেকে তিনি রিকোয়েস্ট করেছিলেন, তার পছন্দের গানটি শোনালাম। আর এবার যে গানটি শোনাচ্ছি, টাকারজলা থেকে বিধানবাবু অনুরোধ করেছেন এই গানটি শোনার জন্য, মোহাম্মদ রফির কণ্ঠে আপনার জন্য এই গানটি, আয়ে দিন বাহারকে ছবি থেকে।

0: শ্রোতা বন্ধু, এই সুন্দর দুপুরে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত টিউন করে, আর আপনার পছন্দের অনুষ্ঠান সুরের আকাশে তে রয়েছেন, হিন্দি ছবির গানগুলো শুনছেন, আপনার পছন্দের গানগুলো শুনছেন। আমাদের অনেকগুলো গানের অনুরোধ রয়েছে, শোনাবো একে একে। নমস্কার, কে রয়েছেন, কে বলছেন? বলুন।
1: আমি সুমন মুড়ি বলছি, গুলাগড়ি থেকে।
0: হ্যাঁ বলুন, আপনার তো সম্ভবত একটা মেসেজও পেয়েছি।
1: নাম গুম জায়গা ছবি থেকে, কবি ইয়ে না পুছে না। এই গানটা শুনতে চাই।
0: আপনার তো একটা মেসেজও পেয়েছি, আমি তো শোনাতাম গানটা আপনার। ধন্যবাদ, অবশ্যই শোনাবো সুমনবাবু আপনার পছন্দের গান। তো ব্যাকুল হবেন না, কারণ অনেক শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা ফোন করছেন, মেসেজ করছেন। শোনাচ্ছি সবার গানই, শোনাবো, অবশ্যই শোনাবো।

0: নমস্কার, কে রয়েছেন? না, একদমই বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার ফোন করবেন, ফোনটি কেটে। হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছি।
0: না, শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ভীষণ ডিস্টার্ব করছে আপনার লাইন। নমস্কার, কে বলছেন? হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? একটু জোরে বলতে হবে।
2: আমি কোয়াটাকে ব্রিজেস দেবর্মা বলছি।
0: ব্রিজেস বাবু বলুন। কি ছবি বোঝা যাচ্ছে না? কোন গানটা? না, কেটে গেল ফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: নমস্কার দাদা।
0: হুম,
3: আমি দেনিস দেবর্মা বলছি, সিঙ্গার সাংকলা থেকে।
0: ব্রিজেস
3: দেনি দেবর্মা?
0: ডেনি।
3: বাংলা গান শুনতে পারবো না? বাংলা
0: না, এটা তো হিন্দি ছবির গানের অনুষ্ঠান, তাই
3: হিন্দি হলে ও মহারাত্রি একটা গান শুনবা।
0: কোন গানটা?
3: ও এক আশ কভি, এই গানটা।
0: এক আশ কভি,
3: হ্যাঁ এই গানটা দাদা।
0: কোন ছবি? মহারাজ?
3: মহারা মহারা
0: মহারা, আচ্ছা ঠিক আছে, শোনাও, শুনতে থাকুন, শোনাবো অবশ্যই।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার সিংহদা,
0: কে বলছেন?
1: আমি রামচন্দ্রতে অখিল দেব বলছি।
0: অখিল দেব বলুন।
1: আচ্ছা, আমি গান শুনবো। হিম্মতওয়ালা বইয়ের থেকে যে কোনো একটা গান দিয়ে দিয়ে
0: না মা, আপনি গানটা বলতে হবে।
1: টাকি টাকি টাকি রে গানটা।
0: আচ্ছা, টাকি টাকি টাকি রে, শুনতে থাকুন, শোনাবো অবশ্যই, একটু অপেক্ষা করতে হবে। সেই পুরনো হিম্মতওয়ালা, কারণ হিম্মতওয়ালা বললেই হবে না। হিম্মতওয়ালা জিতেন্দ্র করেছেন অভিনয়, আবার অজয় দেবগুনও করেছেন, তাই বলতে হবে। নমস্কার। হ্যাঁ সুমনবাবু বলুন। একটু জোরে বলতে হবে। কোন গানটা? অবশ্যই অবশ্যই অবশ্যই শুনতে থাকুন। তো শ্রোতা বন্ধু, এভাবেই আপনার পছন্দের গানগুলো শুনতে হলে আপনাকে ফোন করতে হবে 2326253 এই নম্বরে, অথবা আমাকে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। শোনাবো আপনার পছন্দের গান। নমস্কার, কে রয়েছেন, কে বলছেন?
2: আমি রামনগর থেকে রাজু।
0: হ্যাঁ রাজু বলুন।
2: গান শুনবেন ছবির নাম হচ্ছে কর। গানটা হচ্ছে মেরি উমর কে নওজবান।
0: আপনার বয়সের নজওয়ানদের নাকি?
2: হ্যাঁ
0: ঠিক আছে। ক্যা তুমনে কভি কিসি সে প্যার কিয়া। ঠিক আছে, ভালো থাকবেন আপনি, শুনতে থাকুন। তো ড্যানি, তোমার পছন্দের এই গানটি এবার, আকাশ কভি এসা ভি হো কে সিনেমে দো দিল হো, শুনতে থাকুন।

0: নমস্কার নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার দাদা।
0: কে বলছেন?
1: আমি শম্ভুদেবর্মা।
0: শম্ভুদেবর্মা বলুন।
1: ক্রিস্ত্রি থেকে দিল তু হে বাতা এক গানটা,
0: ঠিক আছে,
1: জবিনগর আর আলিশা সলাই,
0: ঠিক আছে শোনাবো, একটু অপেক্ষা করতে হবে।

শ্রোতা আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। এবার ঘড়িবাবু জানাচ্ছে সময় হলো সংবাদ শিরোনামের। সংবাদ শিরোনামের পর আবারও ফিরে আসব আপনার পছন্দের অনুষ্ঠান সুরের আকাশে নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবকদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। শ্রী মোদী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার যুবকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত করার উপর ধারাবাহিকভাবে মনোযোগ দিয়েছে। তিনি বলেন, দেশের যুবকদের শিক্ষা ও দক্ষতা যাতে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারে তা নিশ্চিত করাও সরকারের একটি প্রচেষ্টা। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার বেসরকারি খাতেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে। তিনি বলেন, এই লক্ষ্যেই প্রায় 1,00,000 কোটি টাকার ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামী 22 ও 23 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট কর্মী এবং ভিলেজ কমিটি নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট সমস্ত কর্মীরা ইলেকশন ডিউটি ভোট দেবেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানানো হয়েছে। এদিকে কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, ভিলেজ কমিটির নির্বাচনের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দলের সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী করা এবং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য দলের প্রস্তুতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয় বলে তিনি জানান। শুনলেন সংবাদ শিরোনাম।

টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মজ্জান্ত। আর এই মুহূর্তে সুরের আকাশের পর্ব নিয়ে আবারও রয়েছে আমি আরজে চিন্ময়। আপনাদের পছন্দের গান শোনাতে বসেছি আমি, আর আপনার পছন্দের গান শুনতে হলে ফোন করুন 2326253 এই নাম্বারে। তো এবারের গানটি শুনতে চেয়েছেন শম্ভুবাবু, আপনার পছন্দের গান রইল ক্রিশ 3 থেকে।

0: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন?
0: নমস্কার দাদা ভাই, আমি বীরভূম, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হুম, বলুন।
0: হ্যাঁ, আমাকে রিয়ানি আর গান শোনাবেন? জীবন খাতার
1: না এই গানটা মাফ করবেন, শোনাতে পারবো না। সুরের আকাশে কেবল হিন্দি, হিন্দি গানের জন্য
0: আজকে হিন্দি গান শোনাবেন?
1: হুম হুম,
0: হ্যাঁ, তাহলে শাম তেরি বংশি পুকারে রাধা নাম, রাধা কবি শাম হতো মেরা কবি শাম,
1: আরতি মুখোপাধ্যায় সম্ভবত।
0: ভালো থাকবেন, নমস্কার নেবেন,
1: ধন্যবাদ ফোন করবেন।
0: ধন্যবাদ,
1: শোনাবো অবশ্যই, একটু অপেক্ষা করতে হবে, আরো অনুরোধ যে রয়েছে আমাদের। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম।
1: বলুন।
2: ছবির নাম ইশারা।
1: আচ্ছা,
2: গানের লাইন হইলো দিলে বেকারার সাহে,
1: দিল ইয়ে বেকারার সাহে,
2: না না দিলে বেকারার সাহে,
1: দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: ধন্যবাদ
1: ধন্যবাদ, শুনতে থাকুন শুনতে থাকুন, অবশ্যই শোনাবো। মঞ্চালি ছবির গম কা ফসানা হো গায়া আচ্ছা গানটা শুনতে চেয়েছেন আমাদের একজন শ্রোতা বন্ধু মিষ্টি, শোনাবো। আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো, কে বলছেন? নমস্কার,
3: আমি প্রতিমা বলছি।
1: বলুন প্রতিমা।
3: আমি রোটি রোটি ছবি থেকে শুনতে চাই।
1: হুম,
3: ইয়ার হামারে বাত শুনো।
1: রোটি ছবি থেকে ইয়ার হামারে বাত শুনো। ঠিক আছে, শুনতে থাকুন। শ্রোতা বন্ধু, এবার পরপর দুটি গান শুনবো, অনুরোধ রইবে আপনাদের প্রতি, গানের মাঝখানে ফোন করলে কিন্তু আমি ফোন নিতে পারবো না, রাগ করতে পারবেন না সেক্ষেত্রে।
4: যাওয়া হায় গম কা ফসানা বন গয়া আচ্ছা,
5: আচ্ছা জি,
4: এক বহানা বন গয়া আচ্ছা,
5: আচ্ছা,

माधव, मेरा मुझे माफ कर दो मेरा।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, সুদীপ বলছি।
0: সুদীপ বাবু কোথা থেকে?
1: সুদীপ না, প্রদীপ।
0: আচ্ছা বলুন।
1: ভবনগর থেকে
0: বলুন।
1: হ্যাঁ, ছবি কবি আজ নবী থি।
0: হুম,
1: টাইটেল সংটা শুনবো।
0: কবি আজ নবী
1: কি?
0: অবশ্যই শোনাচ্ছি, একটু অপেক্ষা করুন।
1: ঠিক আছে, ঠিক আছে।
0: শ্রোতা বন্ধু, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত টিউন করে আছেন, আর আপনার পছন্দের অনুষ্ঠান সুরের আকাশে নিয়ে আমি আর যে চিন্ময় রয়েছি, কিন্তু থাকবো কিন্তু সন্ধে 5টা অবধি। তারপরেই শুরু হয়ে যাবে আজকের সিকান্দার, সরাসরি প্রশ্নোত্তরের পালা, কুইজের অনুষ্ঠান। আজকের সিকান্দারের প্রসঙ্গ নানাবিধ, অর্থাৎ বিভিন্ন রকমের প্রশ্নমালা নিয়ে আজ বসেছি। আজকের সিকান্দার পর্বে হবে কথা 5টা থেকে। এবার শুনতে থাকুন সুরের আকাশে। আর সুরের আকাশের এবারের গানটি শুনতে চেয়েছেন প্রতিমা দেবী, আপনার জন্য এই গানটি।

0: নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
1: নমস্কার জিনময় স্যার,
0: বলুন।
1: আমি আগরতলা থেকে মানস সুদ্রদে বলছিলাম।
0: মানসবাবু বলুন।
1: আমি একটি হিন্দি গান শুনতে চাই।
0: কোন গানটা?
1: মেরা দিন দিয়া চুড়ি দর্পণ আচ্ছা নহি লাগতা, না হবে?
0: না,
1: তাহলে আপনার পছন্দের একটি গান শুনিয়ে দেবেন।
0: ঠিক আছে। এই গানটির অনুরোধ উনি প্রায়ই জানান, কিন্তু এই গানটি পাওয়া যায় না। যাই হোক, এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, না, কেটে গেল। শ্রোতা বন্ধু আরেকবার চেষ্টা করবেন। হ্যালো, কে বলছেন? শ্রোতা বন্ধু আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে সুরের আকাশে পর্বে আমি আর জে চিন্ময়। নমস্কার, কে রয়েছেন, কে বলছেন?
2: নমস্কার স্যার।
0: নমস্কার,
2: আমি গৌতম দেবরমা বলছি স্যার।
0: বলুন।
2: গান শুনে পড়বো স্যার?
0: কি গান?
2: বাংলা গান, ওই দালাল?
0: না, বাংলা গান না, হিন্দি গান শুনতে হবে।
2: দালাল বাংলা,
0: হিন্দি গান বলতে হবে।
2: হিন্দি আছে স্যার, বাংলা আছে। মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন? মিঠুন চক্রবর্তী।
0: আমি আজকে সুরের আকাশের প্রথমে বলেছি যে সুরের আকাশের অনুষ্ঠানটা কিন্তু বাংলা গানের আসর নয়, হিন্দি গানের আসর। ধন্যবাদ ফোন করার জন্য। তো শ্রোতা বন্ধু, এবার একটা গান শোনাবো, কভি আজনবি থে ছবি থেকে, 1985 সালের এই ছবি। এই ছবির একটা বিশেষত্ব রয়েছে, এই ছবিতে অভিনয় করেছেন মূল অভিনেতা যিনি, তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল, 1983 বিশ্বকাপ জয়ের স্কোয়াডের একজন ক্রিকেটার ছিলেন তিনি। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
3: আমি
0: হ্যাঁ সানি, কি গান শোনাবো? একটু জোরে বলতে হবে, গানটি বুঝতে পারিনি। হ্যাঁ, গানটি কি?
3: গানটা যে কোনো একটা শুনিয়ে দাও।
0: আচ্ছা, থ্যাংক ইউ।

0: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন?
0: হ্যাঁ নমস্কার দাদা।
1: কে বলছেন?
0: আমি আমি লেম্বুছড়া থেকে বিজয়া দেবরমা।
1: বলুন।
0: প্রেম রতন ছবি থেকে ওই জলতে দিয়ে শঙ্কা একটু শুনে দাও দাদা।
1: জলতে
0: দিয়ে,
1: ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি মানসী বলছিলাম।
1: হ্যাঁ,
2: একটা গান শুনিয়ে দিবেন।
1: বলুন।
2: ছালো ছবি থেকে। হ্যালো। ছালো ছবি থেকে। ফুলের ছবি থেকে।
1: আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে কে ফোন করতে বললো? ওনাকে বলো ফোন করতে, ঠিক আছে?
2: বাবা।
1: হ্যাঁ, ওনাকে বলো ফোন করতে। শোলে ছবি থেকে কোন গানটা ঠিক করে বলো।
2: হে দূর সাথী।
1: হে দূর সাথী। আচ্ছা, ঠিক আছে, যদি পাই অবশ্যই শোনাবো, শুনিয়ে দেবো।
2: ঠিক আছে।
1: শোলে ছবির এই গান আমি শুনিনি অন্তত, যাই হোক, দেখবো।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে ঘুরে বাবু জানাচ্ছে থামতে হবে, কেবলমাত্র আর একটি গানের অনুরোধ আমি নিতে পারবো। কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, কে বলছেন? সম্ভবত আপনার মোবাইল নেটওয়ার্কটা ঠিক নেই, তাই কথা কেটে কেটে আসছে, আরেকবার চেষ্টা করবেন ফোনে। নমস্কার, ভারতী দেবী, কোথা থেকে? আচ্ছা, একটু জোরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোন গান
1: বলুন? সপ্তম শিবম সুন্দরম থেকে জসুমতি বাইয়া এই গানটা শুনেছি।
0: ঠিক আছে, শুনতে থাকুন। আপনার এই গানটি দিয়েই হবে আজকের সুরের আকাশের পর্ব শেষ করব। ধন্যবাদ ফোন করার জন্য। তো শ্রোতা বন্ধু, এবার পরপর দুটি গান এবং শেষ করব আজকের সুরের আকাশে। টিউন করে থাকুন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। এরপরেই শুরু হচ্ছে আজকের

শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন। ভালো থাকতেই হবে, এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা বিকেল, আর এত মধুর সব আপনার পছন্দের গান শোনালাম। কিন্তু এবার যে অন্য অনুষ্ঠান, এবার যে আজকের সেকেন্ডার কুইজের আসর, আর কুইজের আসরে আবারও বলে দিচ্ছি একটা নিয়ম কিন্তু রয়েছে। সেই নিয়মটা হলো, আপনি যদি সঠিক উত্তর করেন তারপর পরপর আপনাকে আমি প্রশ্ন করে যাব, যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক উত্তর করতে থাকবেন। অর্থাৎ এই সরাসরি প্রশ্ন উত্তরে যিনি সবচেয়ে বেশি সঠিক প্রশ্নের উত্তর আজ দিতে পারবেন তিনিই হবেন আজকের সেকেন্ডার। আর দেড় ঘন্টার এই অনুষ্ঠান, আজকের বিষয় হচ্ছে নানাবিধ। শ্রোতা বন্ধুরা, টিউন করে আছেন FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টজ, আমি আরজে চিন্ময়। আজকের এই কুইজ অনুষ্ঠানটি একটু অন্যরকম, কারণ আজ আমরা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কিন্তু কথা বলছি না। আজ আমাদের সঙ্গে থাকবে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, ভূগোল, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, পরিবেশ, খাবার, ভারতবর্ষ, উত্তর পূর্ব ভারত, এমন অনেক কিছু অজানা তথ্য যেগুলো হয়তো আমাদের প্রতিদিন জীবনের আশেপাশেই রয়েছে, অথচ আমরা অনেক সময় সেগুলো খেয়ালই করি না। এই নানা বিষয়, নানা তথ্য আর নানা কৌতূহলের সমাহার নিয়েই কিন্তু আজকের কুইজ। কখনো চলে যাব একটু ইতিহাসের দিকে, কখনো আবার পৌঁছে যাব মহাকাশে, আবার কখনো কথা বলবো বই সাহিত্য নিয়ে, আবার কখনো জানবো আমাদের চারপাশের প্রকৃতি সম্পর্কে। চলুন আজকের এই দেড় ঘন্টা আপনারা আমার সাথে থাকুন, কারণ জ্ঞানের পৃথিবীতে সবচেয়ে সুন্দর ব্যাপারটি হলো জানার কোনো শেষ নেই। তো শ্রোতা বন্ধু, ফোন নিয়ে প্রস্তুত আশা করি, 2326253 আমাদের ফোন নাম্বার। চলুন প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে আমাদের মানব সভ্যতার একটু ইতিহাসের দিকে যদি যাই, তো অশোকের শিলালিপি পাঠোদ্ধারের ক্ষেত্রে, ভালো করে শুনবেন, অশোকের শিলালিপি পাঠোদ্ধারের ক্ষেত্রে 1837 সালে কোন পণ্ডিতের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ? বলতে হবে আপনাকে, প্রশ্নটা ছুড়ে দিলাম আপনাদের দিকে। 2326253 ফোন নাম্বার আমাদের, ফোনের অপেক্ষায় রইলাম, ততক্ষণ চলুন একটা না হয় সুন্দর গান হয়ে যায়।

0: নমস্কার
1: নমস্কার,
0: নমস্কার, বলুন।
1: আমি আমতলি থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
0: বলুন শঙ্করবাবু, কেমন আছেন?
1: জ্যাম চিনছে?
0: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো, আপনি ভালো তো?
0: ভালো ভালো, বলুন উত্তরটা। জেমস প্রিন্সেস বললেন,
1: জ্যাম প্রিন্সেপ,
0: প্রিন্সেপ, আর এটার কোনো বিশেষত্ব রয়েছে কি?
1: বিশেষত্ব বলতে এটা ব্রাহ্মী ভাষায় লেখা।
0: আচ্ছা, ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন, সঠিক উত্তর করলেন। জেমস প্রিন্সেস এবং প্রিন্সেস ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন, যার ফলে অশোকের শিলালিপি বোঝার পথ খুলে যায়। সঠিক উত্তর। এবার পরপর আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যতক্ষণ আপনি, যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক উত্তর করতে থাকবেন, নানাবিধ নিয়ে প্রশ্নের উত্তর। আর সময় 5 সেকেন্ড সর্বোচ্চ আপনাকে দেওয়া যাবে প্রশ্ন করার পর। প্রশ্ন আমি দ্বিতীয়বার রিপিট করব না, মানে দ্বিতীয়বার বলবো না। তো এর পরের প্রশ্নটা আরেকটু সহজ প্রশ্ন, প্রাচীন ভারতের কোন বিশ্ববিদ্যালয় গুপ্তোত্তর যুগে আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিল?
1: নালন্দা বিশ্ববিদ্যালয়।
0: একদম সঠিক, নালন্দা। চীন, কোরিয়া, তিব্বত সহ বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে আসতেন। আর সিন্ধু সভ্যতার কোন প্রত্নস্থলটি প্রাচীন জল ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে বিখ্যাত? এটা গুজরাটের একটা অংশ, আমি বলে দিলাম, ক্লু দিলাম একটু আপনাকে। জল ব্যবস্থাপনার একটা বিশেষভাবে, সিন্ধু সভ্যতার সেই সময়ের যে আমরা মানে মাটি খুঁড়ে যে সভ্যতার আবিষ্কার হয়, সেখানে কিন্তু দেখা গেছে আমাদের আধুনিক জীবনের অনেক বিশেষত্ব এখানে ছিল সেই সময়ের। তো উত্তরটা পারবেন না আশা করি, নাকি?
1: না,
0: ঠিক আছে, আমি প্রশ্নটা তাহলে রাখলাম অন্যদের সবার জন্য, আপনার ফোনটা কাটলাম। মাত্র 2টি প্রশ্নের সঠিক উত্তর করলেন, দেখা যাক এরপর আবারও আসবেন আশা করি। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য প্রশ্নটি আবারও বলছি, সিন্ধু সভ্যতার কোন প্রত্নস্থলটি প্রাচীন জল ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে বিখ্যাত?

স্থানটির বিশেষভাবে বিখ্যাত কেন বলুন?

0: নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যালো, আপনি জোরে বলতে হবে, আপনার কথা একদমই শুনতে পাচ্ছি না।
1: প্রথম প্রশ্নের উত্তর কি হয়ে গেছে?
0: হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আপনি কি পরের প্রশ্নের উত্তরটা দেবেন? না, আপনি শুনতে থাকুন, প্রশ্ন হয়ে গেছে। এরপরের প্রশ্ন করেছি, সিন্ধু সভ্যতার কোন প্রত্নস্থলটি প্রাচীন জল ব্যবস্থার জন্য বিশেষভাবে বিখ্যাত? হ্যালো,
1: হ্যালো, এই প্রশ্নের উত্তর আমার জানান।
0: ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। তো শ্রোতা বন্ধু, প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। এই প্রশ্নের উত্তর, সিন্ধু সভ্যতার ধোলাভিরা এই প্রত্নস্থলটি প্রাচীন জল ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে বিখ্যাত, আর গুজরাটের ধোলাভিরায় উন্নত জলাধার ও সংরক্ষণ ব্যবস্থাপনার একটা নিদর্শন পাওয়া যায়। তো শ্রোতা বন্ধু, এবারের প্রশ্ন একটু ইতিহাসের সাহিত্য নিয়ে। রাজরঙ্গিণী এই গ্রন্থটি কোন অঞ্চলের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, ভারতের কোন অংশের, কি বলবেন? নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? হ্যালো হ্যালো। তো শ্রোতা বন্ধু, রাজরঙ্গিণী এই গ্রন্থটি কোন অঞ্চলের ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস, কে বলবেন? নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
2: আচ্ছা, রাজরঙ্গিণী না রাজতরঙ্গিণী?
0: রাজতরঙ্গিণী,
2: এটা কাশ্মীরের ইতিহাসের সঙ্গে
0: একদম একদম সঠিক উত্তর। এবং কোন শতকের এই গ্রন্থ বলতে পারবেন?
2: প্রাচীন ও মধ্যযুগীয়,
0: প্রায় দ্বাদশ শতকের কথা।
2: দ্বাদশ শতকের হতে পারে।
0: ঠিক আছে ঠিক আছে, একদম সঠিক উত্তর। আচ্ছা, এবার একটু অন্য রকমের প্রশ্ন চলে যাই, ঠিক আছে?
2: হ্যাঁ,
0: এবার বলুন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদকে বিআর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন? এবং এই অনুচ্ছেদে কি বলা হয়েছে মোটামুটি?
2: সম্ভবত 32 নম্বর হবে।
0: 32 নম্বর, 32 নম্বর কি বলেছে? কারণ এই
2: এটা ঠিক
0: না, এই ধারাটা বলতে হবে। ঠিক আছে, এটা ছাড়লাম আপনার জন্য। এটি মৌলিক অধিকার রক্ষার কথা বলা হচ্ছে এই অনুচ্ছেদে, এবং এর জন্য সুপ্রিম কোর্টে অবধি যাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের। ঠিক আছে,
2: ধন্যবাদ।
0: এরপরের প্রশ্ন করছি আপনাকে সরাসরি, কেশববাবু, আরে মাফ করবেন, শঙ্করবাবু। এবার একটু মানব শরীরের বিজ্ঞানের দিকে যাই একটু। বলতে হবে আপনাকে, মানব দেহে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমের সংখ্যা কটি? 5 সেকেন্ড সময়, বেশি সময় নেই কিন্তু। 5 সেকেন্ডের মধ্যে উত্তর না দিতে পারলে আমি ফোন কেটে দেবো।
2: জানা নেই,
0: ধন্যবাদ। তো একদম সহজ প্রশ্ন, মানব দেহে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমের সংখ্যা কত এবং কি কি বলতে হবে আপনাকে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
3: আমি সত্যজিৎ বলছি।
0: তো আপনার নামটা প্রথম বলবেন না।
3: হ্যাঁ স্যার, আমার নাম

0: সত্যজিৎ পাল।
1: সত্যজিৎ পাল কোথা থেকে?
0: আগরতলা থেকে।
1: আগরতলা থেকে। তো সঠিক উত্তর করলেন। এবার দ্বিতীয় প্রশ্নে যাব, ঠিক আছে?
0: ঠিক আছে।
1: দ্বিতীয় প্রশ্নে, সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কি? সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে বড় ভুলে গেছেন, ঠিক আছে, ধন্যবাদ। প্রশ্নটা রইল আপনাদের জন্য শ্রোতা বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাকটেরিয়া। হ্যাঁ, এখন মুঠোফোনের যুগ, মুঠোফোনে টিপলেই পেয়ে যাবেন আশা করি। তো যাই হোক, সরাসরি প্রশ্নে মজাটা বেশি। কে বলছেন?
2: আমি শঙ্কর চৌধুরী।
1: বলুন।
2: মানে ব্যক্তি একটার নাম টিউমার গরিটা ম্যাগনিটিকা,
1: এটা কিসের ব্যাকটেরিয়া? আমার কাছে যে তথ্যটা রয়েছে বা যে বই থেকে আমি প্রশ্ন করছি সেটা অনুযায়ী উত্তরটা ঠিক নয়। ধন্যবাদ ফোন করার জন্য। সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস বুটস চিক্রি। এটা আমার যে তথ্যাবলীর যে বই রয়েছে যেখান থেকে আমি প্রশ্ন করছি সেখানে দেওয়া। তো শ্রোতা বন্ধু, এবার আপনার জন্য আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে শুষ্ক বরফকে কি বলা হয়, কি নামে জানি শুষ্ক বরফকে, তার বৈজ্ঞানিক নামটাই বা কি, কি বলবেন? চলুন, একটা প্রশ্ন দিলাম আপনাদের জন্য, ফোনের অপেক্ষায় রইলাম, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপও করতে পারেন।

0: আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: This November, Maruti Suzuki presents Pragati Ka Tyohar. It's the moment India upgrades from two wheels to four. Because your first car isn't just an upgrade, it's pride, comfort and safety for your family. Now get select Maruti Suzuki cars at special starting prices, starting rupees 3.07 lakhs, with easy EMIs and low down payments. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series, 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
1: Get attractive offers up to ₹45,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to ₹30,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
5: ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। তো শ্রোতাবন্ধু একটা প্রশ্ন ছিল, রেখেছিলাম যে শুষ্ক বরফকে কী বলা হয়। উত্তরটা আমি বলছি, হিমায়িত কার্বন ডাইঅক্সাইড। একজন শ্রোতাবন্ধু যদিও উত্তর করেছেন কঠিন কার্বন ডাইঅক্সাইড, শঙ্কর চৌধুরী। আপনার প্রশ্নটা নিলাম উত্তরটা। তো এরপরের প্রশ্ন করছি শ্রোতা বন্ধু আপনাদের, সাধারণ লোহা থেকে ইস্পাত ভিন্ন হওয়ার কারণ কি? মূলত কি কারণে লোহা আর ইস্পাত ভিন্ন? একটা বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন, তারপর অন্যান্য দিকেও যাব। বিভিন্ন দিকের প্রশ্ন নিয়ে কিন্তু আজ বসেছি, নানাবিধ এই প্রশ্নের মালা নিয়ে আজকের সিকান্দারে। তো শ্রোতা বন্ধু টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, আরও কত কী তো থাকবেই, সব কিছু নিয়েই আজকের এই কুইজ। সঙ্গে অবশ্যই থাকবে কিছু গান।

শ্রোতা বন্ধু প্রশ্ন রেখেছিলাম, উত্তর এখনো পেলাম না। কি কারণে লোহা আর ইস্পাত ভিন্ন হয়, প্রশ্ন ছিল। চলুন এবার আরেকটি প্রশ্ন আপনাদের জন্য। জিডিপি আর জিএনপি পার্থক্য কি, মূল পার্থক্য কোন জায়গায়? জিডিপি আর জিএনপি বলুন। 2326253 আমাদের নাম্বার, উত্তর করুন।

0: শ্রোতা বন্ধু, আপনি রয়েছেন আজকের সিকান্দার পর্বে। আজকে কি প্রশ্ন বেশি কঠিন হয়ে যাচ্ছে? নানাবিধ প্রশ্ন করছে নানান দিক থেকে। আর এই মুহূর্তে যে প্রশ্নটি আপনাদের জন্য ছিল, সে প্রশ্নটার উত্তর কিন্তু পেলাম না। এত সহজ প্রশ্ন, জিডিপি আর জিএনপির মূল পার্থক্যটা কেউ বলতে পারলেন না? নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী, আমতলী থেকে।
0: বলুন বলুন।
1: জিডিপি বলতে তো বোঝায় আপনার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট,
0: মানে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত করা,
1: ভৌগোলিক সীমানার ভেতর উৎপাদিত পণ্য সেবা। জিএনপি বলতে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ দেশের নাগরিকদের উৎপাদিত পণ্য ও সেবার মূল্য, এরকম।
0: একদম একদম।
1: প্রথমটা সীমানা ভিত্তিক, দ্বিতীয়টা নাগরিক বা মালিকানা ভিত্তিক, নাগরিকত্ব বা মালিকানা ভিত্তিক।
0: একদম একদম সঠিক।
1: দ্বিতীয়টা থেকে দেশের বাইরের বিদেশিদের আয় বাদ দেওয়া যায়
0: জিএনপি থেকে। একদম সঠিক।
1: আজকের আজকের প্রশ্নগুলি খুব কঠিন,
0: নানাবিধ প্রশ্ন, তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম প্রশ্ন ছুটছি আমি। আপনারা তো পারেন, আমি জানি, এই তো পারলেন, তো সঠিক উত্তর তো করলেন। এবার
1: একটু সবাই দিতে পারবে,
0: সবাই দিতে পারবে না, সহজে করছি তাহলে। বলুন, সহজ করছি। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
1: মানুষ সম্ভবত তামার ব্যবহার।
0: তামার ব্যবহার, একদম সঠিক।

0: দুটি উত্তর পারলেন। এবার বলুন, বিশ্বের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা কোনটি?
1: বিশ্বের কাছে ফুটবল প্রতিযোগিতা অর্থাৎ আপনার অলিম্পিক হবে
0: প্রাচীনতম?
1: প্রাচীনতম তাহলে তো আর বলতে পারছি না, অলিম্পিক থেকেই জানি আমি।
0: অলিম্পিক না, হ্যাঁ নামটা বলতে হবে, কাপটার নাম বলতে হবে।
1: তাহলে জুলেরি মে কাপ হতে পারে?
0: না না না না, আরো আগে
1: আর জানি না।
0: ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, থাকুন সঙ্গে সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ
0: শ্রোতা বন্ধু, দেখি এই উত্তরটা কার কাছ থেকে পাই। টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এবার আরেকটা প্রশ্ন করছি, এই প্রশ্নটা তো রইলই পাশে, আরেকটা প্রশ্ন করছি। কোন ফুলের বোটা নেই? হ্যাঁ বলুন।

0: এবার তো প্রশ্নটি সহজ ছিল, কিন্তু ফোন পেলাম না কেন বুঝতে পারলাম না। যাই হোক, তো প্রশ্ন করেছিলাম কোন ফুলের বোটা নেই, রজনীগন্ধা ফুল। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
1: বলা যায় হাতিশুরপুর।
0: হয়নি আর তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আজকের সিকান্দারে যারা প্রশ্নের উত্তর করছেন তাদেরকে তো ধন্যবাদ রইলই, এবং নতুন বন্ধুরা তাদেরকেও আমন্ত্রণ জানাবো যারা শুনছেন ফোন করার জন্য।

প্রশ্ন ছিল যে বিশ্বের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা কোনটি। তো অনেকেই শঙ্করবাবু বললেন অলিম্পিক্স, না অলিম্পিক্স না, তার অনেক আগে থেকে, অনেক আগে। তো অলিম্পিকের একটা ইতিহাস তো রয়েছেই। আমি উত্তরটা বলি এবার, এফএ কাপ। হ্যাঁ শ্রোতা বন্ধু, এফএ কাপ অর্থাৎ ফুটবল অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ কাপ, এটা শুরু হয় 1863 সালে। ইংল্যান্ডে এই প্রতিযোগিতা শুরু। তো এবারের প্রশ্ন, খেলাধুলা করলাম, একটু ইতিহাসের দিকেও গেলাম। তো ইতিহাসের, ভারতীয় ইতিহাসের থেকে এবার একটা প্রশ্ন, টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে কোন সন্ধি হয়েছিল 1792 সালে, বলুন। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন, কে বলছেন? হ্যালো, না, হ্যাঁ কে বলছেন? কে কে বলছেন? না, আপনি কেটে দিলেন ফোনটা, আবার চেষ্টা করবেন। টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে কোন সন্ধি হয়েছিল 1792 সালে?

0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি লীলা কর্মকার বলছি।
0: বলুন, কেমন আছেন?
1: নমস্কার। তো অ্যাংলো মাইশোর টিপু সুলতান আর ইংরেজদের সাথে
0: 1792, একটু একটুর জন্য ধন্যবাদ ফোন করার জন্য। আরেকজন শ্রোতা বন্ধু এসে গেছে। নমস্কার, কে রয়েছেন, কে বলছেন?
2: হ্যালো, আমি অর্প আহমেদ বলছি।
0: অর্প আহমেদ?
2: হ্যাঁ
0: হ্যাঁ, কোথা থেকে?
2: আমি কৈলাসহর থেকে বলছি।
0: কৈলাসহর থেকে? বলো, উত্তরটা জানো তুমি?
2: হ্যাঁ, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি।
0: একদম সঠিক উত্তর, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। তোমার নামটা আবার বলো, কি আহমেদ? তুমি নিয়মটা জানো তো? কোন ক্লাসে পড়ো?
2: আমি কলেজে পড়ি,
0: কলেজে
2: ফার্মাসিউটিক্যাল।
0: কোন কলেজ?
2: ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি।
0: ওহো, বাবা, দারুণ। তাহলে তো,
2: থ্যাংক ইউ।
0: তাহলে ফার্মাসিউটিক্যাল নিয়ে পড়ছো, তাই?
2: জি।
0: তো এবার তোমাকে নিয়ম অনুযায়ী তো আমাকে সরাসরি কিছু প্রশ্ন করতে হবে, যতক্ষণ তুমি সঠিক উত্তর করতে পারো, ঠিক আছে?
2: ঠিক আছে।
0: তো এবার ব্ল্যাক হোলের, ব্ল্যাক হোল শুনেছ? ব্ল্যাক হোল,
2: হ্যাঁ।
0: ব্ল্যাক হোলের ইভেন্ট হরিজন কি? আশা করি তুমি পারবে, এটা তোমার পারার কথা। ইভেন্ট হরিজন, জানা নেই? আচ্ছা, একটু কঠিন হয়ে গেল, তাই? ঠিক আছে, দেখি অন্য কেউ পারে কি না। ধন্যবাদ অর্পা, দারুণ একটা উত্তর করলে কিন্তু তুমি। দেখা যাক কে করতে পারবেন উত্তর, ব্ল্যাক হোলের ইভেন্ট হরিজন।

0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো আঙ্কেল, সরি সরি, আমি অল্পা আহমেদ বলছি।
0: হুম,
1: কোয়েশ্চনটা কি আরেকবার রিপিট করবেন আপনি?
0: না, আর রিপিট হবে না।

0: নমস্কার,
1: আমি লীলা কামকার
0: বলুন।
1: ঘটনা দিগন্ত,
0: হুম,
1: যেখানে আলো একদম ঢোকে না, ঘটনা দিগন্ত, দিগন্ত হারাই
0: অনেকটা সঠিক, সঠিক মানলাম, কারণ উত্তর অনুযায়ী এমন একটি সীমা যার ভেতর থেকে আলো সহ কোনো তথ্যই বাইরের পর্যবেক্ষকের কাছে বেরিয়ে আসতে পারে না, এটাই ইভেন্ট হরিজন, ব্ল্যাক হোলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার উত্তরটা আপনি একটু অন্যরকমভাবে বললেন, একদম সঠিক। হ্যাঁ, এবার কিন্তু একটু সরাসরি আপনাকে যে উত্তর করতে হবে আরও কিছু কঠিন কঠিন প্রশ্নের,

0: পারবেন? এই যে সুন্দরবন, সুন্দরবনের বাস্তুতন্ত্রে কোন ধরনের উদ্ভিদ বিশেষভাবে অভিযোজিত হয়?
1: ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ,
0: একদম, যে কারণে ওখানে ম্যানগ্রোভ জঙ্গল বলা হয় সেখানে।
1: হ্যাঁ, মাথাগুলো উপরে মানে সেই
0: হ্যাঁ
1: উঠিয়ে রাখে
0: হ্যাঁ
1: খাওয়ার জন্য, খাওয়া পাওয়ার জন্য।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। আরেকটা সহজ প্রশ্ন, আরণ্যক উপন্যাসের লেখক কে?
1: আরণ্যক তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
0: আর বিষাদ সিন্ধু কার রচনা?
1: না এটা বলতে পারবো না,
0: বিষাদ সিন্ধু
1: এটা
0: পারবেন না?
1: বলতে
0: ঠিক
1: পারবো
0: আছে,
1: না,
0: দেখি অন্য কেউ পারে কিনা। আপনি তিনটে প্রশ্নের উত্তর করলেন আজ, আজ কিন্তু হায়েস্ট আপনি
1: বাপরে
0: আছেন, কারণ
1: আরো কত জন লাইন পাই দশ
0: তিনটা
1: বারো
0: প্রশ্নের উত্তর সরাসরি কেউ করেনি এখন অবধি সঠিক উত্তর।
1: বাপরে, আজকে তাহলে কি দিন আমার কে জানে।
0: চলুন চলুন চলুন, ঠিক আছে, ধন্যবাদ, অভিনন্দন, থাকবেন সঙ্গে। আর গানে গানে সুরে সুরে চলুন, শুনতে থাকুন। একজন শ্রোতা বন্ধু এসে গেছেন, কে বলছেন? নমস্কার,
1: আমি অলকাহনাত বলছি,
0: বলুন।
1: আনসারটা হবে মীর মোশাররফ হোসেন।
0: মীর মোশাররফ হোসেন, একদম সঠিক উত্তর, আর পা। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই, মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের দিকে যাই, ঠিক আছে? হ্যালো। আচ্ছা, এই যে নীরমহল কোথায় অবস্থিত জানো তো? হ্যাঁ,
1: ত্রিপুরায়,
0: ত্রিপুরায়।
1: আগরতলা,
0: ত্রিপুরায় কোথায় অবস্থিত?
1: আগরতলা,
0: আগরতলায়,
1: মেলাঘর।
0: মেলাঘর। আচ্ছা, এই নীরমহলের বিশেষত্ব হচ্ছে নীর মহল, এই নামটার অর্থটা কি?
1: নির্মহল মানে কোশ্চেনটা বুঝিনি আমি, নির্মহলের মানে কি নাকি নির্মল
0: হ্যাঁ,
1: কেন নাম পড়েছে?
0: নীরমহল কথাটার অর্থ কি?
1: নীর অর্থ মানে নীর অর্থ তো জল, আর মহল মানে জলের
0: প্যালেস,
1: মধ্যে
0: মহল মানে প্যালেস, ঠিক আছে নিলাম। এবার নীরমহল যে জলের মধ্যে রয়েছে, সেই জলের মানে আশেপাশে যে জল, এই হ্রদটাকে কি বলে, এই লেকটাকে? রুদিজলা। আর লেকটার একদম অফিসিয়াল নামটা কি? রুদিজলা, আমরা যেই নামে একে চিনি,
1: রুদ্রসাগর।
0: রুদ্রসাগর, সঠিক উত্তর। এবার গিয়ে সঠিক উত্তর হলো, এরপর বলো এই নর্থ ইস্টের মধ্যে লিভিং রুট ব্রিজ কোথায় অবস্থিত? রুট ব্রিজ, রুট,
1: মেঘালয়।
0: মেঘালয়, একদম সঠিক উত্তর। মেঘালয়ের কোথায় জানো কি,
1: মেঘালয়
0: কোন কোন জায়গায় এটা অবস্থিত? একটা একটা পর্যটক কেন্দ্র এটা রয়েছে। তুমি সঠিক উত্তর করেছ আমি জানি, এবং তার জন্য কনগ্রেচুলেশনস। এবার আমাকে বলো ইউনেস্কোর পুরো নাম কি?
1: ইউনাইটেড ন্যাশনাল, ইউনেস্কো না, ইউনাইটেড ন্যাশনাল,
0: ঠিক করে বলো, ইউনাইটেড,
1: ইউনাইটেড ন্যাশনাল, ইউনাইটেড নেশনস ন্যাশনাল ইউনেস্কো।
0: না, আর সময় দিতে পারলাম না, 5 সেকেন্ডের বেশি সময় নিয়ে নিলে। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। হ্যাঁ, মনে, ঠিক আছে ঠিক আছে, আবার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে। এই অবধি তুমি তিনটের প্রশ্ন উত্তর সঠিকভাবে করলে। চলো শ্রোতা বন্ধু, এবার একটু সিনেমার দিকে যাই। ভারতীয় চলচ্চিত্রে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র আলমারা কত সালে এবং পরিচালকের নাম কি? আমার প্রশ্ন হচ্ছে কত সালে নির্মিত এবং পরিচালক কে ছিলেন? চলুন উত্তর করুন, উত্তরের জন্য প্রস্তুত হয়ে যান, আর ফোন করুন 2326253 এই নাম্বারে। একটা গান শোনায় এই ফাঁকে।

নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। আনসারটা কি? আলমারা। তার পরিচালকের নামটা কি? আমি তো পরিচালকের নামটা জানতে চেয়েছি।

0: আর দেশে ইরানি,
1: আর দিস
0: আর দেশে ইরানি,
1: আর দেশে ইরানি, একদম সঠিক সঠিক। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন। উর্দু ভাষায় প্রথম কবিতা কে রচনা করেন? আমরা ইতিহাসের পাতায় কার কবিতা প্রথম দেখতে পাই উর্দু ভাষায়? বলো, একদম সহজ প্রশ্ন।
0: আমির খুশবু,
1: আমির, নামটা ঠিক করে বলো জোরে।
0: আমির খুশরু,
1: আমির খুশরু। আচ্ছা, আমির খুশরু কোন রাজার বা নবাবের সভাকবি ছিলেন জানো? আকবর? না, হয়নি হয়নি। আমির খুশরু ছিলেন বিখ্যাত কবি এবং প্রচুর গজল তিনি লিখেছেন। ঠিক আছে, এবার তিনি কার, মানে কোন রাজা মহারাজার বলতে? এতক্ষণে উত্তরটা এলো তাহলে আলাউদ্দিন খিলজি। ঠিক ঠিক ঠিক ঠিক। চলো, তোমাকে এরপরের প্রশ্নে যাচ্ছি, ঠিক আছে? মুর্শিদাবাদের শেষ নবাব কে? মুর্শিদাবাদের শেষ নবাব কে?
0: মুর্শিদাবাদের শেষ আলী মির্জা।
1: আলী মির্জা, ওয়ারেস আলী মির্জা, সঠিক উত্তর। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর করতে পারবে কি এবার? সরাসরি কটা প্রশ্নের উত্তর করলে এতক্ষণ অবধি এইবার ফোন করে?
0: আমি তো গুনিনি।
1: তুমি গুনোনি? কটা প্রশ্ন করলাম তোমাকে? তিনটা, ঠিক, তিনটা প্রশ্নের সঠিক উত্তর করলে তুমি। এবার তুমি আমাকে বলো যে পৃথিবীর শীতলতম স্থান, একদম শীতলতম, ঠিক আছে, ভারকানাক্স জায়গাটার নাম, ভারকানাক্স কোথায়? এটা কোথায় অবস্থিত? সাইবেরিয়া, একদম সঠিক উত্তর, সাইবেরিয়া। ভূগোল থেকে প্রশ্ন আসছে এবার। আচ্ছা, নোমাক, নোমাক একটা পর্বত শৃঙ্গ, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন দেশের? কোন দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম নোমাক? আমাদের ভারতবর্ষেরই প্রতিবেশী কোনো একটা দেশ বললাম তোমাকে, মানে কাছাকাছি। বলো, আফগানিস্তান, একদম সঠিক, খুব দ্রুত উত্তর করছো, ভালো ভালো, ভেরি গুড। আচ্ছা, এবার বলো বিশ্বের দীর্ঘতম মিষ্টি জলের হ্রদ কোনটি? দীর্ঘতম? একটু জোরে, জোরে বলতে হবে। না না, হয়নি। তো পাঁচটা প্রশ্ন পারলে ঠিক আছে, তুমি এখন অবধি হায়েস্ট আনসার করলে সবচেয়ে বেশি। তো শ্রোতা বন্ধুরা, বিশ্বের দীর্ঘতম মিষ্টি জলের হ্রদ আমার বই অনুযায়ী সুপিরিয়র হ্রদ। এবার যাচ্ছি আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে। শ্রোতা বন্ধু, খুব কম সময় রয়েছে, ঘড়িবাবু জানাচ্ছে আমার সময় এসে গেছে। তো একটা বিখ্যাত চিত্র মোনালিসা অনেকেই জানি, কার আঁকা এই ছবি? উত্তর করুন ঝটপট, এত সহজ প্রশ্ন, এটা তো একদম সহজ। শঙ্করবাবু বলেছিলেন আজ কঠিন কঠিন প্রশ্ন।

0: এরকম প্রশ্ন তো জানার কথা সবার। দেখি, নমস্কার, কে রয়েছেন,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি বাচ্চু পাল বলছি,
0: বাচ্চুবাবু বলুন।
1: লিওনার্দো দা ভিঞ্চি।
0: একদম সঠিক, লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা,
1: ভাই কেমন আছো? ভাই
0: ভালো ভালো ভালো ভালো, এই আরো ভালো লাগলো আপনার ফোন পেয়ে। আচ্ছা, এবার বলুন না, আপনি আপনি তো এবার সরাসরি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। কিছু কিছু প্রশ্ন রাখছি, সহজ সহজ প্রশ্ন বাচ্চুবাবু। এই যে সিন্ধু সভ্যতা, এটা কোন যুগের আমাদের জানা মতো?
1: হিন্দু সভ্যতার কোন যুগে?
0: আমাদের বিভিন্ন যুগ বলি না, পাথরের যুগ, লৌহ যুগ, তাম্র যুগ, এরকম আছে না, বা বরফের যুগ, এটা সিন্ধু সভ্যতা কোন যুগের?
1: সিন্ধু সভ্যতাটা আমি ঠিক ইতিহাস সম্বন্ধে এতটা জ্ঞান কম, আমার নলেজ বলছি প্রাচীন যুগের।
0: প্রাচীন যুগের মধ্যে কোন যুগটা? আমি তো আপনাকে ক্লু দিয়ে দিলাম, এগুলোর মধ্যে একটা হবে, বলুন।
1: তাম্রযুগ।
0: তাম্রযুগ, একদম সঠিক উত্তর, তাম্রযুগ। ঠিক আছে, আপনাকে আমি আর বিব্রত করব না ইতিহাসের প্রশ্ন দিয়ে, একটু অন্যদিকে যাই তাহলে। ঠিক আছে, আপনাকে একটু অন্যদিকে তাহলে আমি নিয়ে যাচ্ছি। খুব সহজ একটা প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? না, আরেকটু এগিয়ে। হ্যাঁ, না, তামিলনাড়ু। হ্যাঁ, সাউথ বলে একটু কনফিউশন হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। তো শ্রোতা বন্ধু, এইভাবেই চলুক আমাদের কুইজ পর্ব। আজ এখন অবধি আরপা আহমদ সরাসরি 5টি প্রশ্নের উত্তর করে আজকের সিকান্দারের দৌড়ে কিন্তু প্রথম জায়গায় আছে। তো শ্রোতা বন্ধু, এবার আরেকটি প্রশ্নে যাচ্ছি। অনিলা দেবী কার ছদ্মনাম বলুন? নমস্কার, কে রয়েছেন? না, কেটে গেল। অনিলা দেবী কার ছদ্মনাম? হ্যালো, কে বলছেন? হ্যালো, না না, মাফ করবেন, অনিলা দেবী কার ছদ্মনাম, কে বলবেন? নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ শঙ্করবাবু বলুন।
2: আমি আমতলি থেকে বলছি, শঙ্কর চৌধুরী
0: বলুন।
2: হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
0: একদম সঠিক উত্তর। বিশ্ব উদ্বাস্তু দিবস কবে? 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড।
2: না জানা নেই।
0: ধন্যবাদ ধন্যবাদ, বলে দিচ্ছি 20 জুন, 20 জুন। এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন, টেনিস সাগরের, টেনিস সাগরের পলি ভাঁজ প্রাপ্ত একটি পর্বতমালা, সেই পর্বতমালার নাম কি? প্রাগৈতিহাসিক যুগের এক প্রশ্ন। নমস্কার, কে রয়েছেন, কি বলছেন, কে বলছেন? হ্যাঁ বলো বলো। হিমাল, একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। আচ্ছা, ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস কবে, তারিখটা বলতে হবে, ত্রিপুরার পূর্ণরাজ্য দিবস? 15 আগস্ট। 21 জানুয়ারি, সঠিক উত্তর। এক্ষুনি ফোনটা কেটে দিতাম, রাগ করে কেটে দিতাম, ত্রিপুরায় থেকে ত্রিপুরার পূর্ণরাজ্য দিবস কি বলছে ছেলেটা। আচ্ছা যাই হোক, এবার যাচ্ছি আরেকটা প্রশ্ন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুঃখিত অর্পা, দুঃখিত, সরি। আচ্ছা এবার বলো তো, আমাদের যে পাখি সব করে রব রাতি পুহাইলো, এই ছড়াটা শুনি

0: নিশ্চয়ই ছোটকালে।
1: হ্যাঁ হ্যাঁ
0: এটা
1: পড়েছি।
0: এই যে গ্রন্থটা কার রচনা? পাখি সব করে রব রাতি পোহাইলো, কার রচনা? মানে গ্রন্থটা কার রচনা? না, সময় নেই আর, দিতে পারলাম না, সময় শেষ এই মুহূর্তে। তো শ্রোতা বন্ধু, এবার ঘড়িবাবু বলছে যে থামতে তো হবে, থামার সময় এসে গেছে, নানাবিধ প্রশ্নের মালা নিয়ে চলছি আজ। একজন শ্রোতা বন্ধু ফোনের ও প্রান্তে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন? একদম সঠিক উত্তর, অর্পা আহমেদ কিন্তু 5টা প্রশ্নের উত্তর করলো, আপনি 3টাতে থেমে গেছিলেন। হ্যাঁ, অভিনন্দন অভিনন্দন, একদম একদম একদম। আচ্ছা, থাইল্যান্ডের জাতীয় পশু কি জানেন? হাতি, একদম সঠিক উত্তর, সঠিক উত্তর। আন্তর্জাতিক ও জাতীয় উভয় স্তরে 3 বছর ক্রীড়ার উল্লেখযোগ্য সফলতার জন্য কোন পুরস্কার দেওয়া হয়, ভারত সরকার দেন? হুম হুম হুম হুম আচ্ছা, এটা সহজ প্রশ্ন, অর্জুন পুরস্কার। ঠিক আছে, ঠিক আছে, হবে। তো চলুন এবার একটা গান শোনাবো, এবং গানের সঙ্গে সঙ্গেই আমি বিদায়ও নেব। অন্তরা এসে গেছে, আর যে অন্তরার সঙ্গে থাকবেন রাত 11টা অবধি আপনারা টিউন করে 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধু, এই নানাবিধ আজকের প্রশ্নমালার প্রসঙ্গ ছিল, আজকের এই নানাবিধ প্রশ্নের তো শেষ নেই, এরকম বিষয় নিয়ে, মানে জেনারেল নলেজের প্রশ্ন যা হয় সেগুলো নিয়ে আবারও আরেকদিন বসবো না হয়। বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, সাহিত্য, দর্শন, উত্তর পূর্ব ভারত আর সবই ছিল, এবং আর্ট অ্যান্ড কালচার, অনেকগুলো প্রশ্নের উত্তরই আপনি জানতেন আমি জানি, এবং অনেক প্রশ্ন জানতেন না, সেগুলো আবার একটু ঝালিয়ে নিলেন, ভেবেছেন সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে। আশা করি ভালো লাগলো আজকের সিকান্দার, আজকের সিকান্দার অর্পা আহমদ। অভিনন্দন অর্পাকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই আবারও কথা হবে অন্য কোনো আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবার সঙ্গে থাকুন আর যে অন্তরার সাথে।

0: সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

0: দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু কেউ আপনার খেয়াল রাখলে ভালো লাগে। যেমন RBI আপনার অদাবিকৃত আমানতের খেয়াল রাখে।
1: আনক্লেম ডিপোজিট হলো সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি যেগুলিতে টানা 10 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয়নি। এমন অ্যাকাউন্টগুলো RBI এর DEA ফান্ডে স্থানান্তর করা হয়। আপনার ব্যাংকের যে কোনো শাখায় যান, KYC আপডেট করুন এবং আপনার আনক্লেম ডিপোজিট দাবি করুন।
0: RBI বলছে, জানুন,
1: সজাগ থাকুন। আনক্লেম ডিপোজিট পর বিশেষ শিবির 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশের সব জেলায় আয়োজন করা হচ্ছে।

দিনের ব্যস্ততা পেরিয়ে এবার একটু নিজের জন্য সময়। সারাদিনের ক্লান্তি, কাজের চাপ, হাজারো চিন্তার মাঝেও কিছু মুহূর্ত শুধু আমাদের সাথে, অনুষ্ঠানের সাথে। কিছু কথা হবে শুধুমাত্র আমার আপনার, আমাদের নিজেদের জন্য। আর সেই সুন্দর সন্ধ্যার সঙ্গী হয়ে আমি অন্তরা রয়েছে আপনাদের সঙ্গে। আর আপনাদের প্রিয় এফএম উচ্চান্ত 101.6 মেগাহার্সে শুরু হচ্ছে আজকে সান্ধ্যকালীন অনুষ্ঠান। গান, আড্ডা, গল্প, বিভিন্ন তথ্য থাকবে আপনাদের জন্য। তাই যেখানেই আছেন, যেমনভাবেই আছেন, সঙ্গে থাকুন। আর সন্ধ্যে থেকে শুরু করে আজকের রাতটা অবশ্যই এফএম উচ্চান্তের সঙ্গে, অর্থাৎ আপনাদের বন্ধু অতরার সঙ্গে অনুষ্ঠানে আমরা কাটিয়ে দেবো। গানের সুরে, কথার আবেশে আর আপনাদের ভালোবাসায় আমরা এই সন্ধ্যেটাকে উপভোগ করবো।

ঘড়িতে এই মুহূর্তের সময় সন্ধে 6:40 হয়ে 25 সেকেন্ড। এই মুহূর্তে আপনারা শুনবেন উড়ান অনুষ্ঠান, তারপরেই আপনারা শুনবেন 7:10 একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনগণের সেবায় 25 বছরের পূর্ণতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য থাকছে, আর সেই অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে। তারপরে আপনারা শুনবেন 7:45 থাকছে ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ বাংলায়। তারপরে 8:05 থাকছে অনুষ্ঠান গানে আপকে লিয়ে সমাচার সন্ধ্যা। ঠিক 8:45 নিউজ হেডলাইন্স রয়েছে 9:00। আর অবশ্যই আজ রাতে পর্বটি আপনারা শুনবেন ঠিক 9:02।

আকাশের সীমা পেরিয়ে কল্পনার ডানায় ভর করে আজ আমরা উড়ে যাব জ্ঞানের এক নতুন দিগন্তে। কেন এমন হয়, কিভাবে কাজ করে আমাদের চারপাশের পৃথিবী, প্রকৃতি, প্রযুক্তি আর বিজ্ঞানের হাজারো অজানা প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হচ্ছে আমাদের বিশেষ বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান উড়ান। নতুন কিছু জানার কৌতূহল, অজানাকে জানার আগ্রহ আর বিজ্ঞানের মজার মজার তথ্য দিয়ে প্রতিদিনের চেনা পৃথিবীটাকেই আজ একটু অন্যভাবে দেখব আমরা। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের ডানায় ভোর করে আমরা শুরু করি আমাদের আজকের এই পর্ব, যার নাম উড়ান।

আর এই মুহূর্তে ইন্টারনেট বলুন আর আমাদের প্রত্যেকের কৌতূহলের তালিকা বলুন, সমস্ত জায়গায় কিন্তু বিজ্ঞানের একটি বিশেষ বিষয় প্রতি সকলের কাছে একটি বিস্ময়কর ঘটনার মতো ছিল। জাস্ট 3-4 দিন আগে এই ঘটনাটি ঘটেছে, এবং সে তারিখটা যদি বলি তাহলে

বুঝতে পারবেন আমি ঠিক কোন বিষয়টার কথা বলতে চাইছি। আর অবশ্যই সেদিন ছিল গণেশ চতুর্থী, আর সেদিন কি হয়েছিল গোটা দেশে, এবং এই যে একটি ব্যাপার, মহাজাগতিক ব্যাপার, সে তা অনেকেই নিজেরা সে সৌন্দর্যটাকে উপভোগ করেছে, মুঠো ক্যামেরায় বন্দি করে রেখেছে, এবং পরপর দু থেকে তিন দিন ইন্টারনেটে আর কোনো কিছুই ট্রেন্ড করেনি, একমাত্র সুন্দর এ এক ফালে চাঁদ আর তার উপরের সেই শুক্র। এবার এই নিয়ে তো কিছু তথ্য অবশ্যই থাকছে, বাঁকা চাঁদের গায়ে সে যে আলোর বিন্দুটা ছিল ঠিক সেটা কি ছিল, প্রথম দিকে প্রত্যেকে বুঝতে একটু অসুবিধে হলো। বর্তমান সময়ের বিভিন্ন জার্নাল এবং অবশ্যই ইন্টারনেটের দৌলতে প্রত্যেকের কাছে সঠিক ইনফরমেশান পৌঁছে গেছে যে সেটা ছিল শুক্র গ্রহ। শুধুমাত্র আমার আপনার জায়গায় আমরা দেখতে পেয়েছি ঠিক তা নয়, কিন্তু এই রাজ্য বা দেশে নয়, অনেক পৃথিবীরও অনেক প্রান্ত থেকে এই এক ফালি চাঁদের গায়ে শুক্রকে দেখা গিয়েছিল। সূর্য ঠিক ডোবার সেই মতো ডুবেও যায়নি সম্পূর্ণভাবে, তখনই কিন্তু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম আকাশে এই দৃশ্য প্রত্যেকে দেখতে পেয়েছিল। আদতে নিশিরাতে আমরা এই এক ফালে চাঁদ, বাঁকা চাঁদ সৌন্দর্য উপভোগ করি, কিন্তু ঠিক সোমবার অর্থাৎ গণেশ চতুর্থীর দিন হঠাৎ করে নীল আকাশে জলজল করছিল উজ্জ্বল এক আলোক বিন্দু। মেঘ সরলে দেখা গিয়েছে সেই দৃশ্য, চাঁদের পাশে সেই আলোক বিন্দু আসলে ছিল শুক্র গ্রহ। এমনিতে কিন্তু এই দুজনের সহাবস্থান মহাজাগতিক বিরল কোনো দৃশ্য নয়, সেটা বিজ্ঞানীরা বলছেন, তবে সদৃশ্য তো বটেই। অমাবস্যার পরে সোমবারের চাঁদের বয়স 3 দিন, তার মাত্র 14% সেদিন দেখা যাচ্ছিল বা দেখা গিয়েছে, শুধু আমাদের রাজ্যে বা আমাদের দেশে নয়, পৃথিবীর প্রায় অনেক অংশ থেকেই এই এক ফালি চাঁদের গায়ে শুক্রকে কিন্তু দেখা গিয়েছে। সূর্য ডোবার একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ যখন সূর্যাস্ত হয়ে যাচ্ছিল একেবারে শেষ দিকেই এই দৃশ্য, মহাজাগতিক দৃশ্য প্রত্যেকে কিন্তু উপলব্ধি করেছে। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা অধ্যাপক সন্দীপ চক্রবর্তী এই বিষয়ে জানিয়েছেন, এই দৃশ্য কোনো বিরল মহাজাগতিক ছিল না। পৃথিবী, সূর্য এবং অন্যান্য গ্রহ একই সমতলে থাকে, যদি তিনি বোঝাতে চেয়েছেন, যদি একটি থালার ওপরে পৃথিবী সহ গ্রহগুলি রয়েছে, সেই থালার মাঝে থাকে সূর্য, চাঁদ কিন্তু সেই থালায় অর্থাৎ ওই সমতলে থাকে না, তা সাধারণত সেই সমতলে 5 ডিগ্রি উত্তর বা দক্ষিণে থাকে, কিন্তু গত সোমবার সেই চাঁদ একই সমতলে ছিল শুক্রের কাছে, তাকে দেখা গিয়েছে। চাঁদ যে সমতলে পৃথিবীর চারপাশে ঘোরে এবং পৃথিবী যে সমতলে সূর্যের চারদিকে ঘোরে, তা যদি একই হতো তাহলে কিন্তু রোজই কোনো না কোনো গ্রহের খুব কাছে দেখা যেত চাঁদকে। চাঁদ যখন ওই সমতলে গিয়ে পৃথিবী এবং সূর্যের ঠিক মাঝে আসে, তখন কিন্তু সূর্য গ্রহণ হয়। তবে মহাজাগতিক এই ব্যাপার বা এই সৌন্দর্য, এক ফালি চাঁদের সৌন্দর্য আমাদের কখনো ভোলার মতো নয়, যে সৌন্দর্য আমরা প্রত্যেকে উপলব্ধি করেছি, বিজ্ঞানের এক নূতন দিক, একটা সুন্দর মহাজাগতিক ব্যাপার আমরা প্রত্যেকে কিন্তু উপলব্ধি করেছি।

চলো পরবর্তী তথ্যের দিকে এগিয়ে যাই। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে প্রযুক্তির ক্ষমতা, অর্থাৎ এআই দৌড়ে লাগাম টানতে চাইছেন তিনটি শীর্ষ সংস্থার তিন শীর্ষ কর্তা। কৃত্রিম মেধা গবেষণা সংস্থা

অ্যান্থ্রোপিকের সিইও এবং আরও একটি সংস্থার সিইও জানিয়েছেন যে এআই যে গতিতে এগোচ্ছে তার ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না, তাই উন্নয়নের গতি কমানো প্রয়োজন বলে তারা মনে করছেন। বিশ্বের তিনটি এআই সংস্থার কর্তারা ঠিক এই মতটিতে এসে তারা আশঙ্কা জাগিয়েছেন যে প্রযুক্তির অগ্রগতি এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে তার নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না। এজন্যই কৃত্রিম মেধার উন্নতিতে লাগাম পড়াতে চাইছেন স্পেস এক্সের কর্ণধার এবং ওপেন এআইয়ের সিইও এবং অ্যান্থ্রোপিকের সিইও। এআই নিয়ে তীব্র প্রতিযোগিতায় থাকা তিনটি সংস্থার শীর্ষকর্তার এই একমত সত্যিই বিরল। একটি গবেষণাপত্রে তারা জানিয়েছেন যে এআই যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে প্রযুক্তির তরফ থেকে আসা ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার জন্য গবেষকদের হাতে যথেষ্ট সময় থাকছে না, যে কারণে তিনি এআই এর উন্নতির গতি কমানোর সপক্ষে প্রশ্ন করছেন। ওই প্রবন্ধে প্রকাশিত হওয়ার পরই তাঁর সুরে সুর মিলিয়েছেন বাকি দুজন কর্ণধারও। সমাজ মাধ্যমে তারা যুক্তি দিয়েছেন যে এআই এর বিকাশের ক্ষেত্রে আরও সতর্ক ধীর গতির পদক্ষেপ প্রয়োজন রয়েছে। বর্তমানে এআই এর যে অত্যাধুনিক মডেলগুলো তৈরি হচ্ছে সেগুলোর সম্ভাব্য ঝুঁকি এতটাই বেশি যে তাদের নিয়ে গবেষণা আগের মতো অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাওয়া আর নিরাপদ নয়। ঘটনাচক্রে তাঁর এই সতর্কবার্তা এসেছে এমন এক সময় যখন তাঁরই সংস্থার একজন কর্মী অভিযোগ করেছেন যে বিশ্বের বড় এআই ল্যাবরেটরিগুলি এমনভাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যাতে মানুষের জীবন বিপন্ন হতে পারে। এআই এর ক্ষেত্রের অন্য গবেষকরাও তাঁদের কর্তাদের ধীরে চলো নীতিতে এগোনোর পক্ষে প্রশ্ন করেছেন। একই সঙ্গে তারা কৃত্রিম মেধা ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার কথাও তারা বলেছেন। অর্থাৎ এআই আমরা প্রত্যেকেই কম বেশি আজকের দিনে ব্যবহার করি। আসলে আমরা যেটা ব্যবহার করি সেটা হয়তোবা একেবারে সামান্য একটা অংশ, কিন্তু বড় বড় দেশগুলোতে এআই যে ল্যাবরেটরিগুলো রয়েছে বা আমাদের দেশেও যেখানে এআই নিয়ে গবেষণা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে উন্নতির সেই পর্যায়ে নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে যে একটা আশঙ্কা জাগিয়েছেন যে সেখান থেকে হয়তো লাগাম টানা সম্ভব হচ্ছে না। কেননা প্রত্যেকটি দিকেরই একটি সুফল আছে কুফল আছে। অতিরিক্ত এআই নির্ভরতা মানুষের নিজের চিন্তা শক্তি ও সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসটা কমিয়ে দিতে পারে। ভুল তথ্য এআই দিচ্ছে, আর যেহেতু আপনি এআইকে বিশ্বাস করছেন আপনিও আত্মবিশ্বাসের সঙ্গে সে তথ্যকেই প্রচার করছেন। আর ব্যক্তিগত তথ্য আপনি যখন এআইয়ের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্রাইভেসি কনসার্ন থাকে। কিছু কাজের ক্ষেত্রে মানুষের চাকরির যে ধরন সে ধরনটাও কিন্তু বদলে যেতে পারে। এআই দিয়ে ফেক ছবি, ভিডিও, মিস ইনফরমেশান তৈরি করা এখন তো বর্তমান সময়ে একেবারেই সহজ একটি ব্যাপার। মানুষের যে সৃজনশীলতা আছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সৃজনশীলতাটা কিন্তু ধীরে ধীরে লোপ পাবে। এবং মানুষ যে রিসার্চ করছে, গবেষণা করছে দিন রাত, সেই গবেষণাটাও কমে যেতে পারে, কারণ এখন এআইকে দিয়ে সে গবেষণা চালানো হবে। এআই সবসময় কনটেক্সট বা মানুষের ইমোশন ঠিকভাবে কিন্তু বুঝতে পারে না। সবার প্রথমে বুঝতে লাগবে যে এআই কিন্তু কোনো জীবন্ত একটা ব্যাপার না, সেটা সম্পূর্ণ একটা টেকনোলজি। আর একটা টেকনোলজি যে কোনো আর্টিফিশিয়াল যে ব্যাপারটা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যেটা বলি কাজে লাগাচ্ছি সেটা তো যে কোনো সময় ভুল প্রমাণিত হতে পারে, মিথ্যে প্রমাণিত হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। সেদিক থেকে মানুষ যেভাবে দিন দিন তার দক্ষতাকে কাজে লাগিয়ে মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এআই আশীর্বাদ না অভিশাপ তা তো আসছে দিন অবশ্যই সেটা জানান দেবে।

ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জনগণের সেবায় 25টি বছরের পূর্ণতা নিয়ে থাকছে একটি বিশেষ অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা সেই অনুষ্ঠানটি শুনবেন, দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

0: আকাশবাণী আগরতলা, ককতমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি ককতমা বুবাগ্রা গঙ্খা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী, তিনি ফিল নৈচি রোজগার বাণী ভিডিও কনফারেন্স নেই ইয়াকই হাফাংনি জুদা জুদা মথারগ খরক বাচিসা সাইনিব গবাং ন চিতক ব্লাই ইয়াফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ুং বেরম খরক থগুই কার্বন অংখরমানে স্লাই ভারতনি খরক থগুই কার্বন অংখরমুং খাকসানিব কম হাস্তে অবুস্কাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরি রগ বুট ইয়াসাক থাই রগ্নি সংসাগ্রামা বুং বুতাং রগ্ন তিউই ও সেপ্টেম্বর তালনি বুস্কাং সাল নৈচিসা জরা সানমুং তাই কেবেংমুং রগ ইয়াসাক জাগান তাবুক কক তোমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ফিল নৈচি রোজগার বাণিক ভিডিও কনফারেন্স নে ইয়াকই হাফাংনি জেদা জুদা মথারগ খরক বাচিসা সাইনিব গবাং চিতক ব্লাই ইয়াফারকা মেল মুচাং মুদি সাকা বিসি কিসাসুক রুমুই কেন্দ্রনি হাফাং শিকলা রোগনি থিনাংনি বাগুই তিয়ার খ্লাইথানি নাংমানে স্কিল তাই স্যাপসাপ মানথাগ্রথানি ফান বক্সিনই দো বসাকা হা কতরনি শিকলা রোগনি রং তাই স্কিল স্লাই জাগতুই রাংথংনি সানমুংতুই মুচাং রুবুই চলিমানো আব সরাই সরাই খ্লাইনান বাগুই হাফাং সাকতারুই দো বসাকা হাফাং ফাতারনি দিখল রগ সামুংনি স্যাপ সাপ ফলক মান্নাতই হাফাং সামুং তাঙুই দো আবনি বাগুই সা রা সাই রোজাক রাং সবাই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চল খ্লাইজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত থানায় বিসি কিসাসক্রমুই হা কতর কাইব্রিচি বাই বানিয়ানি কক খালাইকা বানিয়ানি কক খালাইমুং হা কতরনি রাং ফনাংনাই রগনি থানি কতাল হাতিনি লামা ফুয়ারখা তাই শিকলা রোগনি বাগে কতাল সামুং মানথকমা সেব সনামান
1: আজ আপ সবই এক এসে সময় মে ভারত সরকার সে জুড়ে হ্যায় জব দেশ এক বহুত বড়ে লক্ষ্য কি ওর আগে বড় রহা হ্যায় আর ইয়ে লক্ষ্য হ্যায় 2047 তক বিকশিত ভারত বানানে কা ইসমে আপ জেসে ইউবাওঁ কি বহুত বড়ি ভূমিকা হ্যায় সরকার মে রহতে হুয়ে আপকো হর বো নির্ণয় লেনা হ্যায় জো বিকশিত ভারত কে অভিযান কো আত্মনির্ভর ভারত কে অভিযান কো নিরন্তর সশক্ত করে যুবা হোনে কে নাতে বিশেষ তৌর পর অন্য যুবাও কে প্রতি আপকি বিশেষ জিম্মেদারি হ্যায়
0: কদালচিত অগজাক শিকলা রগ কেন্দ্র হাফাংনি রাং রেল স্বরাষ্ট্র সাখাম নুকুং হামক্রাই তাই প্রতিরক্ষা কক চংলাই নগ্ন খবুই কুবুনি নাইখুং রগ সামুং তাঙান তাবুক জরা রোজগার বাণিগনি ইয়াকই ব্যবাগৈ খরক চি নুই রা সাই স্নি চি বা সাই শিকলা শিকলি চিতক মুং বলাই মানখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকো হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামুং বাই গদালুই তাবুক জরা জাইখে বারজা ইয়াচাগুই লুকো হামক্রাইনি সামুঙ্গ বিসি নুইচি বা পুংসুক খাম সেবা তাই নাইকল মুং কাহামনি ওয়ানসক মুঙ্গ কেন্দ্রনি হাফাং নুই সাই ব্রুইচিসনি বিসিনি বিসিং বিকশিত ভারত সোনামনা নাহারৈ থাকিয়াউই সামুং তাঙুই দো য

0: ni manjak bung bai ham krai tai hodani phan bangr mani bising doi tang kaham lukurogni tomung chamung no kaham ni phaising selayui tongo tini abunati kaisa yak bara tang butang seba prokolpo obijano chung apni songni thani my gov platform ni yak doi NEP 2020 ni wansuk mung no bai ke chasar jagui tong abuno khnar jagui tong
1: রং নতে বলাই তেসা কতালতেই শ্রংনাই রক বাইক দালজা খাইতি সানা নাহারই রংনি রাইদা স্লাইয়ে কতাল বসং রংরাইদা চেংজাখা বসং রংরাইদা সকাংনি মুখস্থ খাইমা রংরাইদা স্লাইয়ে এল এম দারাকতে কুবুই বাইক দালজাক রংনি সেব্রনানি সাকা ফান বক্সিন খা কুইলা রেমনি সিমিনো মানি কক এবার আমচাইনি ককনি রং শ্রংনানি সাকা খা বাচার জাগি দঙ্গ আবনি লগি লগি ভোকেশনাল রং তাং সেপ্তে দারাক বাংরানি সেপ বাংরিনানি সাকা বো ফান বক্সিন জাখা টেন প্লাস টু রংরাইদা লাই চেংজাখা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর রং তাং বেখ্রেব শ্রংনাইনি মুচুংমাতেই রং মানো নাই সাবজেক্ট সাইয়ে নাহারনানি সেব বাংরেজাখা বসং রং রায়দা নই সাই নই চিনি নাহার মুং অংখা রংনি সেব বাই চুকজাক এলএম গরং বারজা গনাং বরক সামই তিসানা সুমন ভট্টাচার্যনি ককথুম ককতমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: মন্ত্রীবক্রম নরেন্দ্র মোদী সাকাম হায়ুং বেরম খরক থগুই কার্বন অংখরমান ইসলাই ভারতনি খরক থগুই কার্বন অংখরমং খাকসানিব কম তিনি দিল্লি কতালনি বিজ্ঞান ভবন যোগালে যাক তংখর তাই ওয়াতুই নবার মঙ্গুই হায়ুং বেরেমনি ককলম পান্ডাব কক নারকথানি ব ম কক সাকা ব সাকা থানাই বিসিচি নুই ও ভারত তংখর করিংজাক যত দিখল জুংজাল কবংমা একাগ্রেখা ভারত সনামফিরই মাননাই ফান নতিউই আলাইদা ফান বক্সিনই দঙ আব তংখর কাহাম মুথাং নারকথানি তাং কাহাম সামুং তাঙ্গুই দঙ ভারত থানাই বিসি চিনুয় পি এম সূর্যগড় মুফত বিজলি যোজনা তাঙ্গু তাঙ্গ নুখং রগ্ন সাতুংনি ফেরাং সনামথায় সেলাইথানি মিশন কাইসা চেংরেখা ও তাংবু তাংনি বিসিংতই তাবুকজরা বাচি রাসায়নিব গবাং নুখং রগ সোলার প্যানেল আসে রোজাখা আবনো কারুই কুসুম যোজনানি বিসিং হাফাং খরক থামচি রাসাই খেতি খ্লাইনাইনি খামপার সোলার পাম্প আজগ রেখা
2: আজ বি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবাল এভারেজ কে আধে সে ভি কম হ্যায় বিকশিত দেশো মে ভারত কি তুলনা মে ছে গুনা জাদা প্রতি ব্যক্তি কার্বন এমিশন হো রহা হ্যায় ভারত এ তথ্য মজবুতি কে সাথ বৈশ্বিক মঞ্চো পর রাখতা হ্যায় আর মে হর ভারতবাসী সে কহুঙ্গা আপ ভি দম দিখাইয়ে
0: ভারত তাইব চিসাটন চুবামা মানে খনই নেপালর হকা আবরংনি বিসিং তঙ্গো বিথি ফরেন্সিক মানে হাইজিন কিট স্লিপিং ব্যাগ তাই কুবুনি নাংমানি মানে খনই নেপালনি বড়রগ্ন চুবানান বাগৈ চুবামা মানে খনই তুইজাক আবু অংখা ভারতনি বীরখং বাহিনীনি উলচুকু বীরখং হদানি আওয়াই লামো বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাকা ভারত নেপালনি বড়রগ্ন চুবানান বাগৈ থাকিয়া ওই সামুং তাঙ্গুই দঙ কুটাউই মানো থানাই তালো কিরিমাসিনসা তুই তরমা বাই নেপালনি বড়রগ্নি তমুং চামুং নগ হোক মার্খে দেরাবাইখ্যা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানি আজুক ফাং বাই তিনি আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম প্রদেশ বিজেপি বদলনি পান্ডা কাইসা সংসা দেখা পান্ডাওয়া ভিলেজ কমিটি তাই বুসকাং আউলি মথারোগনি চংবরাই ও বদলনি এলএম তাই দলনি সামুং হুমুং নতিউই সুগ্রবী ককলামুখা পান্ডাওয়া মন্ত্রীসভানি আদং প্রদেশ বিজেপি কাজকু অভিষেক দেবরায় প্রদেশ তাই জেলা বেরেমনি অজারক তংবাইখ্যা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতুমা খনাই তংবাইউ আকাশবাণী কক্তমানি আপডেট মান্নান বাগৈ লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি সদা লামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমানি আপডেট মান্নানকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা হাস্তে ও বুসকাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরি রগ বুট ইয়াসাক থাই রগ্নি সংজাগ্রামা বুম বুতাং রগ্ন তুই ও সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নুই চিসা জরা সানমং তাই কেবেমং রক ইয়াচাক জাগানো সেপ্টেম্বর।

बरनी साल नैची थामो सानमोंग ताई केबेंमोंग रोगनी कक पाइसक रिजागानो बुट केंद्र रोगनी पाइथाक बुमोंग बुतांकारी जागानो सेप्टेम्बर तालनी बुस्कां साल नैची बाबो हास्ते चंगबारी कमिशननि सचिव अनुराग सेन तिनी मक कक तुमारखा দক্ষিণ জেলা একবার পুলিশ সুপার সুমন মজুমদার সাকা ও জেলা ব বিলেজ কমিটি বুট কজাং কজাং খে পাইসগ্রে নান বাকি নাংমানে বিলেজ কমিটি নাইমুথাং ইয়াপ্রি রমখা তিনি জুলাইবারি ব্লক রাইমা রামরাইবারি আবাংসরা বকাফা ব্লক মন পাথর তাই পুয়াংবারি ব্লক তাকা তুলসি আমচাই ও কেন্দ্র নাইমুথাং বাহিনী জুয়ান তাই পুলিশ গুড়ি গুড়ি ওই মুরগলাই তঙ ফোরাম অফ সিভিল পেনশনার্স এসোসিয়েশন চেতন বাই মূ চিসা সানমুং নরগৈ তিনি সার্কিট হাউস গান্ধী মাং হলং গানা দাম থামনি পালখে আজকলাইমান পান্ধা যুগালিখা মঠানী সচিব গোপাল চন্দ্র সেন সাকা সানমুং রগনি বিসিং খোঁজা জাগনাই রঘুংখা লেলামাও থাংজাক সেবুক রগনি পেনশন তাই কুবুনি সেব সাবনি ফেরলামুং রগ্ন একাগ্রেনানি বুসকাং দামনুই চিবুরি ইয় হাস্তেনি বেবাগ হাঙ্গর ফেরাং কগৈ ওয়াতি ওয়াই মানু হিনুই সাকলাইখা নবরতি বেড়াখং খনা তুংমারি দগানো সাকাবো 34 ডিগ্রি তাই খামাবো 29 ডিগ্রি সেলসিয়াস গানাগিনি তিনি তুংমারি দগমানি সাকাবো 35.2 ডিগ্রি তাই খামাবো 25.7 ডিগ্রি সেলসিয়াস পাইরনান সকাং তিনিন কক্তম বুবাক দ তাইসা পুরিবো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ফিল নুইচি রোজগার বাণিক ভিডিও কনফারেন্স ইয়াক তৈ হাবাংনি জুদা জুদা মথারক খরক বাতিসা ছাইনিব গোবাং ন চিদক বুলাই ইয়াফারকা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী সাকা হায়ুং বেরম খরক থগুই কার্বন অংকরমানি স্লাই ভারতনি খরক থগুই কার্বন অংকরমুং খাকসানিব কম হাস্তে ও বুসকাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরী রগ বুট ইয়াসাক থাই রগ্নি সংসাগ্রামা বুং বুতং রগ্ন তিউই ও সেপ্টেম্বর তালনি বুসকাং সালনুই চিসা জরা সানমুং তাই কেবেংমুং রগ ইয়াসাক জাগানো কক্তুমা তিনিন বাকি অরণ পাইখা উলনি কক্তুমা ওয়াইঙ্গানো খনাফুং দাসনি তামুই সতী ব্রিজি ওয়া

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় দেশের প্রায় 34,000 গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। দক্ষিণ জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন খবর বিস্তারিত। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্তদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার যুবকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা এবং সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের যুবকদের শিক্ষা ও দক্ষতা যাতে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারে তা নিশ্চিত করাও সরকারের একটি প্রচেষ্টা। তিনি বলেছেন, সরকার বেসরকারি খাতেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে। এই লক্ষ্যে প্রায় 1,00,000 কোটি টাকার ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি তরুণ তরুণী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাবে।
1: आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का। इसमें आप जैसे युवाओं की बहुत बड़ी भूमिका है। सरकार में रहते हुए आपको हर वो निर्णय लेना है जो विकसित भारत के अभियान को, আত্মনির্ভর ভারত কে অভিযান কো নিরন্তর সশক্ত করে। যুবা হো

0: के नाते विशेष तौर पर अन्य युवाओं के प्रति आपकी विशेष जिम्मेदारी है।
1: নবনিযুক্ত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের অর্থ, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যোগদান করবেন। এ পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে মোট প্রায় 12,75,000 যুবক যুবতী নিয়োগপত্র পেয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রদেশ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভিলেজ কমিটি ও আসন্ন পৌর সংস্থাগুলির নির্বাচনে দলের রণকৌশল এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যগণ, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, প্রদেশ ও জেলা স্তরের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মাথাপিছু কার্বন নিঃসরণ আন্তর্জাতিক গড়ের অর্ধেকেরও কম। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত পরিবেশ ও জলবায়ু শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বিগত 12 বছরে ভারত পরিবেশ সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি সাধন করেছে। ভারত নবীকরণযোগ্য শক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যা পরিবেশ সুরক্ষায় মুখ্য ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ভারতই একমাত্র G20 দেশ যা প্যারিসে COP21 সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতি সময়সীমার আগেই সফলভাবে পূরণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, 12 বছর আগে ভারতের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 2 গিগাওয়াট, এখন সেই ক্ষমতা 160 গিগাওয়াট ছাড়িয়ে গেছে।
0: আজ ভি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবাল এভারেজ কে আধে সে ভি কম হ্যায়। विकसित देशों में भारत की तुलना में 6 गुना ज्यादा प्रति व्यक्ति कार्बन एमिशन हो रहा है। भारत ये तथ्य मजबूती के साथ वैश्विक मंचों पर रखता है और मैं हर भारतवासी से कहूंगा, आप भी दम दिखाइए।
1: অবৈধ অনুপ্রবেশসহ মাদক বিরোধী আইনের একাধিক ধারায় 12 বছরের জেল ও জরিমানা হল এক বাংলাদেশি নাগরিকের। আজ সোনামুড়ার NDPS আদালতের বিশেষ বিচারক সঞ্জয় ভট্টাচার্য বাংলাদেশের হবিগঞ্জের মুজাহিদ মিয়ার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, 2025 সালের 4 মার্চ সোনামুড়ার কুলুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও নেশা সামগ্রী পাচারের ঘটনায় BSF-এর অভিযোগের ভিত্তিতে সোনামুড়া থানায় এই মামলা গ্রহণ করা হয়েছিল। ভারত নেপালে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে ওষুধ, ফরেন্সিক সরঞ্জাম, তাঁবু, হাইজিন কিট, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। নেপালের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য এটি ছিল ত্রাণ সামগ্রী বহনকারী ভারতীয় বিমানবাহিনীর 9ম বিমান। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত নেপালের পুনরুদ্ধারে সহায়তা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত মাসে বিধ্বংসী বন্যায় নেপালে জনজীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছিল। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং newsonair অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে AIR নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল newsonair। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। গ্রামোন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 34,000 গ্রামীণ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, আগামী বছরের 31শে ডিসেম্বরের মধ্যে 3,57,000-এরও বেশি গ্রামীণ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা হল দরিদ্র গ্রামীণ যুবক যুবতী

0: এর জন্য কর্মসংস্থান ও দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী একটি কেন্দ্রীয় প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মঞ্চে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 2020-এর ভাবনাকে কীভাবে বাস্তবায়িত করা হচ্ছে সেটাই তুলে ধরছি।
1: শিক্ষাকে আরো সহজ, আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করে তুলতেই পুরনো শিক্ষা ব্যবস্থায় বদল ঘটিয়ে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও বাস্তব ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক স্তরে মাতৃভাষা বা স্থানীয় ভাষার শিক্ষাকে উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বিকাশের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। 10+2 কাঠামোর পরিবর্তে চালু করা হয়েছে 5+3+3+4 শিক্ষা কাঠামো। শিক্ষার্থীর আগ্রহ ও সক্ষমতার ভিত্তিতে বিষয় বেছে নেওয়ার সুযোগও বাড়ানো হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-এর লক্ষ্য শিক্ষার মাধ্যমে জ্ঞানী, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার আজ জানিয়েছেন, এই জেলায় ভিলেজ কমিটির ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ জোলাইবাড়ি ব্লকের রামরায়বাড়ি, আভাংছড়া, বকাফা ব্লকের মনপাথর ও পোয়াংবাড়ি ব্লকের টাক্কা তুলসী এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় দেশের প্রায় 34,000 গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। দক্ষিণ জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি এফএম উচ্চারান্তের 101.6 মেগাহার্সে। আপনারা শুনছেন এফএম উচ্চারান্ত, আর এই সময়ে আপনারা শুনবেন গানে আপকে দিয়ে। এবার সময় গান হবে আপনার পছন্দের, আর সুর হবে আপনার মনের মতো। আপনার প্রিয় মানুষটির জন্য কোনো গান শুনতে চান, কিংবা কোনো বিশেষ গান আপনাকে মনে করিয়ে দেয় বিশেষ কোনো মুহূর্ত, তাহলে ফোন করবেন গানে আপকে দিয়ে পড়বে আপনার পছন্দের হিন্দি গান, শুধুমাত্র হিন্দি গান এই মুহূর্তে আপনি শুনবেন, আর সেই গানই পৌঁছে যাবে আপনাদের জন্য আপনাদের প্রিয়জনের জন্য। তাই আর দেরি নয়, ফোনটা হাতে নিন আর অবশ্যই আমাদের কাছে সেই অনুরোধ জানান যে কোন গানটা এই মুহূর্তে আপনি শুনতে চাইছেন। 0381 2326253।

0: বন্ধুদের ফোন চলে এসেছে, চলুন বন্ধুদের সাথে কথা বলি। নমস্কার, হ্যালো।
1: নমস্কার দিদি,
0: হ্যাঁ নমস্কার,
1: আমি গোয়েন্দা থেকে এসান দেবমা বলছি।
0: কে বলছিলেন?
1: এসান দেবমা বলছি,
0: হ্যাঁ বলুন।
1: আমি একটু গান শুনবো। স্যার ছবির নাম
0: ছবির নাম বলুন।
1: দিলওয়ালি,
0: হ্যাঁ
1: দিলওয়ালি,
0: দিলওয়ালে।
1: দিলওয়ালি।
0: হ্যাঁ দিলওয়ালে থেকে কোন গানটি?
1: জিতা জিসকে লিয়ে গান শুনবো।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর প্রথম গানের রিকোয়েস্ট কিন্তু আমাদের কাছে চলে এসেছে, এবার দ্বিতীয় বন্ধুর কাছে যাব। কে রয়েছেন আমাদের সাথে ফোন লাইনে? হ্যালো,
2: শুভ সন্ধ্যা ম্যাম।
0: শুভ সন্ধ্যা, কে বলছিলেন? কে বলছিলেন?
2: হ্যাঁ, অমরেশ দেবর্মা বলছি ম্যাম।
0: হুম,
2: রাধাকা সঙ্গম থেকে টাইটেল ট্র্যাক শুনে দেন।
0: রাধাকা সঙ্গম থেকে টাইটেল ট্র্যাক, ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ,
2: শুভরাত্রি ম্যাম।
0: শুভরাত্রি।

0: কি রয়েছেন সাথে, আরেকটি বার কথা বলে নেব এই মুহূর্তে। নমস্কার।
1: নমস্কার ম্যাম।
0: হ্যাঁ নমস্কার
1: ম্যাম, আমি একটি কথা জিজ্ঞেস করতে পারুন?
0: আপনি কোনো গান শুনতে চাইছেন? বলুন, গানে আপকে লিয়ে পড়বে, হিন্দি
1: গান। গান গানে গান তো গানে আপকে লিয়ে আমি সবসময় প্রোগ্রাম শুনি।
0: আচ্ছা,
1: খবরটা যে আমি সবসময় প্রোগ্রাম শুনি, আমি রিকোয়েস্ট করি না, আমি শুনে যাই, শুনে থাকি, সবসময় শুনি। কিন্তু আজকে আমি খবরটা যে শুনতে পারলাম না, এটা কি নো যে নিউজটা দেয় আকাশবাণী কলকাতা থেকে?
0: সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ অনুষ্ঠান চলছিল, যেটা দিল্লি কেন্দ্র থেকে সরাসরি আপনাদের সম্প্রচার করে শোনানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার অনুষ্ঠানে রিকোয়েস্ট করব, যাদের গান শুনতে বা গান কাউকে ডেডিকেট করতে চাইছেন, চট জলদি মোবাইল নিন আর অবশ্যই ডায়াল করুন 0381232653। আর এই মুহূর্তে চলে যাব দিলওয়ালে ছায়াছবি থেকে সেই গানটি, যে গানটির জন্য আজকের এই পর্বে প্রথম বন্ধু আমাদের রিকোয়েস্ট করেছেন এবং সেই সাথে নিশ্চয় তিনি অপেক্ষা করছেন। তাই এই মুহূর্তে বন্ধুর পছন্দের গানই আমরা সকলেই শুনবো, আর এটা দিয়ে শুরু হচ্ছে গানে আপকে লিয়ে পর্ব।

অনুষ্ঠানে এবারে শুনবেন পরবর্তী গান, অর্থাৎ অনুরোধ করেছিলেন রাধাকে সঙ্গম ছায়াছবির সেই টাইটেল ট্র্যাকটি, যিনি গানের সঙ্গীত শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর।

গানে আপকে লিয়ে পর্ব শুনছেন আপনারা। আর এই মুহূর্তে আমরা ফিরে যাব আরও একটি বন্ধুর রিকোয়েস্টে। আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপও পাঠাতে পারেন 9402169965। আর এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি গানের রিকোয়েস্ট এসছে। কে রয়েছেন প্রথমেই, কার রিকোয়েস্ট? হ্যাঁ, প্রথমে পাঠিয়েছেন জুড়ি ছায়া ছবির একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো ইয়ে রাতে, শিল্পী লতা মঙ্গেশকর। আর লিখেছেন, মেসেজ পাঠিয়েছেন বিধান টাকারজোলা থেকে। তাই এই মুহূর্তে আপনার পছন্দের এই গানটি শুনব এবং পরবর্তী বন্ধুদেরও রিকোয়েস্ট নেওয়া হবে, কারণ যেহেতু আমাদের সময় খুব বেশিক্ষণ নয়, তাই যতটুকু সম্ভব আপনাদের রিকোয়েস্টের গানগুলোই কিন্তু এই পর্বে আপনাদের শোনাবো। চলুন, অনুষ্ঠানের এই মুহূর্তে ইয়ে রাতে জুড়ি ছায়া ছবির এই গানটি আমরা প্রত্যেকেই শুনি। রিকোয়েস্ট পাঠিয়েছেন টাকারজোলা থেকে। বন্ধু, আপনার পছন্দের এই গানটি এই মুহূর্তে আপনার জন্য।

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার। হ্যালো, নমস্কার অন্তরা ম্যাডাম,
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছিলেন
1: আমি আগরতলা থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: বলুন।
1: আমি একটা হিন্দি ছায়াছবির গান শুনতে চাই।
0: হুম হুম
1: ছবির নাম হলো গা শুলে, আর আর গানটি হলো হে দু সাথী হাম মেনি ছাড় দে।
0: ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনার পছন্দের গান আপনাকে শোনাতে, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে আমাদের সময় যেহেতু একেবারেই শেষের পথে, তাই আমরা খুব বেশি ফোন কল তো এই মুহূর্তে অ্যাটেন্ড করতে পারছি না, কিন্তু আমাদের কাছে আরও অনেক মেসেজ রয়ে গেছে হোয়াটসঅ্যাপে, চেষ্টা করছি সেখান থেকে বন্ধুদের গান শোনানোর। সঙ্গে থাকুন।

এ মুহূর্তে হামরাজ ছায়াছবির গান তুম আগর সাথ দেনা সাথ দেনে কা ওয়াদা করো। গানের সঙ্গীত শিল্পী মহেন্দ্র কাপুর, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন টাকার জলা থেকে কণিকা। বন্ধু, আপনার পছন্দের এই গানটি এই মুহূর্তে আপনার শোনা।

ঘুরতে সময় রাত 8:42 হয়ে 20 সেকেন্ড, আর আমরা গানে আপকে লিয়ে পর্বের শেষ ভাগে চলে এসেছি। আর এই মুহূর্তে আজকের পর্বের শেষ গানটি ফুলে ছায়া ছবি, সে গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন মানস সূত্র ধরে, আপনার পছন্দের গানটি দিয়ে গানে আপকে লিয়ে পর্ব শেষ হচ্ছে, সঙ্গে থাকবেন।

এই মুহূর্তে জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্তদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার যুবকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা এবং সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মাথাপিছু কার্বন নিঃসরণ আন্তর্জাতিক গড়ের অর্ধেকেরও কম। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত পরিবেশ ও জলবায়ু শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বিগত 12 বছরে ভারত পরিবেশ সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি সাধন করেছে। ভারত নেপালে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে ওষুধ, ফরেন্সিক সরঞ্জাম, তাঁবু, হাইজিন কিট, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। নেপালের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য এটি ছিল ত্রাণ সামগ্রী বহনকারী ভারতীয় বিমান বাহিনীর 9ম বিমান। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত নেপালের পুনরুদ্ধারে সহায়তা অব্যাহত রেখেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 34,000 গ্রামীণ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, আগামী বছরের 31 ডিসেম্বরের মধ্যে 3,57,000-এরও বেশি গ্রামীণ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে। টিএসআরের দ্বিতীয় ব্যাটালিয়ানের 36তম প্রতিষ্ঠা দিবসে আজ নয়াদিল্লির ওয়াজিরবাদে ব্যাটালিয়ানের সদর দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নয়াদিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে মোট 84 জন জওয়ান রক্তদান করেন। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে 19 জন শিক্ষক শিক্ষিকাকে জ্ঞান জ্যোতি সম্মাননা প্রদান করা হয়। এছাড়া 4 জন শিক্ষককে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন FM সংবাদ শিরোনাম।

রাতের এই সময়টা ঠিক কেমন জানেন? দিনের ব্যস্ততা একটু একটু করে থেমে আসে, চারপাশের শব্দ কমে যায়, আর তখনই হয়তো নিজের সঙ্গে একটু কথা বলার সুযোগ হয়। আপনি শুনছেন এফএম উচ্চান্ত 101.6 মেগাহার্জ, আর আমি অন্তরা আছি আপনাদের সঙ্গে। আজকের রাতের বিষয়টা একটু অন্যরকম। একটা ঘড়ির কথা ভাবুন, ঘড়িটা চলছে, কাঁটা ঘুরছে, আর সময় এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এই ঘড়িটা কার? অন্যের নাকি আপনার? কারণ অন্যের ঘড়িতে সময় ঠিকই চলছে, কিন্তু আমাদের জীবনটা সত্যি কি আমাদের নিজের সময়ে চলছে? কেউ 25 বছর বয়সে চাকরি পেল, কেউ 28 বছর বয়সে বিয়ে করল, কেউ 30 বছরে সে তার নিজের বসত বাড়ি কিনল, কেউ আবার 32-33 বছর বয়সে বিদেশে চলে গেল, আবার কেউ ঠিক 35-এর কোটায় গিয়ে ব্যবসা শুরু করে সফল হয়ে গেল। আর আমরা নিজের জীবনের ঘড়ির দিকে তাকিয়ে বলি, আচ্ছা আমার এত দেরি হচ্ছে কেন? আর ঠিক এই বিষয়টা নিয়ে আজ রাতে কথা হবে। আজকের বিষয়, অন্যের ঘড়িতে নিজের জীবন। আসলে কেন আমরা বারবার অন্যের সময়, অন্যের সাফল্য, অন্যের গতি, অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজের জীবনকে মেলাতে যাই বলুন তো? কেন মনে হয় যে ও পারল আমি পারলাম না, ওর জীবনে গিয়ে গেল আমারটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ও এ বয়সে এত কিছু করে ফেলেছে আমি কি করলাম? আজ রাতের এই পর্বে, অর্থাৎ আজ তো আজ রাতে পর্বে একটু বেশি সময় আমরা পাই, অর্থাৎ ঠিক 9টা থেকে 11টা পর্যন্ত, এই 2 ঘন্টা হয়তো আমাদের নিজেদের ঘড়িটার দিকে একবার তাকাবই আমরা। আপনি কোথায় আছেন, কতটা এগিয়েছেন, কতটা পিছিয়েছেন, এই বিষয়টার জন্য আমরা তাকাবো না, আমরা তাকাবো একটা প্রশ্ন করার জন্য। প্রশ্নটা হচ্ছে এটা যে, আপনি কি নিজের সময় অনুযায়ী বাঁচছেন? চলুন শুরু করি আজ রাতের আলাপ, অন্যের ঘড়িতে নিজের জীবন। ফোন করবেন 0381-232-6253, আপনার মতামত বা এই বিষয়ের সাথে জড়িত যে কোনো বক্তব্য আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন সরাসরি ফোন লাইনের মাধ্যমে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে আপনি বার্তা লিখে পাঠাতে পারেন, তার জন্য আপনাকে টাইপ করতে হবে 9402169965।

0: আজকের বিষয় অন্যের ঘড়িতে নিজের জীবন। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, চলুন কথা বলে নি। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বন্ধু, কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল।
0: বলুন বলুন অম্বিকা দেবে।
1: হ্যাঁ দেখুন, সুন্দর বিষয়। দেখুন, এখন কিছু মানুষ আছে যারা অন্যের সময়ের দিকে বেশি নজর দেয় বা তাদের লক্ষ্য অন্যের দেখে মানে একটা প্রতিযোগিতামূলক কর্মে তারা লিপ্ত হয়ে পড়ে। যেমন ধরুন, কেউ একটা গাড়ি কিনলো, পাশের বাড়ির ব্যক্তি সে ভাবছে আমারও একটা গাড়ি কেনার দরকার, প্রয়োজন। প্রয়োজন না থাকলেও মানে ও কিনেছে, আমিও কিনব। হ্যাঁ, ওর একতলা আছে, আমি দুতলা করব। এই রকম ধরনের মানসিকতা অনেকের মধ্যে থাকে। তবে আমার মনে হয় এইরকম প্রতিযোগিতায় না গিয়ে নিজের যেটুকুনি আছে, নিজের যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। কারণ আমি মনে করি আমার যা আছে সেটা হয়তো অন্যের কাছে নাও থাকতে পারে। হ্যাঁ, ঈশ্বর যাকে যতটুকুনি দেবার ততটুকুনি দেবেন, এবং সেটা আমি দেখেছি ধৈর্য ধরে যদি আমি কোনো কাজ করে যদি সফল হই তাহলে তার থেকে আনন্দ আর কিছু হয় বলে আমার মনে হয় না। আস্তে আস্তে বড় হতে হয়, একবারে বড় কিন্তু হওয়া যায় না, বা অসৎভাবে তো কখনোই নয়, সৎভাবে উপার্জন করে আমি যদি বড় হতে পারি বা আমার লক্ষ্যে যদি পৌঁছাতে পারি তাহলে সেইটাই হবে সবথেকে বড় সময়ের অপেক্ষা, এবং সময় সেইটাই আমাকে দেবে যেটার জন্য আমি অপেক্ষা করে আছি বা অপেক্ষা করে থাকব। হ্যাঁ, তো এটাই আমার বক্তব্য, এটুকুনি শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: ধন্যবাদ আপনাকে। আর অবশ্যই আমরা যেটা শুরুতে বলতে চাইছিলাম যে অন্যের ঘড়িতে নিজের জীবন, অর্থাৎ অন্য কেউ বছর ২৫ বয়স তার, সে চাকরি পেয়ে গেছে, আমি কেন এখনও চাকরি পাইনি? আদতে বিষয়টা স্পেসিফিক করছে, নির্দিষ্ট করছে একটা সময়কে, সে কত বয়সে এগোলো আর আমি এই বয়সে ঠিকই করছি। এই যে বয়সের একটা তুলনা চলে সেটার জন্যই কিন্তু এই পর্বের যার বিষয় যেটাকে বলি আমরা, বা যা বলছিলাম, অন্যের ঘড়িতে নিজের জীবন। নমস্কার। হ্যালো।
2: হ্যালো দিদি,
0: কে বলছিলেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: দিলীপ মজুমদার বলছি।
0: হ্যাঁ দিলীপ বাবু, বলুন।
2: শুনতে পাচ্ছেন তো? না,
0: আমি শুনতে পাচ্ছি, বলুন।
2: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলতে থাকি। নদী আর ঘড়ি কিন্তু এক, ঘড়িও চলে নদীও চলে, মানুষ চলে কিন্তু উল্টা, ঠিক কিনা বলেন?
0: বলুন।
2: পরের দিকে তো লাভ নেই, আমি ছাদে গেলাম দোতলার, বৃষ্টি বাদল কিছুই নেই, বৃষ্টি মন্ত্র জপ করলাম, দেখা যাক হয় কিনা, উপরওয়ালার হাতে চাবি কাটি। বৃষ্টিতে ভিজলে খুব ভালো, স্কিনটাও ভালো থাকলো, রোজই ভিজি আমি, বৃষ্টি হন না, পরের দিকে লাভ নেই। আমি কখনো

0: প্রত্যেকের আপনি পঞ্চাশ মানুষের উপকারই করিবেন।
1: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাদের তো প্রশ্ন উত্তর পর্ব নয়, আমাদের বিষয় আমরা বারবার বলছি, আপনারা ফোন করে শুধু আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি। এবারে অবশ্যই যে বিষয়টাই বলতে চাইছিলাম, যে কেউ ২৫ বছর বয়সে চাকরি পেলো, কেউ ২৮ বিয়ে করলো, কেউ বা আবার ৩০ বছর বয়সে গিয়ে নিজের একটা সুন্দর বাড়ি সে গড়লো, নিজের বাড়ি কিনল। আবার কেউ ধরুন তার বয়স ৩২-৩৩-৩০-এর উপর, সেই সময় সে সিদ্ধান্ত নিল এবং সে বিদেশে চলে গেল তার নতুন করে পেশারকে তার আরও বেশি এনহ্যান্স করতে, আরও বেশিভাবে সেটা যেন গ্রো হয়, তার জীবনে সফলতার দিকে নিয়ে যায়, তার জন্য সে বিদেশে পাড়ি দিল। তারপর অনেককেই আমরা দেখি যে মাত্র ৩৫-এ ব্যবসা শুরু করে, হয়তো কোনো একটা প্রফেশনে ছিল, সেখান থেকে সে ঠিক ৩৫ বছর বা এরকম বয়স নাগাদ সে ব্যবসাটা শুরু করলো আর সে সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গেল। আর আমরা সেখানেই আমাদের সমস্যা, সে এই বয়সে হয়েছে, আমি এই বয়সে হতে পারিনি, সে এই বয়সে এটা করেছে, সে এই তুলনা আমাদের এই সময়ে বা আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে একটা অত্যন্ত সাধারণ ব্যাপার। আর এই ব্যাপারটা কিন্তু একেবারেই ঠিক নয়, এক একটা মানুষের জীবনযাত্রা এক এক রকম। একজন বন্ধু রয়েছেন, বন্ধুর বক্তব্য শুনবো। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছিলেন?
2: আমি সুব্রত ঘোষ, বাজারঘাট থেকে।
1: বলুন সুব্রত বাবু।
2: আজকের প্রসঙ্গটা মতামত, মতামত বলতে তো
1: মতামত নয়, আজকের বিষয়টা হচ্ছে অন্যের ঘড়িতে নিজের জীবন।
2: অন্যেরটা তো আমরা প্রশংসা বা অনেকের হিংসা শব্দই থাকে, কিন্তু যার যার সময় যখন বাইকে বিধাতা যখন লেখছে তার সময় হইলেই হইব। অন্যেরটা দেখে আমরা সমালোচনা করুন বা হিংসা করুন, এটা তো ঠিক না,
1: তুলনা করাটাও ঠিক নয়।
2: কোনদিনও আগাইতে পারতো না কেউ,
1: ঠিক
2: কোনো কাজই আইতো না। ভগবান যারে বাইকে যা দিছে তাই হবে, পয়সাও হবে না আর লড়াই করলেও হবে না। নমস্কার,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। একেবারেই ঠিক বলেছেন, কিন্তু ভাগ্যের পাশাপাশি আমাদের পরিশ্রমটাকেও সেই শুরু থেকেই রাখতে লাগবে, তবেই তো একে একে দুই হবে। শুধুমাত্র ভাগ্যের উপর সবটা ছেড়ে দেওয়া যায় না, আমাদের কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত আমাদের চালিয়ে যেতে হবে। আরও একজন বন্ধু রয়েছেন, বন্ধুর বক্তব্য শুনবো। নমস্কার। না, কথা বলো না, অবশ্যই আপনারা ফোন করবেন। ০৩৮১২৩২৬২৫৩ এই রয়েছে নম্বর, আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ৯৪০২১৬৯৯৬৫।

আমাদের মনে এই যে প্রশ্নটা জাগে যে আমার এত দেরি কেন হচ্ছে। আচ্ছা, একবার বলুন তো, আপনাদের মধ্যে কতজন কখনো এই কথাটা নিজেকে বলেছেন যে আমার জীবনে এত দেরি কেন হচ্ছে? হয়তো অনেকেই বলেছেন, কখনো চাকরি নিয়ে, কখনো বিয়ে নিয়ে, কখনো সন্তান নিয়ে, কখনো বাড়ি গাড়ি নিয়ে, কখনো নিজের স্বপ্ন নিয়ে, আবার কখনো শুধুই আপনার মনে হয়েছে যে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি যেন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু একটা কথা ভাবুন তো, আমরা কি সত্যি একই জায়গায় দাঁড়িয়ে আছি, নাকি আমরা শুধু অন্যের জায়গায়, অন্যের জায়গার সঙ্গে নিজের যে স্থান, নিজের যে অবস্থা, নিজের সেই জায়গাটা তুলনা করছি? ধরুন আপনি একটা ট্রেনে বসে আছেন, পাশের লাইনে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। হঠাৎ আপনার ট্রেনটা চলতে শুরু করলো, আপনার মনে হলো ওই ট্রেনটা পিছিয়ে যাচ্ছে। আসলে কি পিছিয়ে যাচ্ছে, না আপনার ট্রেনটা এগোচ্ছে? কিন্তু আপনার চোখ অন্য ট্রেনটার দিকে থাকায় আপনার মনে হচ্ছে অন্য কেউ পিছিয়ে যাচ্ছে। জীবনও ঠিক এমনটাই হয়, আমাদের জীবনও কিন্তু ঠিক একইভাবে হয়। আমরা

নিজের জীবনের গতিটা অনুভব করি না, কারণ একমাত্র কারণ আমাদের চোখ থাকে অন্যের জীবনের দিকে। আর তাই আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। ফোন করবেন আপনারা আমাদের স্টুডিওর নাম্বারে এবং সেখানে আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন এবং একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন।

0: সত্যিই তো, আমরা কত সময় অন্যের জীবনের দিকে তাকিয়ে কাটিয়ে দিই। কে কতটা এগিয়ে গেল, কে কি পেল, কার জীবন কত সুন্দর, কে কোথায় পৌঁছে গেল, আর এসব ভাবতে ভাবতেই একদিন আমাদের নিজের সময়টা আমরা পার করে দিই। কখন যে আমাদের নিজের একটা একটা করে মুহূর্ত চলে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। আজ যে সময়টা আমাদের হাতে আছে সেটা কিন্তু কাল আর থাকবে না। আরও মজার ব্যাপার কি জানেন, অন্যের জীবন নিয়ে কম্পেয়ার করতে করতে, তুলনা করতে করতে আমরা অনেক সময় নিজের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোই আমরা হারিয়ে ফেলি। হয়তো আজ আপনি যেখানে আছেন সেটা আপনার স্বপ্নের জায়গা নয়, হয়তো এখনও অনেক কিছু আপনার পাওয়ার বাকি রয়েছে। কিন্তু তার অর্থ এটা নয় যে আজকের এই দিনটার কোনো মূল্য আপনার কাছে নেই। একজন বন্ধু রয়েছেন, বন্ধুর সাথে আমরা কথা বলবো। নমস্কার। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
1: আমি গোলাঘাট থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: বলুন।
1: আমার জীবন আমার কর্ম, আমার জীবন আমার অন্যের সঙ্গে কেন তুলনা করব? আমি কর্ম করি যতটুকু এগুতে পারি ততটুকুই আমি সন্তুষ্ট। কেন আমার অপরকে বলো দেখে দানান দেখে থাকা করি যে কেন আমি চাকরিকে প্রত্যাশা করো তার রূপ করো, সেটা আমার কোনো পর্যায় পড়ে না। আমার জীবনে আমার যেমন আমার জীবনকে যতটুকু আমি এগুতে পারি বা ফলো করতে পারি সেটাই আবার যথেষ্ট। কেন আমাকে প্রত্যাশা করবো, রূপ করবো, অহংকার করবো এবং সেটার জন্য আমি নিজের পায়ে যতটুকু এগোতে পারি সেটাই আমার সম্ভব। এতটুকু বললাম,
0: ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলবেন, কে রয়েছেন সাথে?
2: হ্যালো, আমি চিরঞ্জিৎ দাস বলছি।
0: কে বলছিলেন?
2: চিরঞ্জিৎ দাস।
0: হ্যাঁ চিরঞ্জিৎ, বলুন।
2: আমি তো আপনার প্রবলেম শুনলাম,
0: বুঝতে পারিনি, আবার বলুন।
2: আমি তো এফএম পর্যন্ত আমি তো সবসময় প্রায় সময় আমি কন্টিনিউ শুনি তো।
0: আচ্ছা,
2: আমি এখানে ওই ওই প্রোগ্রামটা বলতে একজনের ভালো, একজন যে কেউ ভালো করছে আমি দেখতে চাই, আমি খারাপ পামো ওইটা না।
0: আজকের বিষয় হচ্ছে অন্যের ঘড়িতে নিজের জীবন, এই বিষয়ের উপরে কথা বলছিলাম।
2: হ্যাঁ হ্যাঁ ওইটা ওই
0: হুম
2: ওইটা ওই হ্যালো
0: বলুন।
2: হ্যাঁ ওই মানে অন্যের ভালো, মানে একজন ভালো করছে আমি খারাপ পামো ওইটা না, যে অন্য ভালো করছে ভালো চলুক আমি কিভাবে ভালো চলুক ওইটাই আমি জানতে চাই, ঠিক না?
0: ঠিক, ধন্যবাদ আপনাকে, বলুন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। একেবারেই তাই, অন্যের ঘড়িতে কয়টা বাজে সেটা দেখতে দেখতে আমাদের নিজের ঘড়ির কাঁটাটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই হয়তো আজকের এই গানটার পর নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করা যায়, আমি কি অন্যের জীবনের সময় গুনতে গুনতে নিজের সময়টা হারিয়ে ফেলছি? একটু ভাবুন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো,
3: হ্যালো, হ্যালো, নমস্কার অন্তরা ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি আগরতলা থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ,
3: আজকের বিষয় হলো অন্যের ঘড়িতে নিজের সময়, তাই না?
0: নিজের জীবন।
3: হ্যাঁ হ্যাঁ, দেখুন আমরা মানে অনেককে দেখি ভাবি

0: এই আরে সেটা তো বড় ডাক্তার হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে, কিন্তু আমরা তো এটা এটা দেখতে পাই না যে সে কত রোগ অপেক্ষা করেছে, কত রোগ মানে ইয়ে মানে
1: কঠোর পরিশ্রম
0: কত
1: করেছে।
0: রোগ পরিশ্রম করেছে, কত রোগ সে কষ্ট করেছে, এটা কিন্তু আমরা দেখতে চাই না। আর আমাদের ভালো কারোর ভালো দেখাটা আমার দেখার দরকার নেই, খারাপ দেখার দেখাটা দরকার নেই দেখতে। আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, এতটুকু বললাম।
1: একদম, ধন্যবাদ, শুভরাত্রি। একেবারে ঠিক এই সহজ কথাগুলো আমরা সহজে বুঝি না বলে আমাদের জীবনের অনেকটা সময় ভালো থাকা সত্ত্বেও, ভালো অবস্থায় থাকা সত্ত্বেও আমরা ভালো থাকতে পারি না, শুধুমাত্র আমাদের এই ভাবনাগুলোর জন্য। একজন বন্ধু রয়েছেন সাথে, নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
1: বলুন বলুন।
2: দেখুন, আমি কখনো হীনমন্যতায় ভুগি না,
1: আচ্ছা,
2: আর পরশ্রীকাতরতায় ও ভুগি না। আসলে আমি কিন্তু কাউকে অনুকরণও করি না, তবে মানুষের আমার থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে, তার ভালো গুণাবলীগুলোকে অনুসরণ করার চেষ্টা করি। আসলে আমি নিজেকে সব সময় আমার সাধটাকে আমার সাধ্যের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করি, চেষ্টা করি এই কারণে যে জীবনটা তো 1 ঘন্টার, 2 ঘন্টার বা 1 বছরের নয়, জীবন এখন চলতেই থাকবে, নদীর মতো চড়াই উতরাই পথ দিয়ে এগিয়ে যাবে, আর তাতেই আনন্দ। জীবন তো সবসময় সুখের স্রোতে ভাসে না বা সুখের নাগরদোলনায় দোল খায় না, জীবন দুঃখ কষ্ট অনটন এবং প্রাচুর্য
1: সমস্ত কিছু
2: সব
1: সংমিশ্রণ
2: সংমিশ্রণ নিয়ে জীবন কিন্তু এগিয়ে চলে।
1: একদম ঠিক বলেছেন।
2: আমি সেইটা উপলব্ধি রেখে বা উপলব্ধি করি সর্বক্ষণ, তাই আমি যখন সংকটের সময় ভেঙে পড়ি না, আবার প্রাচুর্যের সময় আনন্দে ভেসেও যাই না, সবসময় নিজেকে বেঁধে রাখি নিজের মতো করে।
1: একদম,
2: কারণ আমার আমার স্বাদ আর সাধ্যের মধ্যে না বেঁধে রাখতে পারলে সমূহ বিপদ, আমি সেই বিপদের ফাঁদে পা দেবো কোনে, এটাই হচ্ছে আমার জীবনে চলার পথ। ভালো থাকবেন, নমস্কার।
1: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। এই যে বাস্তব কথাগুলো, সেগুলোর অভিজ্ঞতা, সেগুলো আমাদের মধ্যে বোধটা হয়, কিন্তু দুঃখের বিষয় একটাই, অনেকে একটু আগেই সে বোধগুলোকে অনুভব করতে পারে, আবার অনেকেই নিজের জীবনের অনেকটা সময় পার করার পর এই কথাগুলো বা এই যে অনুভব করার বিষয়টা আসে। এবার বিষয় হচ্ছে, বিষয়গুলো আমরা যত বাস্তবটাকে আমরা যত তাড়াতাড়ি মেনে নেব, যত সুন্দর সহজ সরলভাবে আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারবো, তত দিন সুন্দর করে বাঁচতে পারবো। এই আফসোস আর এই ওই করে আসলে প্রতিদিনের জীবনে কোনোভাবেই ভালো থাকা যায় না। আর এই সময়ে, বর্তমান সময়ে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভালো থাকা। সুস্থ থাকা তো অবশ্যই, তার সাথে হচ্ছে ভালো থাকা। এ ভালো থাকাটা যতদিন না হয়ে উঠছে, ততদিন কিন্তু আমাদের আমরা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ সেভাবে আমরা থাকতে পারবো না। একজন বন্ধু রয়েছে, নমস্কার। হ্যালো, না বন্ধুর সাথে কথা হলো না, অবশ্যই ফোন করবেন। 0381-232-6253 রয়েছে নম্বর, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ পাঠাতে পারেন 9402-169965।

নমস্কার, হ্যালো, আমি শুনতেই পাচ্ছি না আপনার কথা, একটু জোরে বলবেন। রাজদীপ, হ্যাঁ বলুন, একটু জোরে বলতে হচ্ছে বন্ধু, না হলে অন্য কেউ তোমার কথা শুনতেই পাবে না।

0: বলছিলাম আজকে তোমার সাথে অন্য ঘুরতে নিজের জীবন,
1: একদম
0: আমি বলছি যে অন্যটা চাকরি হয়ে গেলে আমি তো দেখছি আমাদের কি হয় না, আমরা অন্য সঙ্গে ভাব করি যে কি হয়ে গেল, আমরা কিছু হতে পারি না।
1: কোনোভাবেই কথা স্পষ্ট বা সুন্দরভাবে আমি শুনতে পাচ্ছি না, এবং আমি যদি ঠিকঠাকভাবে শুনতে না পাবো, আমার বন্ধুদেরও হয়তো বা শুনতে অসুবিধা হচ্ছে, তাই একটু জোরে বা নেটওয়ার্ক প্রপার জায়গায় রয়েছে এমন জায়গা থেকে অবশ্যই ফোন করবেন, কেননা আপনাদের সঙ্গে

0: যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে অন্যের জীবনে অন্যের ঘড়িতে নিজের জীবন, এই বিষয়টার সাথে আরও একটি বিষয় খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এই জাস্ট লাস্ট কিছু দিনের মধ্যে, বা বলতে পারেন দু এক বছরের মধ্যে, সেটা হচ্ছে সামাজিক মাধ্যম। এটা একটা বড় রোগ বলতে পারেন। সেই বিষয়টা নিয়ে আমরা আসছি। এর আগে একজন বন্ধু চলে এসছেন। নমস্কার, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলতে হবে, না শোনা যাচ্ছে না। চলুন বরং আমরা সেই বিষয়টাতে যাই যেটা আমাদের জানার খুব দরকার এই সময়ের, একটা বিশাল বড় একটা বিষয় যেটা আমাদের সুস্থ থাকা যে বা সুন্দরভাবে থাকার যে জীবনটাকে সেটাকে অর্ধেকাংশে সেটা ব্যাঘাত সৃষ্টি করছে, আমরা ভালো থাকতে পারছি না। তার অন্যতম কারণ এদিকটা, সেটা হচ্ছে সামাজিক মাধ্যম, অন্যের জীবনের হাইলাইটেড রিল। আর এই তুলনাটা এখন আরও সহজ হয়ে গেছে, কারণ আমাদের হাতে আছে ছোট্ট একটা মুঠোফোন, প্রত্যেকের হাতে রয়েছে একটা স্ক্রল, জাস্ট একটা স্ক্রল, আর সামনে অন্য কারো জীবন। আপনি খুব হয়তো, আমরা যখন একটু ফ্রি থাকি কাজ থেকে বা বোর হয়ে যায় বা কোনো কারণবশত আমি মোবাইলটা হাতে নিলাম এবং নিয়ে সেখানে একটু স্ক্রল করলেই বাস আপনার সামনে কিন্তু অন্যের জীবন এসে হাজির হয়ে গেল। এবার কি ধরনের জীবন? কেউ ধরুন পাহাড়ে ঘুরতে গেছে, সেখানকার সুন্দর সুন্দর ছবি বা ভিডিও যেটাই হোক আপনি দেখলেন, আপনার মনে হতেই পারে বা সে কি সুন্দর পাহাড় ঘুরছে আর আমি ঘরে বসে দিন কাটাচ্ছি, বা আমি এই এই সময়ের মধ্যে দিন যাচ্ছে। তারপর কেউ নতুন গাড়ি কিনছে, স্বাভাবিকভাবেই সে তার এক্সপ্রেশন, সে তার আনন্দটা তার মতো করে রিলে সে প্রেজেন্ট করছে, সেটা দেখে আপনার আফসোস হচ্ছে যে সে গাড়ি কিনে নিল এত এই কম বয়সে, বা এই সময়ে আমি এখনও একটাও কিনতে পারলাম না, মানে সে কি এক বিশাল ব্যাপার। আবার এই তালিকায় শুধু বাড়ি ঘুরতে যাওয়ার গাড়ি নয়, সেখানে রয়েছে কেউ হয়তো বিয়ের ছবি দিয়ে দিয়েছে, কেউ চাকরিতে প্রমোশন পেয়েছে, কেউ নিজের নতুন ব্যবসা শুরু করেছে, কেউ বিদেশে গিয়েছে, কেউ নিজের অ্যাচিভমেন্টের ছবি দিয়েছে, কেউ লিখেছে ফাইনালি আই ডিড ইট, আই মেড ইট। আর আমরা একটা একটা করে দেখতে দেখতে কখন যে অন্যের জীবনটার সঙ্গে নিজের জীবনটাকে কম্পেয়ার করতে শুরু করি নিজেরাই বুঝতে পারি না। আপনি মুঠো ফোনটা হাতে নিয়েছেন কিন্তু নিজেকে একটু রিল্যাক্স করার জন্য বা কিছু একটা দেখে মুডটাকে ঠিক করার জন্য, বা এমনিতেই আপনি হয়তো ভালো মুডেই রয়েছেন, জাস্ট একটু আপনি মোবাইলটার সাথে মুঠো ফোনটার সাথে আপনি টাইম পাস করছিলেন। কিন্তু লাভটা কী হলো? রিল দেখতে দেখতে, অন্যের জীবন দেখতে দেখতে নিজের জীবনও একরাশ হতাশা কিন্তু আপনি নিয়ে নিলেন সামাজিক মাধ্যম থেকে। কেন? অন্যের জীবনের সেই সমস্ত হাইলাইটেড রিল দেখে। একজন বন্ধু রয়েছেন, বন্ধুর বক্তব্য শুনবো। নমস্কার, না কথা হলো না, অবশ্যই ফোন করবেন। বিষয়ে ফিরে যাচ্ছি, যেটাই বলছিলাম যে অন্যের জীবনে হাইলাইটেড রিল দেখে দেখে কিন্তু একরাশ হতাশা আপনি নিয়ে নিলেন। নমস্কার, নমস্কার, বলুন।
1: আমি সুমন মৌর্য বলছি, জুলাগড়ি থেকে।
0: বলুন সুমন বাবু।
1: আজকে একটা খুবই ভালো বিষয় রেখেছেন, দেখুন ম্যাডাম, সব সময় অন্যের জীবন দেখে সময়টা বিচার করা ঠিক না। দেখুন, কে আগে চাকরি পেলো, কে আগে গাড়ি কিনলো, বাড়ি করলো, কত টাকা রোজগার করলো, এসব দেখে জীবন নিয়ে মন খারাপ করার কিন্তু কোনো মানেই হয় না আমার মতে।
0: ঠিক,
1: আর কেউ আগে এগিয়ে যায়, কেউ
0: পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক।
1: তাতে কি হয়েছে, আপনি যদি নিজের মতো করে চেষ্টা করে যান, নিজের স্বপ্নের জন্য লড়াই করে যান, তবে একদিন সাফল্য আসবে, এতটুকু বললাম ম্যাডাম।
0: একদম, ভালো থাকবেন, শুভরাত্রি।

তো একটু সচেতন থাকা প্রয়োজন আমার মনে হয়, সচেতনতাই আমাদের আরো বেশি সমৃদ্ধ করবে। যাই হোক, যে বিষয়টাতে ছিলাম যে কখন আমরা সে রিল দেখতে দেখতে অন্যের জীবন দেখতে দেখতে অন্যের জীবনটার সঙ্গে নিজের জীবনটাকে কম্পেয়ার করতে শুরু করে দিয়েছে, তুলনা করতে শুরু করে দিয়েছে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। একটা ছবি দেখলাম, কি সুন্দর জীবন, আর নিজের দিকে যখন তাকিয়ে দেখলাম তখন মনে হয়, প্রশ্ন করি, আমার জীবনটা কেন এমন হয়, আমার সাথেই শুধু এমন কেন হয়। একজন ঘুরতে গেছে, সে তার মতো করে তার জীবনটাকে কাটাচ্ছে, বা সে সুন্দর মুহূর্তগুলো সে সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছে, মনে হলো আরে এটা কি হলো, আজকে এত দিন হয়ে গেল, আমি তো ঘর থেকে কোথাও যেতেই পারিনি, আমি কত দিন কোথাও যাইনি। কেউ নতুন গাড়ি কিনেছে, আপনার মনে হলো আপনি এখনো কেন পারলেন না। কেউ প্রমোশন পেয়েছে, তার ছবি দিল, আপনার মনে হলো আমার কেরিয়ার তো একই জায়গায় আটকে গেছে। কেউ বিয়ের ছবি দিল, আর আপনার মনে হলো আপনার জীবনটা এখনো সেটেল হলো না কেন। আর তারপর আপনি হতাশা হয়ে, হতাশাগ্রস্ত হয়ে আপনি মোবাইলটাকে নামিয়ে রাখলেন, কিন্তু অন্যের জীবনটা আপনি মাথার মধ্যে রেখে দিলেন। আপনি হয়তো খাবার খাচ্ছেন, মাথায় ঘুরছে সেই পাহাড়ের ছবি, গাড়ির ছবি, প্রমোশনের ছবি, সেই ছবিগুলো আপনার মাথায় রয়েছে। আপনি ঘুমোতে গেলেন, কোথায় আপনি নিশ্চিন্ত মনে সুন্দর করে সারাদিনের পরিশ্রমের পর একটা সুন্দর ঘুম দেবেন, কিন্তু তার উপায় নেই, আপনি সেই মাথার মধ্যে যে রিলগুলো নিয়েছেন, সেই মুহূর্তগুলো রেখেছেন, সেগুলো ভাবতে ভাবতে আপনি ঘুমাচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি অন্যের জীবনের পুরো গল্প কিন্তু দেখছেন না, আপনি শুধু তার গল্পের কয়েকটা সুন্দর পৃষ্ঠা দেখেছেন বা দেখছেন। আপনি দেখছেন তার হলিডে, সে তার ছুটির দিনটা কিভাবে কাটাচ্ছে, সে পাহাড়ে গিয়েছে, সেটাই দেখছেন। কিন্তু আপনি দেখছেন না যে সে ছুটিতে যাওয়ার আগে তার জীবনে কতটা স্ট্রেস ছিল, সে ছুটিতে যাওয়ার আগে কত দিন, হয়তো বা দেখুন গিয়ে কত বছর সে বাড়ি থেকে বের হতে পারেনি, অনেক দিন পর, অনেক বছর পর হয়তো সে সেই ছুটিটা কাটাতে গিয়েছে। আপনি দেখেছেন অন্য একজন তার অ্যাচিভমেন্টের ছবি সামাজিক মাধ্যমে দিয়েছে, হয়তো সে প্রমোশন পেয়েছে, সেই ছবিটা সে ভাগ করে নিয়েছে, কিন্তু আপনি দেখেননি যে সে প্রমোশনটা পাওয়ার জন্য তাকে কত রিজেকশন হতে হয়েছে, তাকে কত পরীক্ষা দিতে হয়েছে, কতগুলো বছর তাকে সেই চাকরি জীবনের অভিজ্ঞতা নিতে হয়েছে, তারপর গিয়ে সে প্রমোশন হয়েছে। আপনি কিন্তু তার পেছনের কাহিনীটা দেখলেনই না, আপনি শুধু দেখে নিলেন তার প্রমোশনটা। আপনি দেখছেন তার হাসি মুখের ছবি, কিন্তু জানেন না ছবিটা তোলার 5 মিনিট আগে তার মনটা কেমন ছিল। আপনি দেখছেন কেউ তার ছবিতে উপরে ক্যাপশন দিয়েছে ফাইনালি হ্যাপি, কিন্তু সেই ক্যাপশনটা লেখার আগে কতটা পথ সে হেঁটেছে সেটা তো আপনি জানেন না, একদমই না। একটা ছবি কখনো একটা মানুষের পুরো জীবন নয়, একটা স্ট্যাটাস কখনো একটা মানুষের পুরো বাস্তবতা নয়, সেটা আগে আমাদের বুঝতে হবে। একজন বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, হ্যালো হ্যালো, না কেউ হয়তোবা শুনতে পাননি, চেষ্টা করুন, আমরা অনেকটা সময় অনুষ্ঠানে রয়েছি। একটা স্ট্যাটাস কখনো একটা মানুষের পুরো বাস্তবতা নয়, একটা সাকসেস পোস্ট, একটা সফলতার সে মুহূর্ত কখনো কারো পুরো জীবনটাকে দেখায় না। সে পোস্ট বা সে ছবি বা সে ভিডিও কখনো তার রাত জাগা, তার ব্যর্থতা, তার ভয়, তার দুঃখ, তার কান্না, তার ভেঙে পড়া, এগুলো সামাজিক মাধ্যমে বা কোথাও কিছুই দেখায় না। কারণ সামাজিক মাধ্যম আমাদের জীবনের পুরো গল্প দেখায় না, শুধু সেই অংশটাই দেখায় যেটা প্রত্যেকে দেখাতে চায়, আর এখানেই হচ্ছে তুলনার সব থেকে বড় সমস্যা। আমরা অন্যের হাইলাইটেড রিল দেখে নিজের বিহাইন্ড দ্য সিনের সঙ্গে তুলনা করি, অন্যের জীবনের সব থেকে সুন্দর 5 মিনিটের সঙ্গে নিজের জীবনের সব থেকে কঠিন 5 বছরকে মেলাই। এটা কি কখনো সম্ভব? এটা কি ফেয়ার? একটু ভাবুন। আজ রাতে হয়তো আপনি একবার নিজের ফোনের গ্যালারিটাও খুলবেন, সেখানে আপনারও অনেক ছবি আছে, কত হাসি, কত আনন্দ, কত সুন্দর মুহূর্ত, কিন্তু আপনার জীবন কি শুধু ওই ছবিগুলো? তা নয় তো।

0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: একটা গান শুনবো ম্যাডাম।
0: এটা কি গান শোনার অনুষ্ঠান? আপনার মনে হচ্ছে যে এই সময়ে আমাদের পর্বে গান শোনানো হয়? আমি বারবার বলি আমাদের শ্রোতাদের।

0: ঠিক তেমনই অন্য একজনের প্রোফাইলে যে সুন্দর ছবিটা আপনি দেখছেন সেটাও তার পুরো জীবন নয়। তাই আজ থেকে যখনই মনে হবে ওর জীবনটা কত সুন্দর, আমারটা কেন এমন নয়, একটু থামবেন, নিজেকে বলবেন আমি ওর একটা মুহূর্ত দেখছি, পুরো জীবনটা নয়। আর তারপর নিজের জীবনের দিকে তাকাবেন, হয়তো দেখবেন আপনার জীবনেও এমন অনেক অনেক সুন্দর মুহূর্ত রয়েছে যেগুলো আপনি তুলনা করতে দেখতেই ভুলে গেছেন। নমস্কার।
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: হ্যাঁ, শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: আমি একটা জিনিস এই জিনিসগুলো কম্পেয়ার করে দেখে নিয়েছি আমি অনেক জিনিস, কিন্তু এতে কিন্তু শান্তি পাওয়া যায় না, বরং মনের অশান্তি বাড়ে।
0: ঠিক ঠিক।
1: আমি যেমন দেখুন, আমি হয়তো গভর্নমেন্টের চাকরি পাইনি, কিন্তু আমার কেরিয়ার যেটা শুরু করেছি সেটাতেই আমি স্যাটিসফাই।
0: বাহ, এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি।
1: আর
0: এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় প্রাপ্তি।
1: দেখুন, আমি অন্য জন্য আমার বন্ধু এখন 70-80 হাজার টাকা বেতন পায়, ওই দিকে আমি যাব না। আমি আজকে ব্যালেন্স করেছি, ব্যাংক ব্যালেন্স অনেকে ইচ্ছা করে, কিন্তু আমার অতীতটা দেখে নেই আমি কত পরিশ্রম করে আমি এই জায়গায় এসেছি। আমি একটা ক্যাপশনে আমার হাইলাইট করলাম আমার আমার জীবনের গুরুত্বপূর্ণ দিকটা, আমার প্রমোশন, আমার সাফল্যটা হয়তো দিলাম,
0: ঠিক,
1: কিন্তু আমি যে কত অন্ধকার পেরিয়ে আজকে এই সাকসেসফুলের এই যে আলোটা দেখেছি ম্যাডাম, সেটা তো সবাই দেখতে পায় না।
0: না, কারণ এটা তো আমরা কেউ দেখাই না, সেটা তো আমাদের নিজেদের কাছে রাখি।
1: হ্যাঁ, কিন্তু আমি ছাত্রছাত্রীকে বলি, তোমরা বলছো স্যার আপনার প্রচুর টাকা, আপনার শুনি সবাই বলে, আমার আমার যখন আমার পড়াশোনা শেষ করেছি বা পড়াশোনাও করেছি তখন জীবনটা তোমাদেরকে বুদ্ধি নেই, সেই জীবনটাতে তোমরা যদি শোনো তাহলে তোমরা হতাশায় ভেঙে পড়বে, সেই সব জীবন কথা তোমরা জানাবো না। তবে নিজে নিজে সফল, নিজে নিজে চেষ্টা করবে যেন সফলতা পাও, অসৎ উপায়ে নয় সৎভাবে, অবশ্যই না অবশ্যই একদিন ঘুরে দাঁড়াবে। মনোবিজ্ঞানীরা বলছে আপনার শিশুটাকে অন্য শিশুর সাথে কম্পেয়ার করবেন না,
0: করবেন না, ঠিক,
1: ভালো রেজাল্ট করছে দেখ তো করছে, তুই কিছু করছিস না, যে শিশুটা মানসিক ভাবে আরো আরো ভেঙে পড়বে এবং অল্প বয়সে মানসিক রোগের শিকার হয়ে যাবে। তো আমি এটা আমার মাথাতে দারুণ ভাবে এসেছে, আমি কম্পারিজমের মধ্যে কম্পারিজনের নাই, আমি আমি যেটা পেয়েছি সেটাই আমার কাছে সন্তুষ্টি, ঈশ্বর আমাকে অনেক দিয়েছে। আমি অন্য জনের সঙ্গে কেন ভাগ কম্পেয়ার করতে যাবো, অন্য ভাগ্যের সঙ্গে আমি কেন তুলনা করতে যাব, সব মানুষ করে কমে খাচ্ছে, এটাই তার পেশা, যে যেমন ভাবে অন্য যা আমার থেকে তা আরো দুর্বল, অনেক দুর্বল আছে, সেইগুলো নিয়ে একটু ভাবা দরকার আছে, এটাই একটা সময় নেওয়া দরকার, নিজেকে একটু ভাবলে আমার মনে হয় এই কম্পারিজনটা চলে যাবে আস্তে আস্তে, দূরীভূত হয়ে যাবে। ভালো থাকবেন, নমস্কার।
0: একদম, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।

একটা কথা খুব মনে রাখবেন সব সময়, যে নিজেকে কখনো ছোট করবেন না। অন্য কেউ আপনার থেকে আগে কিছু পেয়েছে বলে আপনার পাওয়া জিনিসটার মূল্য কিন্তু কোনোভাবে কমে যেতে পারে না, কমে যায়ও না। অন্য কেউ আগে চাকরি পেয়েছে তাই আপনার চাকরির আনন্দটা কম, তা কিন্তু নয়। অন্য কেউ আগে বিয়ে করেছে তাই আপনার ভালোবাসার মূল্য কিন্তু কোনোভাবেই কম হতে পারে না। অন্য কেউ আগে বাড়ি করেছে তাই আপনার ছোট্ট ঘরের সেই সুখ কোনো অংশে কিন্তু কম নয়। অন্য কেউ আগে ফেমাস হয়েছে তাই আপনার

আপনার প্রফেশন, আপনার পেশাগত জীবন কোনোভাবেই অর্থহীন নয়। সময় আলাদা আলাদা হতে পারে, কিন্তু মূল্য কখনো আলাদা নয়।

0: স্টুডিও ঘড়িতে সময় রাত 9:55 হয়ে 20 সেকেন্ড। আপনারা প্রত্যেকে টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে, শুনছেন FM উজ্জয়ন্ত, আর আমি আপনাদের বন্ধু আরজে অন্তরা আজকের পর্ব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে। একজন বন্ধু অনেকক্ষণ ধরে ফোন করছেন, চলুন কথা হয়ে যাক। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন বলুন।
1: দিদি ভাই দেখুন, মানুষ যে যতই মানে কাজ করুক এবং বড় হোক, তার দিকে না তাকিয়ে নিজের কর্মটা যদি আমি ঠিক রাখতে পারি এবং ঠিক দিকে এগিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আমার মানে ছবি, আমি নিজেরটা, নিজের ছবি নিজেরটা দেখব, লোকের ছবি দেখে আমি কি করব। আমার মানে যা কর্ম, মানে শ্রীকৃষ্ণ বলছেন নিজের কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তুমি পাবেই। কর্ম যদি ভালো হয় কিন্তু পাবে, এবং সেই ফল আমরা মানে সত্যি করেই পেয়েছি। আমি জিরো থেকে হিরো হয়েছি সেই কর্মটা করে, এবং লোক মানে

0: আমার মাস্টারমশাই একজন মাস্টারমশাই বলেছিলেন, যখন তোর কাছে টাকা থাকবে তখন একটু মানে ধুলো মানে ময়লার ধরনের জামা প্যান্ট পরবি, তাতে লোক ভাববে যে স্যার পয়সা নেই কিছু নেই। আর যখন পয়সা থাকবে না তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরবি, যে ভাববে যে পয়সা আছে তো বিরাট মানে ইয়ে কথা বলা যাবে না। তো এই জিনিসগুলো আমি দেখেছি লক্ষ্য করে দিদি ভাই, তো এইটাতে আমি না অনেকটা মানে ফল পেয়েছি। কারণ কোন পয়সা থাকে লোক ভাবে যে না এর পয়সা ময়সা নেই, পয়সা এর কমই আছে, ঠিক আছে লোকে না আমার থেকে দূরে থাকে, এবং আমিও ভালো থাকি দূরে থাকতে ভালোবাসি। কারণ আমার পরিচয় আমি কেন দিতে যাবো যে আমার কাছে ব্যাংক ব্যালেন্স, গাড়ি আছে, বাড়ি আছে, এই আছে। আমি তো মানে ফলাও করতে ভালোবাসি না, এবং ফলাও করলে সেইটা কিন্তু আরো খারাপ হবে, এবং নিজের মানে দেখনদারি তারপরে গুণ বিচারি। আগে দেখতে হবে যে সেই লোকটা আজকে রাম শ্রীরামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ তাদেরকে দেখে আমাদের তাদের পথ স্মরণ করতে হয়, যে তারা দেখুন মানুষের সান্নিধ্যে মিশেছে এবং মানুষকে ভালোবেসেছে এবং সেইভাবে তারা এগিয়েছে। আজ কিন্তু তাদের নাম জল জল করছে, উজ্জ্বল হয়ে আছে। তো সেইভাবে আমার কর্মটা যদি আমি ঠিক মতন করতে পারি, মা বাবাকে সঙ্গে নিয়ে চলতে পারি এবং ঘরের পরিবারকে যদি ঠিক মতন রাখতে পারি, তাহলেই কিন্তু আমার ভবিষ্যৎটা মানে শুভ হবে এবং ভালো হবে। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনিও সুস্থ থাকবেন, শুভরাত্রি।

স্টুডিও ঘোরাতে সময় রাত 9:58 হয়ে 37 সেকেন্ড, ঠিক 10টায় আপনারা আজ শুনবেন একটু অন্য অনুষ্ঠান। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন এশিয়ার অন্যতম বৃহত্তম ক্রীড়া আসর 20তম এশিয়ান গেমস, আর আপনারা শুনবেন ঠিক 10টা থেকে 10টা 20 পর্যন্ত। 20 মিনিট পর আমরা কিন্তু আবার আজ রাতের পর্বে প্রত্যেকে ফিরে আসব, আর আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই আপনাদের যাদের সঙ্গে এখনও কথা হয়নি আপনারা ঠিক ফোন করবেন 10:20 পর রাত 11টা পর্যন্ত। বাকি সময়টুকু আমরা আজ রাতে পর্বে এই বিষয় নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে। 20 মিনিটের জন্য আপনারা শুনবেন এশিয়ার অন্যতম বৃহত্তম ক্রীড়া আসর 20তম এশিয়ান গেমস, আর এশিয়ান গেমসের সেই তথ্য আপনাদের সামনে থাকবে, দিল্লি কেন্দ্র থেকে আপনাদের শোনানো হবে।

আজ রাতে পর্বে আমরা কথা বলছিলাম আজকের বিষয়, সে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছিল, আবারও আপনারা প্রত্যেকেই যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। আজকের বিষয় অন্যের ঘড়িতে নিজের জীবন, এই নিয়ে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করতে ফোন করবেন 03-8123-2653 এই নম্বর রয়েছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965।

0: জীবনে যতই বাধা আসুক না কেন, আমাদের চলতে থাকতেই হবে। আর সেই চলাটা যেন আমাদের জীবনে কন্টিনিউয়াসলি থাকে, অর্থাৎ আমরা যেন কোথাও থেমে না যাই, তার জন্য আমাদের কিছু কিছু দিক মেনে চলতে হবে। একজন বন্ধু রয়েছেন, কি বলছেন শুনি। নমস্কার। হ্যালো।
1: নমস্তে ম্যাডাম, আমি দীপক, আগরতলা থেকে দীপক দাস বলছি।
0: হ্যাঁ দীপক বাবু বলুন।
1: ম্যাডাম আজকে যে টপিকটা যদি একটু বলেন।
0: অন্যের ঘড়িতে নিজের জীবন।
1: হ্যাঁ সেটা অবশ্যই, অন্যের ঘড়িতে যদি আমায় কেউ ভালোবাসে তবেই তো আমি ভালোবাসার প্রতিদান পাবো।
0: না ব্যাপারটা ভালোবাসার নয়, আমরা অন্যের ঘড়ি দেখে চলতে থাকি, অন্য কি করছে সেটার দিকে আমাদের নিজের জীবনের সময়ের সাথে তুলনা করি।
1: ওইটা একদম একদম রাইট আমি মনে করি না, কারণ অনেকে তো আমার চেয়ে একটু মানে ছোট হতে পারে বা আরো একটু মানে শর্ট হতে পারে, তো আমি কাউকে দেখে বেঙ্গমি করব না এবং
0: আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনি হয়তো বিষয়ের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারেননি বা বিষয়টাকে সেভাবে বুঝতে পারেননি। বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সকাল থেকে ছুটছি, কাজ, দায়িত্ব, ফোন, মেসেজ, সংসার, অফিস, সম্পর্ক, একটার পর একটা কাজ আমরা কিন্তু শেষ করছি, কিন্তু দিন শেষে হঠাৎ মনে হচ্ছে আমি কোথায় ছিলাম, আজ সারাটা দিন অনেক কিছু করেছি কিন্তু নিজের জন্য কি করেছি। আর তখনই হয়তো একটা প্রশ্ন মনে আসে, আমরা কি নিজের জীবনের ঘড়িতে বাঁচছি নাকি অন্য কারো ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। আজ এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ অন্যের ঘড়িতে নিজের জীবন, আর এটা নিয়েই কথা বলবেন। আসলে ছোটবেলায় আমাদের সময়টা না ভীষণ সহজ ছিল, কখন স্কুলে যাব, কখন ফিরব, কখন খেলা হবে, কখন বাড়ি ফিরব, সব কিছুর একটা সময় ছিল। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জীবনে অন্য মানুষের ঘড়ি ঢুকে পড়েছে, ঢুকে পড়ে। কেউ আপনাকে বলল এই বয়সে তো চাকরি হয়ে যাওয়ার কথা, এখনো চাকরি হলো না, আর দেখ ওই বাড়ির ওই ছেলেটা ওই মেয়েটা চাকরি হয়ে গেল। বলছি একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো।
2: কি জানি নামটা, অন্তরা ম্যাডাম।
0: একদম

0: খবর পছিনা রাইতেছে মা গো, কয়বার চেষ্টা করছি, এমন বোম মারতেছে আমাদের, 5 দিন চলছে দশমী ঘাট দিয়ে। আচ্ছা আজকের টপিক ছিল অন্যের ঘড়িতে নিজের সময় দেখা, নিজের জীবন দেখা। এখন শুনলাম আপনার কথা, দেখ কিচেনে যাইতেছে, কিচেনও ওইদিক দিয়ে বোম মারতেছে, এদিক দিয়ে মুক্তি আইতেছে, সাংঘাতিক অবস্থা। আচ্ছা অন্যের ঘড়িতে নিজের জীবন দেখা, আমি কখনো এই কাজটা করি না। ছোটবেলাতে আনন্দের লাইফ কেটেছে, মা বাবা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিত, পড়াশোনা করে এসে আবার ওই দিন আরো আইতেছে, কথা বলা যায় না।
1: হ্যাঁ আপনি সংক্ষেপে বলুন, সংক্ষেপে বলুন আপনার শুভ নামটাও বলবেন।
0: হ্যাঁ কিন্তু বড়বেলাতে মানে এখন আমি কারোর কাউকে ফলো করে আমি কিছু করি না, আমার জীবন আমার নিজের ছন্দে চলছে, আমি আমাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করেই কাজ করি। আবার আত্মীয় স্বজন সবাই একটু খোঁজ খবরও করি, ভাই বোন দাদা বৌদি যারা আছে সবাই মানে প্রতিবেশী, রাস্তাঘাটে দেখা হইলো এক বান্ধবী, 25 বছর এক বান্ধবী এক্ষণ এসে গেল সন্ধ্যাবেলা ঠিকানা খুঁজে, ওকে দিয়ে আসছি এমনি আপনার অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, 9টা পর্যন্ত বসেছি, মানে খুব একটা মনে মানে এমনি কিন্তু মনে কষ্ট আছে, বাড়ি ঘর কিছু নেই, আমার সব নিয়ে গেছে দেওয়ারে, কিন্তু তবু আমি আমার ছন্দে আমি চলছি, আমার আমার ঘড়ি কার সাথে মিলে না। ম্যাডাম এখনো 4টা প্যান্ডেল আমাদের এলাকাতে, আমার ঘরের সঙ্গে ফাংশনের প্যান্ডেল, আমার গ্রিলের মধ্যে মানে মরণ বাকি রয়েছে ম্যাডাম। আচ্ছা
1: নেই
0: 9 দিন ধরে।
1: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে আনন্দ উৎসাহ সবই থাকবে, তা যেন অন্যের জীবনের বিরক্তির কারণ না হয়, অন্যের জীবনে কষ্টের কারণ না হয়, সেই রকম আনন্দ কিন্তু আমাদের করা উচিত নয়। যাই হোক আমরা আবার বিষয়ে ফিরে আসবো, যে বন্ধু এতক্ষণ কথা বলছিলেন তিনি দেবী সেনগুপ্ত, আমাদের নিয়মিত শ্রোতা। যে কথাটাই ছিলাম যে একটু বড় হতে হতেই আমাদের জীবনে অন্য মানুষের ঘড়ি ঢুকে পড়ে, কেউ বলল এই বয়সে তো চাকরি হয়ে যাওয়ার কথা, এখনও চাকরিটাই হলো না, কেউ বলল এরে তোমার বন্ধুর বিয়ে হয়ে গেল তুমি এখনও বিয়ে করলে না, কেউ বলল ও তো তোমার থেকে ছোট অথচ কত কিছু করে ফেলেছে তুমি এখনও কিছুই করতে পারলে না, কেউ বলল এই বয়সে এখনও নিজের একটা বাড়ি হয়নি আর কবে হবে। আর ওই যে একবার বললাম সামাজিক মাধ্যম, সে তো প্রতিদিন আমাদের সামনে হাজারটা মানুষের জীবন সাজিয়ে রাখে, কে কোথায় ঘুরতে গেল, কে কি করল, সমস্ত কিছু আমাদের কাছে রাখে। আর আমরা নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবতে শুরু করি আমি তাহলে পিছিয়ে পড়েছি, কিন্তু একটা কথা আমরা খুব সহজেই ভুলে যাই, জীবন কোনো রেস নয়, সবার রাস্তা আলাদা, সবার স্টার্টিং পয়েন্টও কিন্তু আলাদা, সবার দায়িত্ব আলাদা, সবার লড়াই আলাদা, তাহলে সময়টা একই হবে কি করে বলুন তো? অন্যের সঙ্গে বা অন্যের মতো করে আপনার কি করে হবে, আপনার জীবন যুদ্ধ তো একেবারেই ভিন্ন, তাহলে আমাদের মাথায় কেন সেটা আসবে? আমাদের আসলে সমস্যা হচ্ছে আমরা অন্যের সময়কে শুধু দেখি না, আমরা সেটাকে নিজের জীবনের ডেডলাইন বানিয়ে ফেলি, এত বয়সে চাকরি হতে হবে, এত বয়সে বিয়ে হতে হবে, এত বছর বয়সে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, এত বছর বয়সে আমাদের একটা সুন্দর বাড়ি হতে হবে, সমস্ত কিছুর একটা ডেডলাইন অন্যের জীবন দেখে আমরা কিন্তু তৈরি করে দিই। আর যখনই আমাদের জীবনযাত্রা বা আমাদের প্রত্যেকের জীবন তো আলাদা, সেই ডেডলাইনে আমরা পৌঁছাতে পারি না, তখনই কিন্তু আমার আপনার আশেপাশে মানুষজন ঠিক এইভাবে প্রশ্নটা করে, ওর হয়ে গেছে তার হয়ে গেছে তোমার কেন হয়নি, তোর কেন হয়নি, এই একটা প্রশ্ন কত মানুষের শান্তি যে কেড়ে নেয়, এটা যারা প্রতিদিনকার জীবনে মুখোমুখি হতে হয় সত্যি তারা ভীষণভাবে এই ব্যাপারটা বোঝে। নমস্কার। কে বলছিলেন?
2: রতন দাস
1: বলছি। হ্যাঁ একটু জোরে বলবেন রতন বাবু, বলুন।
2: আমার কথাটা এমনিতে সব শ্রোতারা কথা শুনেছি, এটা এটা সত্য যে অন্য কাউকে দেখে আমার চলা নয়, আমি আমার মতো চলবো, এটাই

0: সেই ভালো। তো আমি আমার মতো আমার পরিবার চালাই, আমার মতো আমি আমার সংসার চালাই, ছেলে মেয়েদের চালাই, আমি আমার মতো বাঁচি, এটা আমার নিজের একদম পছন্দ। হ্যাঁ, অন্য কি করছে না করছে এটা তার ব্যাপার,
1: একদম ঠিক
0: তার ব্যাপার। তো এই কথাটা থেকে একটু আবার অন্যদিকে চলে যাচ্ছি আমি আপনাকে, কেননা দেখুন এখনকার দিনে সামনে দুর্গা পূজা আসছে, এখন যারা আমরা গ্রামে বাস করি, এই গ্রামের পুজোটা আর শহরের পুজোটা একটু আলাদা হয়। এবার দেখুন এই গ্রামের যে আমি যেই পাড়ায় থাকি, আমার পাড়ার মানুষের যেই মানে এই উপার্জন, তাদের যেই চলাফেরার যেই ইয়ে, এবার দেখা গেল পাড়ার পুজোগুলো শহরকে দেখে ওরা ভাবছে আমিও শহরের সঙ্গে টাকা দিই, যে জিনিসটা সাধারণ মানুষের উপর এসে পড়ছে। তো আমি আপনাকে এই কথাটা এই জন্যই বললাম যে আমার হয়তো আমার

0: উপার্জন, তাদের যে চলাফেরার যে ইয়ে, এবার দেখা গেল পাড়ার পুজোগুলো শহরকে দেখে ওরা ভাবছে আমিও শহরের সঙ্গে টাকা যে জিনিসটা সাধারণ মানুষের উপর এসে পড়ছে। তো আমি আপনাকে এই কথাটা এই জন্যই বললাম যে আমার হয়তো আমার আমার এই প্রসঙ্গটা আর আমার ব্যক্তিগত জীবনের যে কথাগুলি যে আপনি আজকে আমাদেরকে বোঝাতে চেয়েছেন হয়তো আপনার সঙ্গে মিলবে আমার মনে হয়। হ্যাঁ, তো এটা কি ঠিক? দেখুন, আমরা সাধারণ রুজি রোজগার করি, আমাদের উপর যেমন আমাকেই আমার মাথায় চাপিয়ে দিয়ে গেলাম, একদম একটা কুড়ে করে হাজার টাকা একটা চাঁদার লিস্ট ঘুরিয়ে দিয়ে গেছিলাম। কিন্তু আমি যেই পাড়াতে থাকি ম্যাক্সিমাম বাড়িঘরে এরকম এরকম লিস্ট পেয়েছি। তো আমি যেই পাড়াতে থাকি এটা মোটেই কাম্য না, আর এটা কিছুই হবে না। এটা দেখা যাবে কি হবে একটা জিনিস জানেন তো, এখানে রাত্রিবেলা ফোয়ারা হয়। আপনাকে আমি বিস্তারিতভাবে বলতে যাচ্ছি না, যেটা আপনি
1: আপনি বিষয়ের সঙ্গে এতক্ষণ ছিলেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকটা তথ্য আমাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করেছেন। আসলে যে প্রশ্নটাতে আমি ছিলাম যে আমাদের কেন হয়নি, ওর হয়ে গেছে, এই একটা প্রশ্ন কিন্তু আমাদের মতো মানুষের শান্তি কেড়ে নেয়। কত সম্পর্ক নষ্ট হয়ে যায় জানেন, কত মানুষ নিজের পছন্দের কাজ ছেড়ে দেয়, কত মানুষ শুধু প্রমাণ করার জন্য এমন একটা জীবন বেছে নেয় যেটা আসলে তার জীবনই নয়। কখনো চাকরি পরিবর্তন হয় শুধুমাত্র লোকের কথায়, কখনো বিয়ে করে নে মানুষ শুধু সমাজের চাপে কি উত্তর দেবে তার জন্য, কখনো মানুষ নিজের স্বপ্নটাকে ছেড়ে দেয় কারণ অন্যরা সেটাকে বাস্তবসম্মত মনে করেনি, কখনো এমনকি নিজের বিশ্রামটুকু অপরাধ বলে মনে হয় কারণ চারপাশে তো সবাই ছুটছে, যে যার মতো দ্রুত গতিতে ছুটে চলছে তাই আমাকেও ছুটতে হবে। কিন্তু সব সময় প্রতিদিন প্রতিনিয়ত এই ছুটে চলাটাই কি বেঁচে থাকা? আমাদের জীবনের সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন, আমরা অন্যের সাফল্য দেখতে খুব ভালোবাসি কিন্তু তার পেছনের রাতগুলো কখনো দেখতেই পাই না। আমরা দেখি একজন মানুষ কোথায় পৌঁছে গেছে কিন্তু দেখি না যে সে কতবার ব্যর্থ হয়েছে, কত রাত সে একা কেঁদেছে, কতবার সে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেছে, কত কিছু যে সে হারিয়েছে। তাই অন্যের জীবনের একটা সুন্দর মুহূর্তকে নিজের পুরো জীবনের সঙ্গে তুলনা করা এটা নিজের প্রতি খুব খুব অন্যায়। নমস্কার, আমরা এই অনুষ্ঠানের অল্প কিছুক্ষণ সময় হাতে রয়েছে, আমরাও এই পর্ব নিয়ে রয়েছে। স্টুডিও ঘড়ি বলছে রাত 10:40 হয়ে এই মুহূর্তে 45 সেকেন্ড। আর অবশ্যই ওই যে সময়কে ঘিরেই তো আজকের এই বিষয়, অন্যের ঘড়িতে নিজের জীবন। আরেকটা জায়গায় এসে অন্যের ঘড়ি আমাদের খুব নিঃশব্দে নিয়ন্ত্রণ করে, সেটা হলো ব্যস্ততা। আমরা বলি সময় নেই, খুব ব্যস্ত, পরে কথা বলবো, একদিন সময় করে দেখা হবে, নিজের জন্য সময় পায় না। কিন্তু সত্যিই কি সময় নেই, নাকি আমাদের সময়ের তালিকায় নিজের জন্য সে জায়গাটাই নেই? আমরা কাজের জন্য সময় রাখি, দায়িত্বের জন্য সময় রাখি, অন্যের প্রয়োজনের জন্য সময় রাখি, কিন্তু নিজের মনটা যখন বলে একটু থামো, একটু রেস্ট করো, একটু নিজের মতো সময় কাটাও, তখন আমরা বলি এখন না। তাই এখন না বলতে বলতে কখন যে অনেকগুলো বছর চলে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। কখনো কখনো জীবনে একটু ধীর হওয়াও অত্যন্ত প্রয়োজন। সব ফোনের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে না, সব মেসেজের রিপ্লাই ইনস্ট্যান্ট আপনাকে করতে হবে না, সবাইকে খুশি করতে হবে না, সব সুযোগ গ্রহণ করতে হবে না, প্রতিটা দিন প্রোডাক্টিভ হতেও হবে না। কখনো একটা সন্ধ্যা শুধু জানালার পাশে বসে কাটানো প্রয়োজন, একেবারেই

0: ক্লান্তে নীরবে বসে সে সময়টুকু আপনি কাটালেন। কখনো পুরনো গান শুনে কিছু ভাবলেন না, শুধু শুনলেন গানটা। কখনো প্রিয় মানুষের সঙ্গে 2 ঘন্টা গল্প করাও কিন্তু অত্যন্ত প্রয়োজন। আবার কখনো নিজেকে জিজ্ঞেস করা প্রয়োজন যে আমি আসলে কি চাই। কারণ সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষ অনেক সময় নিজের জীবনটা হারায় শুধুমাত্র অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে। একদিন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, আমি তো সব করেছি, সবার জন্য করেছি, কিন্তু আমি কি আমার জীবনটা বেঁচেছি? এই প্রশ্নটার উত্তর অন্য কেউ দিতে পারবে না, না আপনার পরিবার, না আপনার বন্ধু, না আপনার সমাজ, না আপনার সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসে থাকা আপনার ফলোয়ার্স, কেউ দিতে পারবে না। এই উত্তরটা আপনাকেই খুঁজে নিতে হবে। চলুন, একজন বন্ধু রয়েছে, কথা বলা যায় কিনা আগে দেখে নি। নমস্কার। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, সোমা রায় বলছিলাম।
0: হ্যাঁ সোমা, অনেকদিন পর কথা হচ্ছে, বলো।
1: বলছি, খুব সুন্দর একটা টপিক রেখেছি, ঠিক আছে? যদিও চেনা টপিক, কিন্তু তোমার মানে কি বলবো, তোমার হেডলাইনটা টেকলাইনটা খুব সুন্দর আছে, ভালো লেগেছে। তো দেখো, কি বলে, জীবনটাকে স্পাইসি করতে গেলে কিছু এরকম আমি একটু পজিটিভই বলছি, কিছু দরকার আছে, ঠিক আছে? তো এগুলো এগুলো না হলে না, সবকিছুতে নেগেটিভিটি খুঁজবো না। কারণ হচ্ছে দেখো, এটা না হলে ওই যে আমরা যে তুমি যে কারণে টপিকটা রেখেছো, জীবনটা তো একঘেয়ে হয়ে যাবে না। তো এই কিছু দরকার আছে আর কি সমাজে। তো তোমাকে একটা ইনস্টেন্স দিই, খুব জোরালো একটা ইনস্টেন্স। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা ম্যাক্সিমাম টিচিং প্রফেশনে আছি, প্রফেসর হোক আর বা স্কুল টিচারই হোক। তা আমাদের মধ্যে একজন আছেন, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের না হলেও ধরো একটু দূরের, যাই হোক রিলেশন আছে, যেহেতু সহপাঠী বলতে পারো। তো ওর মানে ওয়েল সেটেলড, আগরতলার প্রাণ কেন্দ্রেই ওর মানে নিজস্ব বাড়ি, যাই হোক খুব ভালো। তারপরে ওর একটা গ্রিভেন্স আছে, যেটা ও বলে থাকে, তুমি জানি না মানে শুনলে পরে লোকে কি বলবে, কিন্তু আমরা খুব পজিটিভলি নিয়ে এবং খুব হাসি ঠাট্টা করি এটা নিয়ে। ও আমাদেরকে একসঙ্গে বসলেই একটা কথাই বলে যে, আরে তোদের তো কি ফাইন, তোরা মারা গেলে পরে তোদের তো স্টুডেন্টরা তোদের জন্য শোক দিবস পালন করবে, কিন্তু আমার তো সেটাও হবে না, বুঝতে পারলে তো?
0: ইতিবাচক মুহূর্তগুলো সত্যি আমাদের মানে লাইফটাকে কিছুটা তো অবশ্যই চমকপ্রদ করে।
1: কিন্তু সেই দৃষ্টিভঙ্গি না, আমরা পজিটিভলি যে নেব না, আমি বলছি তুমি যেটা বলছো সেটা তো ঠিকই আছে। আমরা পজিটিভলি, আমি একটা ইচ্ছে করেই তোমাকে বললাম যে না হলে আমাদের কি বলে জীবনটা একঘেয়ে হয়ে যাবে, স্পাইসি হবে না, এটা তো কোনো মানে নেই। ও যে জায়গায় আছে বা যথেষ্ট ভালো পরিসরে আছে,
0: সে যে সময় সেটা, হ্যাঁ যে সময় সে অ্যাচিভ করেছে, তোমারও একই সময় করতে হবে এমন তো কোনো কথা নেই। হয়তো তার থেকেও বেটার অ্যাচিভমেন্ট তোমার জীবনে আসতে পারে আরো অনেকটা সময় পরে।
1: না সে আসতে পারে, কিন্তু দেখো না, এটা কি কথা যে আমরা মারা গেলে পরে, আমরা যারা এই প্রফেশনে আছি, আমরা মারা গেলে পরে কি বলে স্টুডেন্টরা শোক দিবস পালন করবে, ওর হবে না, এটা তো কোনো কথা হলো না। না সে যে জায়গায় আছে, যথেষ্ট আমরা জানি ওয়েল সেটেলড আছে, সব প্রত্যেকে জানি। তো এটা কি ধরনের, তো এটা কি বলবো, মানে হাসি ছাড়া আর কিছু পায় না আর কি। আর একটা
0: মানুষের জীবনে আফসোসের শেষ নেই, কেউ পেলেও আফসোস করে, কেউ না থাকলেও।
1: একটা প্রবাদ, একদম একটা প্রবাদ আছে না, ওই এই জীবনে সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। তো এই জায়গায় দাঁড়িয়ে এটাই বলবো যে ও মানে যথেষ্ট, আমি বারবারই বলছি, যথেষ্ট প্রভাব প্রতিপত্তিশালী। তারপরও যে এইটা মানে কি ধরনের চাওয়া, এগুলো আসলে কি জানো তো, এগুলো ওই আরেকটাও আছে, মানে সময় থাকলে যে এগুলো মানে নিয়ে আচার বিচার এত কিছু ভাবা, নিজে যে জায়গায় এত ভাবা, একবার ভাবো না যে জায়গায় আছি ভালোই আছি। কারণ ওই যে একটা কথা আছে যে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসব ভাবনা চিন্তা আসে কোত্থেকে জানি না, মানে এতটা চিন্তা করার বোধ হয় কিছুই নেই আর কি। আমাদের সমাজ অন্যের ঘড়িতে চোখ রেখে তো চললে হবে না, দিন শেষে নিজের কি আছে নিজের আখেরটা নিজে গোছাতে হবে। তো সেই জায়গায় এইগুলি তড়াই উতরাই করে লাভ নেই তো, লাভ আছে কিছু, আখেরে তো কিছুই লাভ হবে
0: না,
1: ঠিক আছে না? পজিটিভলি ভালো জিনিস দেখো, ভালো জিনিস নাও, সেটা ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে, এগুলো ওই যে বললাম না, ওই যে মাংসকে স্পাইসি করার জন্য আরো বেশি করে যত কত মশলা রকম আর দিতে হয়, জীবনটাও অনেকটা এখন এরকম হয়ে গেছে। একটু আনন্দ পাই, ঠিক আছে এর এটা আছে আমার কেন হলো না। এখন এই জায়গায় দাঁড়িয়ে যদি এই কথাটা বলি যে ছোট্ট একটা উদাহরণ, একটি ভদ্রলোকের মানে পানি

0: ওই ভদ্রলোকের পাঁচতলা হয়েছে। এখন আরেক ভদ্রলোক পাশের বাড়ি থেকে বলছে যে এই ভদ্রলোকের পা এই অবস্থায় পাঁচতলা করেছে, হে ভগবান তুমি কি আমাকে দেখো না, এত যে ডাকি আমাকে তাহলে সাততলা করে দাও। এখন ভগবান যখন উত্তর দিচ্ছেন যে তাহলে তোমার দুটি পা খোড়া করে দেই, তখন কিন্তু আমি রাজি না। এমা আপনি কি বলছেন? তো এটা একটা গল্প হলেও ব্যাপারগুলি এরকম থেকে আর কি, অন্যটা দেখে এগুলি নিয়ে আসলে ওই কি বলবো টাইম পাস কোনো কাজ নেই, এগুলি নিয়ে করা সম্ভব।
1: ধন্যবাদ, ভালো থাকবে, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
1: একদম, আমরা কথা বললাম আপনাদের সাথে, জানলাম নানান অভিমত আপনাদের। আদতে আজকে আমি একটা বিষয় বা যেতে যেতে আপনাদের কাছে একটা ছোট্ট একটা কাজ করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাব। সেটা হচ্ছে আজ রাতে আপনারা যখন ঘুমোতে যাবেন, ঠিক ঘুমোনোর আগে নিজেকে তিনটি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি এমন কিছুর পিছনে ছুটছেন যেটা সত্যিই আপনি চাইছেন? দ্বিতীয়ত, আপনি কি অন্য কারোর সঙ্গে নিজের জীবন তুলনা করছেন? আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনার জীবনে এমন কি আছে যেটার জন্য আপনি সত্যি কৃতজ্ঞ বোধ করছেন? হয়তো উত্তরগুলো খুব বড় হবে না, হয়তো একটা ছোট্ট পরিবার, হয়তো একজন মানুষ, হয়তো একটা চাকরি, হয়তো নিজের একটা ছোট্ট স্বপ্ন, হয়তো প্রতিদিন সকালে উঠে নতুন করে শুরু করার সুযোগটুকু। কিন্তু সেই ছোট জিনিসগুলোই তো আমাদের জীবনের আসল সম্পদ। শেষ, প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা শুনছেন আজকের পর্বের বিষয়, অন্যের ঘড়িতে নিজের জীবন।

স্টুডিও ঘড়ি বলছে রাত 10:53 হয়ে 58 সেকেন্ড। আমরাও একেবারে শেষ ভাগে এসে পৌঁছেছি। জীবনের ঘড়িতে কেউ একটু এগিয়ে থাকবে, কেউ আবার একটু পিছিয়ে, কেউ দ্রুত হাঁটবে, কেউ ধীরে, কেউ মাঝপথে থামবে, কেউ আবার নতুন করে শুরু করবে। কিন্তু তাতে কারোর জীবন অন্য কারোর জীবনের চেয়ে কম গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে যায় না। তাই অন্যের ঘড়ির দিকে তাকিয়ে নিজের সময়কে ছোট করবেন না, অন্যের জীবনের টাইম লাইন দেখে নিজের জার্নিকে ব্যর্থ বলবেন না। আপনার সময় আপনারই, হয়তো একটু দেরি হচ্ছে, হয়তো পথটা আপনার একটু কঠিন, হয়তো আপনি এখনও সেখানে পৌঁছাতে পারেননি যেখানে পৌঁছাতে চেয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, দেরি হওয়া আর শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়। আপনার ঘড়ি এখনও চলছে, শুধু এবার অন্যের কাঁটার দিকে না তাকিয়ে নিজের সময়টা দেখুন। কারণ শেষ পর্যন্ত জীবনটা অন্য কারো মতো হওয়ার জন্য নয়, জীবনটা নিজের মতো করে বাঁচার জন্য। আজকের মতো আজ রাতে পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে কথা হবে পরবর্তী পর্বে, অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে আপনাদের সঙ্গে আমি থাকবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দরভাবে জীবনটাকে কাটাবেন।

0: দিগন্ত।
1: এখন জানিয়ে দেব আগামীকালের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। 20 সেপ্টেম্বর 2026 রবিবার 101.6 MHz FM উজ্জয়ন্ততে এবং ওয়েবস OTT প্ল্যাটফর্মে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও আপনারা লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি রয়েছে সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে শুনতে পাবেন স্থানীয় সংবাদ, স্থানীয় সংবাদের পর ককবরক সংবাদ এবং 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন, 8:40 কচি কাঁচাদের অনুষ্ঠান কাকলি, 9:10 রয়েছে নিউজ হেডলাইন্স, 9:12 শিশুদের জন্য অনুষ্ঠান সাথে থাকবে আর জে শ্বেতা, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা আর আর জে শ্বেতার সাথে আপনারা তুমি অনন্যা পর্বটি আগামীকাল শুনবেন। ককবরক অনুষ্ঠান রয়েছে হাচুক নিরাচা পমুং ঠিক 11:00, ককবরক অনুষ্ঠান বুক রিবাদল ঠিক 12:30 বাংলা নাটক রাম কানাইয়ের নির্বুদ্ধিতা শুনবেন আপনারা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনায় বাণী কুমার। আগামীকালের আজকের অতিথি এই পর্বটি রয়েছে ঠিক 3:00 প্রতিদিন যেভাবে আপনারা শুনতে পাবেন এবং আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা সেই পর্বটি নিয়ে আপনাদের সঙ্গে ঠিক 3:00 উপস্থিত থাকবে। 3:58 রয়েছে নিউজ হেডলাইন্স, 4:10 দিল্লি কেন্দ্র থেকে শুনবেন পরিবেশ ও জলবায়ু গতি প্রকৃতির ভবিষ্যৎ বিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনের সম্প্রচার। ঠিক 5:00 রয়েছে আরাধনা পর্ব শুনবেন আর যে শর্মিষ্ঠার সাথে, 5:30 আপনার পছন্দ আমার গান, ঠিক 6:00 ককবরক নাটক, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে শুনবেন ককবরক সংবাদ এবং 7:55 রয়েছে স্থানীয় সংবাদ। এই সময়ের গান এই আগামীকালের পর্বে আপনাদের সঙ্গে থাকবেন আর যে চিন্ময়। ঠিক 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 হাত বাড়ালে বন্ধু আর যে চিন্ময়ের সাথে শুনবেন, 9:30 আজ রাতে পর্ব নিয়ে থাকছে আর যে চিন্ময়, আগামীকালের প্রসঙ্গ চড়ই বেতি এই বিষয় নিয়ে কথা বলবেন আপনারা। ঠিক 11:00 রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান আপনারা শুনবেন, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। আজকের মতো পর্ব থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে দিন কাটাবেন। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:01 হয়ে 58 সেকেন্ড। নমস্কার, শুভরাত্রি।